আকাশবাণী মুর্শিদাবাদ, আজ বৃহস্পতিবার, 21 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 27 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 11 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 সেকেন্ড। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন অমৃতবাণী।

আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না অগ্নি দেয়, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না, বলেছেন স্বামী বিবেকানন্দ। শিক্ষা মানুষকে এক বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার চেয়ে বেশি শেখায়, বলেছেন মাদার তেরেসা। শিক্ষা আর অভিজ্ঞতার সমন্বয়েই জীবনের পরিপূর্ণতা আসে, বলেছেন টমাস হুড। মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী, তাকে সম্পূর্ণভাবে বিকাশ করার যে প্রচেষ্টা, তাই হল শিক্ষা, বলেছেন ঋষি অরবিন্দ। আমার বিশ্বাস, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক স্বশিক্ষিত, বলেছেন প্রমথ চৌধুরী।

শুনলেন অমৃতবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিগীতি। ভক্তিগীতির অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী সৈকত মিত্র।

ভক্তিগীতির অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি

0: আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতন দেখছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তখন উন্নয়নও দ্রুতগতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি, এটাই প্রমাণ করে যে নীতিগুলি সঠিক এবং দিক নির্দেশনাও সঠিক।
1: एनडीए सरकार के इन 12 वर्षों में 25 करोड़ से ज्यादा लोगों का गरीबी से बाहर निकलना, ये दिखाता है कि हमारी नीतियां सही हैं, हमारी दिशा सही है। ये सफलता आज देश के हर उस व्यक्ति को एक भरोसा देती है कि एक न एक दिन उसका संघर्ष भी खत्म होगा, एक दिन उसके सपने भी पूरे होंगे।
0: প্রধানমন্ত্রী আরো বলেন যে দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতারও প্রশংসা করছে।
1: 2014 के पहले के कई दशक बहुत अस्थिरता और उथल पुथल से भरे हुए थे, इसका देश को बहुत नुकसान भी उठाना पड़ा, लेकिन अब देश की जनता एक स्थिर सरकार का काम भी देख रही है और उसकी निर्णायक क्षमताओं की प्रशंसक भी है। मैं आज देश की महान जनता को भी नमन करता हूँ, जनता जनार्दन का आभार व्यक्त करता हूँ।
0: শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্নে এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেকটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে সরকারের গৃহীত অর্থনৈতিক ও পরিকাঠামোগত সংস্কারসমূহ কোনো রাজনৈতিক বাধ্যবাধকতামূলক ফল নয়, বরং তা আদর্শগত দৃঢ় বিশ্বাসেরই ফসল।
1: आज देश का हर नागरिक विकसित भारत के सपने से भरा हुआ है। विकसित भारत का सपना अब किसी एक व्यक्ति का नहीं रहा, किसी सरकार का नहीं रहा, किसी दल का नहीं रहा, देश के जन जन का सपना बन चुका है, संकल्प बन चुका है। और इस सपने की पूर्ति के लिए हमें अपना हर पल समर्पित करना है। एनडीए के 12 वर्षों की एक बड़ी सफलता ये भी है कि देश কংগ্রেস কে কুচক্র সে আজাদ হুয়া।
0: নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন, শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন যে এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরে কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এ উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডে লোয়েন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিরস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কে, পাপুয়া নিউগিনি প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরা, ভুটানের প্রধানমন্ত্রী শোরিং টোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানি, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইলফলকে এটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এই প্রস্তাবে জাতির সেবায় শ্রী মোদী নিরবচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে তার বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাবও গ্রহণ করেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন জানিয়েছে যে নতুন দিল্লি ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর বৈঠকে 35টি রাজনৈতিক দলের মোট 75 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এনডিএ নেতারা

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেছেন। পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে ঝুঁকি কমাতে ও বৈচিত্র্য আনতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন, সেখানে আয়োজিত চতুর্দশ কুলতারান্তা টকসে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক হবে। বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম ইন্ডিয়া ভাবনার সঙ্গে সঙ্গত রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা করেছে। একাডেমির সাধারণ পরিষদ সঙ্গীত, নৃত্য, নাট্য, ঐতিহ্যবাহী ও লোকশিল্প এবং পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে 108 জন শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আবার সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারের জন্য 106 জন তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে। পশ্চিমবঙ্গের নাটকে অনন্য অবদানের জন্য এবার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাচ্ছেন তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কল্লোল ভট্টাচার্য, অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার পাচ্ছেন। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারে প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম তিনটি পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি প্রস্তাব গ্রহণ করেছে। খবর শেষ হল, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এখনকার প্রথম শিল্পী পীযূষ কান্তি সরকার।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখনকার মতোই এখানেই শেষ হল। আজ শুনলেন পীযূষকান্তি সরকার, রমা মণ্ডল, মনোময় ভট্টাচার্য এবং পূর্বা দামের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন নজরুল গীতি। নজরুল গীতির অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী ফিরোজা বেগম।

নজরুল গীতির অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হলো আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কৃষি পরামর্শ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ, ফসল বিষয়ে বিশেষ পরামর্শাবলী। ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী 2 থেকে 3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। উদ্যান বিষয়ে পরামর্শাবলী। আম, বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব, ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, গাছ হেলে পড়তে পারে, সবজি বা ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে,

মক্কা অথবা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি কার্যক্রম স্প্রে করা, সার প্রয়োগ করা ইত্যাদি ব্যাহত হতে পারে। সবজি লম্বা ও ফসলের জন্য খুঁটি বা সমর্থন দিতে যাতে গাছ হেলে না পড়ে, জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়, পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংগ্রহ করুন, ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন, নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ।

এবারে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আজ থেকে 16 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে 13 জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। 14 থেকে 16 জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলার কোনো কোনো অঞ্চলে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আজ থেকে 16 জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জেলার দু একটি অঞ্চলে। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ থেকে 14 জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী।

লোকগীতি শুনলেন গীতা চৌধুরীর কণ্ঠে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। একটু পরে অর্থাৎ সকাল 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ সকাল 7:35, 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 শুভ সকাল। আজকের বিষয়, খেলা শুধু মজা নয় অপরিহার্য। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05। বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 9:10। সকাল 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। দুপুর 1:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 1:30 আবার আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। দুপুর 2:20 লাইভ ফোন ইন অনুষ্ঠান না বলা বাণী, বিকেল 3:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 3:05, 3:10 দিনান্তিকা। বিবিধ ভারতী থেকে মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান 3:30 রিলে করে

জীবিকার জন্যে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ সন্ধে 6:35 বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তি গীতি শুনবেন সন্ধে 6:40 সন্ধে 7:10 আজ সন্ধ্যায়। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 8:40 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রাত 9:15 সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে এনএসডি আকাশবাণী কর্তৃক একটি বিশেষ ধারাবাহিকের সম্প্রচার। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে, এবং রাত 11:00 আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং ঠিক তারপর পরই আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি প্রস্তাব গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিশপিল্লাকা যুব পুরস্কার ঘোষণা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ অংশগ্রহণ করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম ইন্ডিয়া ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গত সন্ধ্যায় নতুন দিল্লি ভারত মণ্ডপামে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের উপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলি সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক।
1: एनडीए सरकार के इन 12 वर्षों में 25 करोड़ से ज्यादा लोगों का गरीबी से बाहर

0: निकलना, ये दिखाता है कि हमारी नीतियां सही है, हमारी दिशा सही है। ये सफलता आज देश के हर उस व्यक्ति को एक भरोसा देती है कि एक न एक दिन उसका संघर्ष भी खत्म होगा।
1: প্রধানমন্ত্রী আরো বলেন যে দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। ২০১৪ সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে।
0: আজ দেশ কা হর নাগরিক বিকশিত ভারত কে স্বপ্নে সে ভরা হুয়া হ্যায়। विकसित भारत का सपना अब किसी एक व्यक्ति का नहीं रहा, किसी सरकार का नहीं रहा, किसी दल का नहीं रहा। देश के जन जन का सपना बन चुका है, संकल्प बन चुका है और इस सपने की पूर्ति के लिए हमें अपना हर पल समर्पित करना है। एनडीए के 12 वर्षों की एक बड़ी सफलता ये भी है कि देश कांग्रेस के कुचक्र से आजाद हुआ है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লির এনডিএ জোটের বৈঠকে তিনি ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশে ক্রীড়াক্ষেত্রে ক্রমবৃদ্ধির মতো বিষয়গুলি তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও বড় লক্ষ্য পূরণের কথাও বলেছেন তিনি। ভারত ক্রমশ পেশাদার খেলাধুলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠছে এবং যুব সমাজ এক্ষেত্রে অসাধারণ সাফল্য পাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্ব ক্রীড়া ক্ষেত্রে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ক্রমে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে অন্যতম কেন্দ্র হয়ে উঠছে এবং আগামী দিনে এই খ্যাতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেন। পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে ঝুঁকি কমাতে ও বৈচিত্র্য আনতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান যে তাঁরা বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি ও পর্যটন শিল্পের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন, সেখানে আয়োজিত চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশ নেবেন। যাত্রী নিরাপত্তা জোরদার করতে ভারতীয় রেল দেশজুড়ে রেল স্টেশনগুলিতে অগ্নি নিরাপত্তা নিরীক্ষা বা ফায়ার সেফটি অডিট শুরু করতে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য হল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা এবং যাত্রীদের নিরাপত্তা ও রেলের সম্পদ সুরক্ষার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে উন্নতির প্রয়োজন সেগুলি চিহ্নিত করা। রিজার্ভ ব্যাংক এ মাসে 30 তারিখ থেকে কাগজের মুদ্রা নোট প্রত্যাহার করবে এবং সেগুলির পরিবর্তে প্লাস্টিক মুদ্রা নোট ব্যবহার করবে বলে দাবি করে সরকার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টকে খারিজ করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট এই দাবিকে ভুয়ো বলে অভিহিত করেছে। পিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে চলতি মাসের শেষ নাগাদ কাগজের নোট প্রত্যাহার বা প্লাস্টিক নোট আনার কোনো পরিকল্পনা সরকারের নেই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরেন, কুয়েত, জর্ডান থেকে মার্কিন বাহিনী আক্রমণ হানে। ইরানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেদেশে দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও কিশব দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা থেমে থাকার জন্য সেদেশকে চরম মূল্য দিতে হবে। অন্যদিকে রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি বলেছেন, হুমকি ও চাপের মুখে তেহরান কোনো আলোচনায় বসবে না। ইরান দাবি করেছে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বাণিজ্যিক জাহাজগুলি চলাচল অব্যাহত রয়েছে। এদিকে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $93 ছাড়িয়ে গিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে 25% মূল্য বৃদ্ধি পেল। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মুজাফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি MI-17 হেলিকপ্টার ভেঙে পড়ে, যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারও ঘোষণা হয়েছে। একাডেমির সাধারণ পরিষদ সঙ্গীত নৃত্য নাট্য ঐতিহ্যবাহী লোকশিল্প এবং পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে 108 শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আবার সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারের জন্য 106 তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে। এটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতি এই পুরস্কারগুলি প্রদান করবেন। মন্ত্রক জানিয়েছে ওস্তাদ বিসমিল্লা খান পুরস্কারের সঙ্গে 25,000 টাকা, তাম্রপত্র, অঙ্গবস্ত্র দেওয়া হবে। একাডেমি ফেলোশিপের ক্ষেত্রে 3,00,000 টাকা, একাডেমি পুরস্কারের ক্ষেত্রে 1,00,000 টাকার পাশাপাশি তাম্রপত্র, অঙ্গবস্ত্র প্রদান করা হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারে প্রথম সর্বাধিক 48 দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই সঙ্গে প্রথম 3 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে NDA এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ। এরপরই
2: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গকে দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকায় প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন স্থানীয় প্রশাসনে সর্বোচ্চ পদাধিকারীদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন দলের সদস্যরা। নাটকে অনন্য অবদানের জন্য কল্লোল ভট্টাচার্য সাহিত্য নাটক একাডেমি পুরস্কার পেতে চলেছেন। ছৌ নাচের জন্য নৃপেন সহিষকে সম্মান জানানো হবে। ওস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার পাবেন রাহুল দেব মণ্ডল। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। আসি বিস্তারিত খবরে। রাজ্য সরকার দপ্তর বন্টন করার পর মন্ত্রীরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন। বিভিন্ন দপ্তরের মন্ত্রী নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। নতুন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 2020 জাতীয় শিক্ষানীতি রাজ্যে কার্যকর করা হবে। বিকাশ ভবনে দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রাথমিক বৈঠকের পর গতকাল তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে পশ্চিমবঙ্গ সব ক্ষেত্রে পিছিয়ে পড়ে, শিক্ষাক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে বেশি বোঝা যায়।
3: কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিটি বিষয়কে আমরা এখানে প্রয়োগ করব। বাংলার ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষার্থী দেশের অন্য প্রান্তের সঙ্গে সঙ্গে সেই একই বেনিফিট বিলম্বের মাটিতেও তারা পেতে পারে। আগামী 5 বছরে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবার সারা ভারতবর্ষে অধিনায়কত্ব করবে, বাঙালিকে উচ্চশিক্ষায় আবার প্রতিষ্ঠা দেওয়াই হবে আমাদের সরকারের একমাত্র। বছর বছর SSC, CSC, BSC, দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি, উচ্চশিক্ষা কি কারিগরি শিক্ষা কি স্কুল শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষমুক্ত।
2: রাজ্যের অর্থনীতির উন্নয়নে কর না বাড়িয়ে রাজস্ব আদায়ের উপর জোর দেওয়াই তার প্রথম লক্ষ্য বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। নবান্নে দপ্তরের দায়িত্ব নিয়ে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যে বর্তমানে রাজস্ব আয়ের যে সুযোগ আছে তার সবটা ব্যবহার করা হয় না, সেই জায়গাগুলিকেও খুঁজে দেখতে হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, রাজ্যকে অতীতের মতো শিল্পবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর। দপ্তরের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তাপস বাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারেন।
4: ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপার্চারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব।
2: এমজি নারেগার আওতায় রাজ্যের বিভিন্ন জেলায় কাজ আবারও শুরু হয়েছে। হুগলির খানাকুল 2 নম্বর পঞ্চায়েতে পুকুর খননের কাজ পেয়ে খুবই খুশি স্থানীয় মানুষ। এলাকার বিধায়ক সুশান্ত ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের আমলে জব কার্ড দুর্নীতির বিরুদ্ধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, বর্তমানে স্বচ্ছভাবে কাজ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পূর্ব বর্ধমানের রায়নায় বিদ্যানিধি গ্রামেও এলাকার বিধায়ক সুভাষ পাত্রের উপস্থিতিতে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। পালা বদলের পর রাজ্যের বিভিন্ন স্থানীয় প্রশাসনিক সংস্থায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা পদাধিকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। 42 সদস্যের হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস ও সহসভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন 25 জন সদস্য। তৃণমূল কংগ্রেসের এই সদস্যরা দলেরই জেলা সভাপতির সভাধিপতির বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগ এনেছেন। জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য তুষার ঘোষ বলেন,
5: আমরা 25 জন সদস্য আজকে সই করে ডিভিশন সভাপতির কাছে, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস এবং সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য জমা পড়েছে কাগজ। দীর্ঘদিন ধরে এই জেলা পরিষদে স্বৈরাচারী মনোভাব, স্বজন পোষণ এবং দুর্নীতি অনুন্নয়ন, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মধ্যে দীর্ঘদিন ধরেই জেগে ছিল।
2: তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পৌরসভার পুরপ্রধানের বিরুদ্ধেও দলের 16 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন। পুরসভায় 24টি ওয়ার্ডের মধ্যে বুধবার উপপুরপ্রধান সহ মোট জেলাশাসকের দফতরে গিয়ে লিখিতভাবে তারা নিজেদের অনাস্থা জমা দেন। সাধারণ মানুষকে বঞ্চিত করে নিজের বাড়িতে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গতকাল পশ্চিম মেদিনীপুরের ডেবরার 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ দল অভিযুক্ত উপপ্রধান চন্দন বেড়াকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় তিনি জনরোষের শিকার হন। পূর্ব বর্ধমানের গুসকোড়ার একটি সমবায় সমিতির গোডাউন থেকেও প্রচুর ত্রিপল, শাড়ি, লুঙ্গি, শিশুদের বেশ কিছু জামা কাপড় গতকাল উদ্ধার করা হয়েছে। ওই গোডাউন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অভিনানন্দ ঠান্ডারের দখলে ছিল। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই শুরু করেছে। আগামী 25 জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইন ও বিচার মন্ত্রক আইনজীবী ধীরজ কুমার ত্রিবেদীকে কলকাতা হাইকোর্টে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে নিয়োগ করেছে। 9 জুলাই থেকে পরবর্তী 3 বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যেই মমতা ব্যানার্জির পর এবার 10 জনপদে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, রাহুল এবং অভিষেকের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। এর আগে দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। মমতা ব্যানার্জি গতকাল দিল্লি থেকে কলকাতায় ফিরলেও ফেরেননি অভিষেক ব্যানার্জি। এদিকে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার জল্পনাকে কটাক্ষ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 3 বার নোটিশ পাওয়ার পরেও হাজিরা না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। বিধানসভার সইজাল কাণ্ড হাজিরা এড়িয়ে অভিষেক এখন দিল্লিতে। আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে মনে করছে সিআইডি। এদিকে ত্রিপুরার খোয়াই আদালত থেকে অভিষেক ব্যানার্জিকে সশরীরে হাজিরার সমন জারি হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। আজ কলকাতা হাইকোর্টে সিআইডি নোটিশের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির রক্ষা কবচ চেয়ে যে মামলা দায়ের করেছিলেন তার শুনানি হবে। এছাড়াও বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের সই জালিয়াতির তদন্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকা তৃণমূল কংগ্রেসের অফিস এবং অভিষেক ব্যানার্জির অফিসে তল্লাশির বিরোধিতা করে দায়ের হওয়া 2টি মামলা শুনানির কথাও রয়েছে আজ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024 ও 2025 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2024 ও 2025 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার

0: পুরস্কার ঘোষণা করেছেন। নাটকে অনন্য অবদানের জন্য এবারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেলেন তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তথা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের প্রদেশ সমিতির সহসভাপতি কল্লোল ভট্টাচার্য।
1: এই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সম্মানটা পেয়ে খুবই ভালো লাগছে, ভাবিনি যে এই রকমের একটা সম্মান আমি পাবো। প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে একটা থিয়েটারের কাজ করা শুরু করেছিলাম এবং সেখানেই বিগত 30 বছর ধরে কাজ করে চলেছি। তেপান্তর নাট্যগ্রাম, যেটা আজকে আমাদের সারা দেশেই পরিচিত একটা জায়গা, গ্রামে বসেও ভালো কাজ করা যায়, সেই কাজকে সর্বভারতীয় স্তরে আন্তর্জাতিক ক্ষেত্রেও পৌঁছে দেওয়া যায়।
0: পুরুলিয়ার বালিগড়ার নৃপেনসহিস ছৌ নাচের জন্য পুরস্কৃত হচ্ছেন। এছাড়াও 30 বছর ধরে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত রাহুল দেব মণ্ডল 2024 উস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার পেয়েছেন। রাজ্যের প্রায় সব জেলাতেই আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে গতকালের বৃষ্টির ফলে তাপমাত্রা আজ অনেকটাই কম। একটি প্রতিবেদন,
2: ইতিমধ্যেই উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায় হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বলে খবর। গতরাতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হয়। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো কিছুটা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও আশপাশের জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্যের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গকে দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকায় প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন স্থানীয় প্রশাসনে সর্বোচ্চ পদাধিকারীদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন দলেরই সদস্যরা। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন 9:15।
3: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। আজকের প্রথম গানটি শুনুন অনুসন্ধান ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

0: সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে ছবির নাম হাওয়া বাদল, শিল্পী অরিজিৎ সিং।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন সময় শুভ সকালের। হ্যাঁ, সকল শ্রোতা বন্ধুকে শুভ সকালের অনুষ্ঠান থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শুভ সকাল অনুষ্ঠান। আপনারা জানেন, তবুও আর একবার জানিয়ে দিই, আজ 11 জুন বিশ্ব খেলা দিবস। এই খেলা দিবস উপলক্ষে আজকের বিশেষ অনুষ্ঠান শুভ সকালের বিষয়, খেলা শুধু মজা নয়, অপরিহার্য। হ্যাঁ, আমরা হয়তো অনেকেই মজা পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য খেলা খেলি বা খেলতে যাই। আস্তে আস্তে আমরা খেলাকে ভালোবাসতে শুরু করি। কেউ ফুটবলকে, কেউ ক্রিকেট, কেউ অন্যান্য খেলা, কেউ হকি, কেউ ব্যাডমিন্টন, কেউ লন টেনিস, ইত্যাদি নানা ধরনের খেলা, শারীরিক কসরতটাও, ধরুন জিমনাস্টিক্স, কুস্তি, এগুলোও একটা এক এক ধরনের খেলা। তা আমরা প্রথম প্রথম মজা পাওয়ার জন্য হয়তো খেলতে যাই, হয়তো বলছি, কারণ কেউ কেউ মনে মনে স্থির করে নেয় আমাকে অমুক খেলায় পারদর্শী হতে হবে। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগই আমরা খুব মজা পাওয়ার জন্য, ভালো লাগার জন্য খেলতে যাই। খেলতে গিয়ে আস্তে আস্তে আমরা সেই খেলাটাকে ভালোবেসে ফেলি, আপন করে নিই। এই ভালোবেসে আপন করে নিয়ে তখন সেই খেলাটায় পারদর্শী হওয়ার জন্য আমার যা যা করা দরকার আমি করতে শুরু করি। এবং আমার সত্যিকারের যদি মনোযোগ এবং সেই ইচ্ছে শক্তি যদি থাকে, সেই লক্ষ্য পূরণ করার জন্য যদি মানসিক শক্তি থাকে, তাহলে আমি সেই লক্ষ্য পূরণে পারদর্শী হবই। এটা ইতিহাস কথা বলে। একটা জিনিস বলি, খেলাধুলাটা মানুষের কাছে এতটাই জনপ্রিয় যে আপনারা ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম বলতে পারবেন না। পারবেন কি? অনেকেই পারবেন না, আবার অনেকেই পারবেন। কিন্তু এক বাক্যে যদি আমরা অ্যারান্টাস দো ন্যাসিমেন্টো অ্যাডসন, পেলের কথা বলি, তাহলে কিন্তু সবাই পেলে শব্দটা শুনেই বুঝতে পারবেন যে একজন পৃথিবী বিখ্যাত ফুটবল জাদুকরের নাম হচ্ছে পেলে, যার আসল নাম অ্যারান্টাস দো ন্যাসিমেন্টো অ্যাডসন। হ্যাঁ, তাই খেলাটা আমরা মজা করে করি ঠিকই, কিন্তু আমাদের শারীরিক মানসিক যে চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য বা শরীরকে এবং মনকে সুস্থ রাখার জন্য আমাদের খেলাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং অপরিহার্য। যাই হোক, আমরা এই বিষয়ে কথা বলবো। আজকের বিষয়টা আমি আরেকবার বলে দিই, খেলা শুধু মজা নয়, অপরিহার্য। আপনাদের সঙ্গে আছি আমি, আশিস ভৌমিক। দেখি কে টেলিফোনে রয়েছে। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার দাদা, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, দেখুন যে বিষয়টা আজকে দিয়েছেন, খেলা শুধু মজা নয়, অপরিহার্য, তাই তো দাদা? তো আজকে আমার হচ্ছে সেই মহা প্রতীক্ষিত, বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ফুটবল।
0: একদম তাই।
1: তো সেই মেগা আসরের যে থিম সংটা আজকে, সেটা হচ্ছে দাই দাই। আর দাই দাই কথার বাংলা অর্থ হচ্ছে চলো যাই, অর্থাৎ সবাই মিলে খেলতে যাই। তো এই যে মহা ইভেন্টের, মহা মেগার যে 48টা দেশের যে 1248 জন ফুটবলার অংশ নেবেন, এবং সেই খেলাটি হবে 104টি ম্যাচ। হ্যাঁ, আর আপনার 3 দেশের 16টি ভেন্যুতে, তো এই যে খেলা ফুটবল, শুধু ফুটবল খেলাই নয়, যে কোনো খেলাই আমাদের জীবনে কিন্তু অপরিহার্য। হ্যাঁ, খেলার মধ্যে যে শারীরিক এবং মানসিক যে বিকাশ সেটা কিন্তু খেলার মাধ্যমেই গড়ে ওঠে। আর খেলা আমাদেরকে একত্রিত হতে শেখায়। আমরা যখন ধরুন সমস্ত ভারতবাসী টিভির পর্দায় চোখ রাখবো, হয়তো কোনো দলকে সমর্থন করবো,
0: কিন্তু
1: সেই হ্যাঁ সেই দলটাকে আমরা সমর্থন করবো, এবং সেক্ষেত্রে আমাদের যেটা একতা সেই একতাটাও প্রকাশ পায় এই খেলার মাধ্যমে। হ্যাঁ, তাই কাজেই আজ থেকে শুরু হবে আমাদের রাত জাগা, এবং রাত জেগে আমরা যখন খেলাগুলো দেখবো এবং তারপর সেই চুলচেরা বিশ্লেষণ করবো মেসি, তারপর আপনার আরো যারা ফুটবলার
0: বিখ্যাত ফুটবলাররা, তাদের অনেকের নামই আমরা জানি না কিন্তু তাদের মুখটা দেখলে বুঝতে পারি অমুক দেশের প্লেয়ার।
1: হ্যাঁ, তারা কিন্তু এবার নতুন তারকা হয়ে উঠবেন আমাদের।
0: এখন নতুন তারকা একটা নাম শুনছি, ইয়ামেল।
1: ইয়ামেল, হ্যাঁ দাদা ভাই, একদম ঠিক, ইয়ামেল। ইয়ামেল এই মানে তার যে পায়ের জাদু, তার যে স্কিল, তার যে বডি ফিটনেস, এগুলো কিন্তু সে ছোট থেকে প্র্যাকটিস করেই আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। তাহলে আমাদের প্রজন্ম, মানে এই প্রজন্মের ছেলে মেয়েরা যদি বাইরে বেরিয়ে আবার মাঠটাকে বেছে নিতে পারে, তাহলে কিন্তু তারাও একদিন ভবিষ্যতে ওই মেসি কিংবা
0: সম্ভবত আজকে আমাদের দেখা যাক, মোবাইলে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা কোন শ্রোতাবন্ধুর সঙ্গে কথা বলতে পারছি না, তবু একবার চেষ্টা করে দেখি। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল, না মোবাইলে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আজ কোনো শ্রোতা বন্ধুকে নিতে পারবো না বা শ্রোতা বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারবো না, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কেবলমাত্র ল্যান্ডলাইনে আজকে কথা বলুন। দেখি কে এসেছেন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
2: গোয়ালিয়ান থেকে বলছি।
0: হুম বলুন।
2: আজকের বিষয় হচ্ছে খেলা শুধু মজা নয়, অপরিহার্য।
0: হুম,
2: তো খেলা সত্যি কথাই যে মজা নয়, আনন্দ নয়, অপরিহার্য। এই কারণেই যে নিজের শরীর গঠন করা, মানসিক সুস্থতা বজায় রাখা, এগুলো খেলার মধ্য দিয়েই সম্ভব। এবং খেলার মধ্য দিয়ে নিজের শরীরকে সংগঠিত করে, নিজের শরীরকে সতেজ করে, নিজের শরীরকে কর্মঠ করে, নিজের মানসিক চিন্তাকে সুস্থ রেখে সমাজের কাজ, নিজের পারিবারিক কাজ এবং দেশের কাজ করার জন্য যে শক্তি অর্জন, সেই শক্তি অর্জন করে দেশের সামগ্রিক কাজ করা উচিত বলে আমি মনে করি। তাই খেলা শুধু মজা নয়, খেলা হচ্ছে একটা শরীর গঠনের অঙ্গ। তাই আমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানুষকে শরীর গঠনের জন্য খেলাধুলায় অংশগ্রহণ করা অতীব প্রয়োজন। খেলাধুলায় অংশগ্রহণ করলে যে অবস্থাটা দাঁড়ায় আর কি, সামাজিক অবস্থান, সেই অবস্থানটা দেশের সামগ্রিক ভাবে একটা উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পথ এবং পথ নির্দেশ বহন করে। তাই আমি বলবো যে খেলাধুলা আমাদের প্রত্যেকেরই করা উচিত, এবং বাল্যকাল থেকে নিয়মিত ভাবে এবং ঠিক সঠিক পদ্ধতিতে, এবং খেলাধুলার যে বিধিনিষেধ গুলো আছে সেগুলোকে মেনে নিয়েই খেলাধুলায় অংশগ্রহণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তাই যেমন
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকুন।
2: আচ্ছা, নমস্কার।
0: 11ই জুন প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক খেলা দিবস। এই দিবসটির প্রতিষ্ঠার বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত হয়। এই দিবসে খেলাধুলার সংরক্ষণ, প্রচার এবং অগ্রাধিকার দেওয়ার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে কাজ করে। এতে সকল মানুষ বিশেষ করে শিশুরা পুরস্কার পেতে পারে এবং তাদের তাদের পূর্ণ সম্ভাবনায় উন্নতি করতে পারে। নিছক বিনোদনের বাইরেও খেলাধুলো একটা সার্বজনীন ভাষা যা সকল বয়সের মানুষের দ্বারা কথিত, জাতীয়, সাংস্কৃতিক এবং আর্থসামাজিক সীমানা অতিক্রম করে। এই ভাগ করা আবেগ সম্প্রদায় এবং জাতীয় গর্বের অনুভূতি জাগিয়ে তোলে এই খেলা। হ্যাঁ, দেখুন একটা কথা বলি, আজকে যদি ভারতবর্ষের ক্রিকেট প্লেয়াররা, মানে ভারতবর্ষের ক্রিকেট টিম যদি বাইরে যে কোনো দেশের সঙ্গে খেলুক না কেন, সেই খেলার সময় আমরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন মানসিকতার মানুষ, এমনকি অপছন্দের মানুষ শুদ্ধু, আমার অপছন্দের মানুষ শুদ্ধু, আমরা একটা জায়গায় যেন একত্রিত হয়ে যাই, যেন জাতীয়তা বোধ আমাদের জেগে ওঠে এই ক্রিকেট খেলাকে অবলম্বন করে। ভারতবর্ষের এই ক্রিকেট প্লেয়াররা যখন ভালো ব্যাট করে, ভালো বল করে, দেশকে যখন জিতিয়ে নিয়ে আসে, আমাদের গর্বে বুক ফুলে যায়। আমাদের পাশের বাড়ির যে লোকটা আমার অপছন্দ, সেও কিন্তু ভারতবর্ষের জয়ে গর্বিত বোধ করছে, আমিও ভারতবর্ষের গর্বে গর্বিত বোধ করছি। তাহলে খেলাধুলা একটা বন্ডিং তৈরি করে, একটা যোগাযোগ, একটা কি বলবো, একটা পরস্পরের সঙ্গে একটা খুব দৃঢ়ভাবে কাজ করার, একত্রীভূত হওয়ার একটা সম্ভাবনা জাগিয়ে তোলে। যাই হোক, একটা মেসেজ পড়ে নি। খেলা শুধু মজা নয়, অনিবার্য, অপরিহার্য। এই বিষয়ে লিখেছেন সৌভিক ঢাকুরিয়া। খেলা মজা শুধু নয়, বরং অপরিহার্য। খেলা শুধু আনন্দ আর বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। খেলাধুলা শরীরকে সুস্থ ও সবল রাখে, মনকে প্রফুল্ল করে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ধৈর্য, নেতৃত্ব এবং দলগত কাজের মতো গুরুত্বপূর্ণ গুণাবলী বেড়ে ওঠে বা গড়ে ওঠে। বর্তমান যুগে পড়াশোনা ও কাজের চাপের মাঝে খেলাধুলা মানসিক চাপ কমাতে সাহায্য করে। শিশু থেকে বয়স্ক সবার জন্যই খেলাধুলা উপকারী। তাই খেলা শুধুমাত্র সময় কাটানোর উপায় নয়, বরং সুস্থ, সুন্দর ও সুষম জীবন গঠনের এক অপরিহার্য মাধ্যম। যে লিখেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। আর একটা মেসেজ পাচ্ছি, দেখি কে মেসেজটা লিখেছেন। হ্যাঁ, বঙ্কিম দাস, বিষ্ণুপুর, বীরভূম থেকে। আজকের বিষয়, খেলা শুধু মজা নয়, অপরিহার্য। আমাদের খেলা যেমন একটি শারীরিক গঠন তৈরি করে, তেমনি মানসিক দিক দিয়েও তৈরি করে। এছাড়াও খেলোয়াড়দের চরিত্র গঠন করতেও সাহায্য করে। একজন পোস্টম্যান কেমন তার চরিত্রের উপর নির্ভর করে, তাই খেলা মানসিক, চারিত্রিক ও শারীরিক সব গঠন করতে সাহায্য করে। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস।

0: এরপরে যে মেসেজটা পাঠিয়েছে মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে, অভিধানে খেলা শব্দের অর্থ ক্রীড়া বোঝায়, যেমন ফুটবল খেলা থেকে শুরু করে ক্রিকেট, কবাডি, ভলিবল, বাস্কেটবল, সুইমিং সব খেলাগুলো খুব আনন্দের হয়। দুটো দল হার জিত খেলার অপরিহার্য অঙ্গ। সাপ খেলা, লীলা খেলা কত খেলায় না আছে এই জগতে। দাবা খেলা বা পাশা খেলার কথা মহাভারতে উল্লেখ আছে। আমরা ছোটবেলায় কানামাছি ভো ভো খেলে খুব আনন্দ পেতাম। ঝাল ঝুপ্পা, কানের মাটি, লুকোচুরি, কাছের গুলি, সাইকেলের টায়ার নিয়ে দৌড়ানো, খুব সুন্দর সময় সেগুলো পেরিয়ে আজ বড় হয়েছি। যুব যুবা পিঁড়ি শারীরিক রূপ, সে ফিট ইন্ডিয়া স্বপ্নকে সাকার করতে নিয়মিত খেলা অংশগ্রহণ করা অতি আবশ্যক। স্বামী বিবেকানন্দ বলেছেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অপরিহার্য। গেম আমাদের শরীরের মাংসপেশি সবল করে, তাই খেল জগৎ আমাদের ইতিবাচক প্রভাব স্বীকার করতেই হয়। খেলায় হেরে গেলে জিতের উদ্দীপনা আমাদের জীবনের অনুপ্রেরণা যোগায়। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। এবারে দেখি টেলিফোনে কে এসেছেন। নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: হ্যাঁ বলুন।
1: খেলা শুধু মজা নয়, অপরিহার্য। যোগ বিশ্ব, যোগের যোগ নিয়ে বিশ্ব উত্তাল। ভারতবর্ষে যোগের যে গুরুত্ব ছিল তা জোয়ারে পরিণত হয়েছে। সেরকম খেলাধুলায় উৎসাহ বাড়লে স্বদেশ সমৃদ্ধ হয়। ভারতবর্ষের যে মাঠ আছে সেগুলোর সঠিক ব্যবহার হলে যুবরা, যুবক যুবতীরা নেশামুক্ত হতে পারে, জাতীয় সংহতি সুদৃঢ় হয়, শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতায় সুস্থ থাকা যায়। সুস্থ সবল থাকা শরীরের পক্ষে উপযোগী। ব্যবহারিক জীবনে খেলার যে প্রভাব তার বিস্তার ঘটলে সমাজ জীবন উন্নত হয়। গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে।
0: একদম।
1: জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: হ্যাঁ, ভালো থাকবেন, সঙ্গে থাকুন। আসলে কি জানেন তো, খেলাধুলো করলে আমাদের যে সময়টা সেই সময়টা কেটে যায়। আমাদের কথায় একটা আছে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তা আমরা যদি খেলাধুলো করতে যাই তাহলে আমাদের সেই অবসর সময়টা যদি আমি খেলাধুলার সময়ে, মানে খেলাধুলার জন্য কাটিয়ে দিই, তাহলে আর সেই মস্তিষ্কটা অলস থাকে না, সেটা কার্যক্ষম হয়ে ওঠে, আরও অনেক বেশি সুচালু হয়, আমাদের বুদ্ধি সুচারু হয় এবং আমাদের সেই শয়তানের বাসা শব্দটা আর শুনতে হয় না। তাই সাধারণ মানুষের উচিত, যদিও এখন আমাদের পরিস্থিতি অন্যরকম তৈরি হয়েছে, আমাদের পরিবারের ছোট ছোট শিশুদের আমাদেরকে বাধ্য করাচ্ছে যে খেলার মাঠের থেকে বইয়ে পিঠের বোঝা নিয়ে চলে যাওয়ার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য, তবুও এর মধ্যেই আমাদেরকে খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে হবে, খেলাধুলাকে নিয়ে আমাদের দেশকে এগিয়ে যেতে হবে। একটা দেশের সম্মান বাড়ে তখনই সেই দেশের খেলোয়াড়রা সারা বিশ্বে তাদের পারদর্শিতা কীভাবে প্রমাণ করছে সেটাই নির্ভর করে। আজ আমাদের ভারতবর্ষ ক্রিকেট খেলা বললে সবার আগে ভারতবর্ষের নাম ছড়িয়ে পড়ে। কার কার নাম? কপিল দেব, রজার বিনি, মদনলাল, সুনীল গাভাস্কার, বিশ্বনাথ, তারপর এখনকার বর্তমানে বিরাট কোহলি, এরকম নানা প্লেয়ার, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, অনেকে, কার নাম বলবো, সেই প্রত্যেকটা প্লেয়ারের নাম আজ সারা পৃথিবীর মানুষ জানে। আপনি পৃথিবীর একটা ছোট্ট যে কোনো দেশে গিয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম বলতে বলবেন? হয়তো পারবে না। কিন্তু বিরাট কোহলি কে ছিলেন, ধ্যানচাঁদ কে ছিলেন, এটা কিন্তু সবাই বলে দেবে। তাই খেলোয়াড়দের নাম অত্যন্ত সম্মানের সঙ্গে নেওয়া হয়, অত্যন্ত কি বলবো, অত্যন্ত আপন করে নেওয়ার মতো করে বলা হয়। আমাদের দেশের প্লেয়ার, আমাদের দেশের প্লেয়ার বিরাট কোহলি, এই রকমভাবে আমরা উচ্চারণ করি। যাই হোক, দেখি আবার কে এসেছেন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
2: বহরমপুর কাশিম বাজার থেকে, পালপাড়া থেকে মোনা দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
2: খেলাকে প্রাধান্য দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: হ্যাঁ,
2: উনি খেলাকে বহু রকম ভাবে প্রাধান্য দিয়েছে, এমনকি খেলার জন্য বহু কিছু করছেও, ওইদিন আমি শুনি মন কি বাত। যাই হোক, খেলা আমি এখনো মনে হয় যে খেলি, খেলার সাথী পাই না, ছুয়াছুড়ি অনেক খেলেছি, আমি মেলা কিছু খেলেছি, গঙ্গায় সাঁতরে গঙ্গায় পার করে হয়েছি, সাঁতার কাটার একটা খেলা। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, সব কথা বন্ধুরা কিছু বলুক, বেশ কথা বলে লাভ,
0: ভালো থাকবেন, সঙ্গে থাকুন।
2: নমস্কার,
0: নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার দাদা, হ্যালো।
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ, আমি বহরমপুর শয়দাবাদ থেকে প্রসেনজিৎ ঘোষ বলছি।
0: হ্যাঁ বলুন।

0: বলছিলাম যে যে ব্যক্তি অন্ধ সে ব্যক্তি যদি কাউকে ছয় সেও অন্ধ হয়ে যাবে, এই সামাজিক একটা মানে
1: কুসংস্কার আর কি
0: মনে পড়তে হয় একদম একদম। খেলার মাধ্যমে আমি কিন্তু আমরাও খেলেছি এই জিনিসটা, এবং আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, সেদিক দিয়ে দেখলাম যে সত্যি কথা যে মানুষের চিন্তা ভাবনা কোন জায়গায় নামলে একটা খেলাকেও খেলার মাধ্যমে অন্যভাবে দেখানো যায়।
1: হ্যাঁ,
0: খুব ভালো লাগলো সিনকে, আমি আমার রেডিওর মাধ্যমেই শুনলাম জিনিসটা। আবার যেমন বাঘবন্দি খেলা যেটাকে বলছি আমরা, যেটা কিতকিত বলতাম, একটা একটা সময় কি হতো যে বাঘ, যেটা আমাদের সুন্দরবন এরিয়ায় বাঘের ভয় ছিল অনেক,
1: গোল্লা ছুট যেমন
0: একদম একদম। আর এটুকু বলবো যে বিভিন্ন, আমি যেহেতু পড়তে ভালোবাসি এবং সিনেমা দেখি, বিভিন্ন সিনেমাতে যেমন আমি একটা কথা বলবো, ইকবাল সিনেমা, যেখানে লাস্টে যখন মানে যে একজন বোবা কথা বলতে পারে, নাসিরুদ্দিন স্যার দেখাচ্ছেন আঙুলটাকে ঘুরিয়ে যে চক্রবুহ, ওই যে একটা সুন্দর দৃশ্য এবং খেলার মাধ্যমে কিভাবে একজন নিচু থেকে উঁচুতে উঠতে পারে
1: মানে আমি যে বলছি যে ধরেন অল্প কয়েকটা বল আছে, বেশ কয়েকটা রান আছে, যখন মানে সেই সময়ে আমাদের ভারতবর্ষ খেলছে, ব্যাট করছে ভারতবর্ষ, প্রাণ ওষ্ঠাগত মানে কণ্ঠে চলে আসে প্রাণ, তাই না?
0: দাদা যেমন আমি 2007 সালের ওয়ার্ল্ড কাপের কথা বলবো, 2011 সালের ওয়ার্ল্ড কাপের কথা বলবো, এছাড়াও সম্প্রতি আমরা 2024 সালে দেখলাম যেখানে সাউথ আফ্রিকাকে আমাদের ভারতীয় দল হারালো, তারপরে এই আমি এটা বলছি না, মহিলাদের যে খেলাটা বলছি, কারণ আমরা সবাই পুরুষ দলকে ফলো করি,
1: হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ,
0: একদম আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষ, যে জিনিসটা দেখালেন মুম্বাইয়ের মাঠে, আশা করি সেদিন খুব গর্বিত মনে হচ্ছিল, আমি রেডিওতে খেলাটা শুনছিলাম, সাউথ আফ্রিকান ক্যাপ্টেনের জন্য খুব খারাপ লাগছিল, কিন্তু সেভাবে যেদিনকে সেভাবে আমাদের ভারতীয় মহিলা যেভাবে দাপিয়ে বেড়ালো, এবং পরপর কয়েকটি কাপ ভারতের মহিলা এবং পুরুষ দল সবাই নিল,
1: মানে জেতার পর ভিতর থেকে একটা আবেগ উঠলে উঠেছিল না,
0: একদম
1: একদম প্রত্যেকটা মানুষের, যে আমরা পুরুষরা যেমন পারি মহিলারাও বিশ্ব জয় করতে পারে।
0: খেলা মানে কি শুধুমাত্র খেলা নয়, খেলা মানে ডিসিপ্লিন, খেলা মানে একটা লড়াই,
1: একটা যৌথবদ্ধতা, যুথবদ্ধতা।
0: গতকাল আমি ওই প্রভাত লাখড়া নামে যে ইস্ট বেঙ্গলের গোলকিপারের কথাটাও শুনছিলাম, তাতেও মনে হচ্ছিল যে খেলা মানে হচ্ছে নিজেকে তৈরি করো, নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করো,
1: অর্থাৎ যে কোনো প্রতিবন্ধকতা এলেই যেন আমি তার মোকাবিলা করতে পারি।
0: একদম একদম, তাই বলে সকলকে খেলা উচিত, কারণ এটাও একটা জীবনের একটা অংশ,
1: একদম
0: হেরে গেলেও কিন্তু পিছিয়ে যাওয়া নাই, আরো প্রস্তুতি নিতে হবে।
1: ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সঙ্গে থাকুন।
0: হ্যাঁ।

0: 1927 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: একটা মেসেজ পড়ে নি। বানপুর চাঁদপুর নদিয়া থেকে, খেলা শুধু বিনোদন নয়, এটা জীবনের অপরিহার্য অংশ। পড়াশোনা যেমন মস্তিষ্ককে শক্তিশালী করে, তেমনি খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, মনকে চাঙ্গা করে এবং দলবদ্ধভাবে কাজ করতে শেখায়। জয় পরাজয়ের মধ্য দিয়ে ধৈর্য, শৃঙ্খলা আর লড়াই করার মানসিকতা গড়ে ওঠে। তাই খেলা শুধু সময় কাটানোর মাধ্যম নয়, বরং একজন মানুষকে পূর্ণভাবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে খেলা। রজত বিশ্বাস, বানপুর চাঁদপুর নদিয়া থেকে। অদিতি দাস ওড়াহার, ভগবানগোলা, সুন্দরপুর, মুর্শিদাবাদ থেকে।

0: একেবারে সত্য কথা, খেলা শুধু মজা নয়, অপরিহার্য। খেলার সাথে সাথে যোগ ব্যায়াম অপরিহার্য। আমি ঘরের গৃহবধূ, ভোর 4টায় উঠি, সকালে ছেলেকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হই। আমাদের বাড়ির পাশে ওড়াহার হাই স্কুল মাঠ, সেখানে গিয়ে যোগ ব্যায়াম করি। তারপর 5টায় বাড়ি ফিরে মুখ ধুয়ে ছোলা ও বাদাম খাই। তারপর সংসারের কাজ করতে শুরু করি। অদিতি দাস, ওড়াহার, ভগবানগোলা থেকে। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। 11 জুন, আন্তর্জাতিক খেলা দিবস। খেলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। খেলা শুধুই বিনোদনের মাধ্যম নয়, বরং সুস্বাস্থ্য ও উন্নত জীবনের ভিত্তি। খেলা শরীরের পেশি ও হাড় মজবুত করে, রক্তচাপ নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ, অতিরিক্ত ক্যালোরি ঝরিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। দলবদ্ধ খেলা অন্যের সঙ্গে সহযোগিতা, সহমর্মিতা ও সহযোগের গুণাবলী বিকশিত করে। খেলার অভ্যাস মানুষকে আনন্দমুখর করতে সাহায্য করে। খেলা শিক্ষা দেয় সংকীর্ণতা, মলিনতাকে দূরে সরিয়ে শৃঙ্খলা বোধ হতে, এবং খেলাকে দেশ ও জাতির অগ্রগতির দর্পণ বলা হয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, চাই বল চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। একটা গান শুনে নি।
1: রাজি বাজি হবে।

1300 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে, ধন্যি মেয়েছে ছবি থেকে। হ্যাঁ, ফিরে আসি বিষয়ে, তার আগে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আজ থেকে 13 জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে জেলার বেশিরভাগ অঞ্চলে। আগামী 14 থেকে 16 জুন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে জেলার কয়েকটি অঞ্চলে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বা বয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে জেলার দু একটি অঞ্চলে। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ থেকে 14 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলার বেশ কয়েকটি অঞ্চলে। এবারে একটা ভালো খবর। মাত্র 7 মাস আগেই বিশ্বকাপ জিতে হরমনপ্রীত কৌররা প্রমাণ করেছেন মেয়েদের ক্রিকেট বলে নাক কুঁচকে মুখ ঘুরিয়ে থাকার দিন শেষ অর্ধেক নয়। এখন পুরো আকাশ জুড়েই বিরাট কোহলি রোহিত শর্মাদের পাশে ধ্রুব তারার মতো বিরাজ করছেন হরমনপ্রীত, স্মৃতি মান্দানা, রিচা ঘোষ, জেমিমা রাড্রিক্সরা। আবেগ নয়, রীতিমতো অঙ্ক কষে এই সমীক্ষা প্রকাশ করে দেখিয়েছেন বিবিসি এবং কালেকটিভ নিউজ রুম। এবার একটি কাজের খবর জীবিকার জন্য। ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাগুলিদের জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী 1 জুন থেকে 12 জুন সিসিসিই কমন এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। আবেদনকারীদের নিজেদের অ্যাডমিট কার্ড www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করুন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটমেন্ট অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় অন্তর্গত, তারা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। শুনলেন জীবিকার জন্য। আবার ফিরে আসি আজকের বিষয়ে। দেখি টেলিফোনে কে অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল, দেখি কে আছেন টেলিফোনে। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার ভৌমিক দা।
0: হ্যাঁ বলুন।
1: শ্রীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
1: এমন একটা জিনিস যেটা মানুষের মনকে চাঙ্গা করিয়ে দেয়। আমরা যখন ছোট ছিলাম তখন ফুটবল ছিল প্রিয় খেলা, আর সেই ফুটবল তখন ব্লাডার বালা ফুটবল ছিল। এখন কিন্তু ফুটবলের অনেক কৌশল উঠেছে, ফুটবল দেশ থেকে প্রায় বিলুপ্তের পথে। তাই আমরা ছোট বেলায় যখন আমরা খেলাধুলা করতাম, সেই মুহূর্তে খেলাধুলার যে একটা আমাদের মধ্যে যে একটা ইমেজ জমে উঠতো, যেমন খেলাধুলা শুধু উপরেই খেলাধুলা নয়, জলেও খেলাধুলার কাজ হতো, সাঁতার এবং প্রতিযোগিতা হতো, সেখানেও আমরা বিভিন্ন খেলাধুলা করতাম, এবং সকিতকিত থেকে টিপি খেলা থেকে অনেক রকম খেলাধুলা করতাম। আর খেলাধুলা মানুষের দেহের একটা অপরিহার্য একটা অঙ্গ, এই বস্তু যা মানুষের দেহকে বিস্তারিত ভাবে সংগঠন করে এবং মানুষের দেহকে রোগ মুক্ত করে, যেমন জিমন্যাস্টিকে বিভিন্ন রোগ প্রতিরোধ করা হয়। আমরা এই খেলাধুলায়
0: আগামী 21 জুন কিন্তু বিশ্ব যোগ দিবস আসছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই এই বিশ্ব যোগ দিবসে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পেরে সত্যি মুগ্ধ হয়েছি। তবে এই খেলাধুলাটা দিন দিন যেন বিলুপ্তের পথে। এখন খেলাধুলা বলতে গেলে বাচ্চা হলেই তার বাচ্চার পিঠে ব্যাগের বোঝা, খেলাধুলা নেই এবং মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তাই খেলাধুলাটা আবার ফিরে আসুক, আবার নতুন ভাবে সেই খেলাধুলার জায়গা আসুক।
0: হ্যাঁ, মাঠের মধ্যে যেন শুধু অসংখ্য খেলোয়াড়দের মাথা দেখতে পাই, ফাঁকা মাঠ যেন না থাকে।
1: মাঠ মাঠ কিন্তু ফুরিয়ে যাচ্ছে, বড় বড় গাছ এখন যে আগে ছিল সে গাছ আর নেই। সে গাছের তলাতে হাডুডু এবং কবাডি বিভিন্ন ধরনের খেলাধুলা হতো, এখন কিন্তু সেই খেলাধুলার কোনো পরিস্থিতি নেই। বড় গাছগুলো যা ছিল সব তাই সব বিলুপ্তের পথে। তাই এখন এমন কিছু গাছ যা ছাদে লাগানো হয়, মাঠে লাগানো হয়, ছোট ছোট গাছ হয়, সেই গাছের ছায়ের তলে আমরা বসতে পারি না। তাই আমরা বড় গাছ লাগানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা বেতার সদা পরিবারের মধ্যে দিয়ে যেমন বৃক্ষরোপণ পালন করি, সেখানেও আমি কিন্তু কিছু গতবার বড় আম গাছের চারা দিয়েছিলাম। আর এমনি বিভিন্ন গাছের গাছ লাগানোর জন্য
0: আসলে আমাদের প্রত্যেককে উচিত এখন আমাদের যে শরীরটাকে মনটাকে চাঙ্গা করার জন্য মাঠে ফিরে যেতে হবে। আর এই মাঠে ফিরে গেলে পরে আমরা যখন যৌথ খেলাগুলো মানে একসঙ্গে, যেমন ফুটবল ক্রিকেট এইসব একসঙ্গে খেলাগুলো যখন খেলি, তখন একে অপরের প্রতি একটা টান অনুভব করি আমরা, তাই না? একটা যৌথবদ্ধতা বা একসঙ্গে থাকার, একজন আরেকজনকে সাহায্য করার, সহযোগিতা করার, একজনের মানে মানসিকতার সঙ্গে আরেকজনের মানসিকতার মিল ঘটে যায়।
1: খুব ভালো লাগে এগুলো।
0: শ্রোতা বন্ধু, একটা কথা একটু বলে দিই, আমাদের ভারতবর্ষের জাতীয় ক্রীড়া দিবস কোন দিন জানেন? 29 আগস্ট। কেন বলেন তো? না, এই দিন জন্মেছিলেন ভারতবর্ষকে খেলার জগতে একটা চরম শিখরে পৌঁছে দিয়েছিলেন এমন একজন ব্যক্তি যার নাম এক্ষুনি বললেই আপনি বলবেন হ্যাঁ তাই তো জানি তো, তার নাম হচ্ছে হকির জাদুকর ধ্যানচাঁদ। হকির কিংবদন্তি ও জাদুকর সেই মেজর ধ্যানচাঁদ, তার জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। এই দিনটি ভারতীয় ক্রীড়া জগতে তাঁর অসামান্য অবদানকে সম্মান জানায়, খেলার মধ্যে জাতিকে সুস্থতা ও শৃঙ্খলা গ্রহণে অনুপ্রাণিত করে। একদম তাই। আচ্ছা, আমরা বলতে পারি কি যে আমরা তো এই খেলা নিয়ে এত মেতে উঠি, নিজে না খেললেও অন্যের খেলা উপভোগ করি, খেলা দেখি টিভিতে হোক বা মাঠে গিয়ে হোক বা রেডিওতে খেলা শুনি, কখনো কখনো আমরা মাঠে বেড়াতে গিয়ে হাঁটতে গিয়ে বাচ্চাদের খেলাধুলা দেখি, তাদের মধ্যে কে ভালো খেলছে কে পারছে না এটাও অনুভব করি। করতে গিয়ে কখনো কি মনে এসেছে যে এই খেলার প্রচলনটা কোথায় হয়েছিল, কবে হয়েছিল? আমরা অনেকেই জানি না, কারণ চাকাকে আবিষ্কার করেছিল, কবে আবিষ্কার করেছিল এটা যেমন সঠিকভাবে বলা যায় না, তবে কে খেলার প্রচলন করেছিল সেটা বলা না গেলেও কোথায় প্রচলন হয়েছিল সেটা বলা যায়, কবে প্রচলন হয়েছিল তাও আনুমানিক একটা ধারণা করা যায় বা সেই সময়ের কথা বলা যায়। এই খেলাধুলার প্রচলন শুরু হয়েছিল গ্রীষ্মে। সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে খেলাধুলার প্রবর্তন হয়েছিল গ্রীস দেশে। এটা সময় ছিল খ্রিস্টপূর্ব 776 সালে। অলিম্পিয়ায় প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় এবং সেখানে 393 খ্রিস্টাব্দ পর্যন্ত এই খেলাধুলাটা উদযাপিত হয়েছিল। তাহলে দেখুন, আমরা এমন অনেক কিছু করি কিন্তু তার মূলে কে, কারা, কবে আমরা জানি না, সেটা আমাদেরকে জানা উচিত। 2026 সালে যে জাতীয় আন্তর্জাতিক খেলা দিবস, সেই খেলা দিবসের স্লোগান কি? খেলা রক্ষা করুন, শৈশব রক্ষা করুন। প্রতি বছর 11ই জুন উদযাপিত এই দিবসটির এবারের মূল উদ্দেশ্য হল সরকার, বিদ্যালয় এবং পরিবারগুলোকে বিশ্বব্যাপী স্মরণ করিয়ে দেওয়া যে শিশুদের খেলার জন্য সময়, স্থান এবং স্বাধীনতা রক্ষা করাই তাদের সুখী ও সুস্থ শৈশব নিশ্চিত করে। যেহেতু ডিজিটাল জগতে, জগৎ এবং শহুরে পরিবেশের কারণে শিশুদের খেলার অধিকার ক্রমশ প্রভাবিত হচ্ছে, তাই 2026 সালের এই উদযাপনে নিরাপদ অনলাইন ও অফলাইন অভিজ্ঞতার ওপর জোর দেওয়া হয়েছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই বছর অর্থাৎ 2026 সালের আন্তর্জাতিক খেলা দিবস, তার স্লোগান হল বা প্রতিপাদ্য বিষয় হল খেলা রক্ষা করুন, শৈশব রক্ষা করুন। দেখি টেলিফোনে কে আছে। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ বলুন
2: ভাই, খেলাধুলায় অবশ্যই দরকার। আমার এত বয়স হয়েছে, তাও আমরা ভোর 4টায় উঠি, উঠে খেলাধুলা করি মাঠে। আমাদের বাড়ির পাশে ওরান হাই স্কুল মাঠ, বড় মাঠ। আমাদের বয়স্করা আছে, একসঙ্গে তাদের সঙ্গে খেলাধুলা করি। অথচ এখন পর্যন্ত আমার শরীর ঠিক আছে। হ্যাঁ, খেলাধুলা মানুষের জীবনে একটি অঙ্গ, প্রধান অঙ্গ। হ্যাঁ
0: হ্যাঁ,
2: সময় প্রায় শেষের দিকে, ছোট করেই বলি,
0: ভালো থাকুন, সঙ্গে থাকুন,
2: ধন্যবাদ।
0: দেখি আবার কে এসেছেন। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল, টেলিফোনে এসেছেন অথচ কথা বলছেন না, বলুন শুভ সকাল। দেখি আরেকজন কি অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল। না, টেলিফোনে যোগাযোগ করছেন, লাইনে থাকছেন অথচ কথা বলছেন না। দেখি আরেকবার চেষ্টা করে দেখি কে আছেন। নমস্কার, শুভ সকাল। না, টেলিফোনে পাওয়া যাচ্ছে না। তার আগে একটা মেসেজ পড়ে নিই, একটা দীর্ঘ মেসেজ পাঠিয়েছেন কে দেখি। বাপি রায় লালবাগ, বাগিচা পাড়া, মুর্শিদাবাদ থেকে। খেলাধুলা যেন জীবনযাপনের অপরিহার্য অঙ্গ, চরিত্র ও মানব গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা বলতে গেলে বলতে হয় কৈশোরের পর্বে চরিত্র এবং মানব গঠনের সর্বশ্রেষ্ঠ সময়কাল। অপরিচিত বয়স্কদের শারীরিক পুষ্টি, মানসিক স্ফূর্তির দিকে থেকে খেলাধুলার অংশগ্রহণের প্রয়োজনীয়তা আবশ্যিক কার্য। বাইরের প্রকৃতি, খেলা, খোলা আলো, হাওয়া, কর্মচাঞ্চল্য নিয়মিত তাদের মনকে কর্মমুখী, স্বচ্ছ হৃদয়ে উদার মন করে গড়ে তুলতে অনেকখানি সহায়তা করে। গৃহ অভ্যন্তরের খেলাধুলায় বুদ্ধিবৃত্তির বিকাশ সাধনের অনেকখানি সুযোগ রয়েছে। যে কোনো রকমের খেলাধুলোই কর্ম আর প্রয়োজনের দাসত্ব থেকে মুক্তি দিয়ে থাকে। জীবনের ক্ষেত্রে এই মুক্তির তাৎপর্য দূর প্রসারী। মনকে যদি সংস্কারের গণ্ডির বাইরে নিয়ে যেতে হয়, যদি তাকে নেতৃত্বের প্রতি আনুগত্য ও শৃঙ্খলায় উন্নত করতে হয়, তবে খেলাধুলোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ঋষিরা বলেছেন, ন্যায্য মাত্মা বল হীনেন লভা। তাই তো কবিকণ্ঠে শোনা যায়, বইয়ের পাতা বন্ধ করো, মাঠের দিকে চলো, সারাটা দিন কাটুক এবার খেলতে নানান বল, পড়াশোনা যেমন দরকার খেলেও তেমন চাই, সুস্থ দেহ সুস্থ মনে পৃথিবীটা যেন পাই। সুন্দর কথা দিয়ে শেষ করেছেন। দেখি টেলিফোনে কে আছেন। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার, আমি জিয়ানা শ্রী মিন্টু দাস বলছি। আজকে প্রত্যেকটা মানুষের কিন্তু খেলাধুলা করা উচিত। খেলাধুলা করলে অনেক রোগ দূর হয়, শরীর থেকে অসুখ বিসুখ কম হয়। আর একটা হচ্ছে আপনার
0: খেলাধুলা থেকে নেতৃত্বের নেতৃত্বের ইচ্ছা বা নেতৃত্বের গুণটাও কিন্তু বেরিয়ে আসে। মনে হয় কি এই ভদ্রলোক বা এই ক্যাপ্টেনই আমাদের দেশের যোগ্য উত্তরসূরি, যোগ্য লোক।
3: একটা কথা বলি আপনাকে, আমি ফুটবল খেলা প্রথম আমি স্পোর্টিং মাঠে আপনার কাপ জিতে এসেছিলাম ফার্স্ট, আমার খুব মজা লাগে সেদিনটা, আজও মনে করে। আর একটা কথা যে এখন আমি আমার এখন প্রায় 45-46 বছর বয়স, আমি সব ছেলেগুলোকে খেলা শিখাই ছোট কুটির মাঠে ফুটবল খেলা। এই যে একটা জিনিস আমি সবাইকে বলবো যে সবাই আসুক, প্রত্যেকটা খেলায় অংশগ্রহণ করুক, তাহলে আপনার খেলাধুলার মাধ্যমে বহুদূর কিন্তু পৌঁছানো যায়। একমাত্র খেলাধুলার মাধ্যমেই, অন্য কিছুতে যাওয়া যায় কিনা যায় না, তবে সবাই আজকে পড়াশোনায় ব্যস্ত, তার মধ্যেও কিন্তু অন্তত প্রতিদিন এক ঘন্টা কিন্তু খেলাধুলার মাধ্যমে থাকতে হবে, তাহলে শরীর সুচর্যা হবে। ঠিকই বললাম, নমস্কার দেবেন,
0: সঙ্গে থাকুন। হ্যাঁ, খেলাধুলা নিয়ে যদি সময়টা কেটে যায়, মানে আমি বলতে চাইছি আপনি পড়াশোনা করুন, কাজ করুন, যে কোনো সব কিছু করার পরে যে সময়টা আপনার কাছে বাঁচবে সেই সময়টা যদি আপনি খেলাধুলা নিয়ে থাকেন, তাহলে আপনার জীবনের যে চলার পথ সেই চলার পথটা রোগমুক্ত হবে, সুন্দর হবে, কুসুমাস্তীর্ণ হবে। তাই খেলাধুলোকে আমাদের শুধু মজা করে সময় কাটানো বলা চলবে না, এটা একটা অপরিহার্য অঙ্গ। দেখি আবার কে এসেছেন। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ বলুন,
4: বলুন। খাতুন বলছি, আমরাও ছোটবেলাতে খেলাইছি, শরীরটাও ভালো থেকে আছে, লুকোচুরি খেলাইছি, গাড্ডি খেলাইছি, ঘানি খেলাইছি। আমরা তো গ্রামের মেয়ে, এমনি খেলাধুলা করেছি বাচ্চা ছেলে পেলাদের সঙ্গে, শরীরটা ভালো থাকতো। আমি মোটা জ্বালাতে আমাকে কেউ খেলা নিত না, সবারই নিতে হবি তাই বলতো। এইটুকু বলে আমি নমস্কার।
0: হ্যাঁ ভালো থাকুন, সঙ্গে থাকুন। একটা মেসেজ পড়ে নিন, কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। খেলায় খেলায় মন মেতেছে, ক্লান্তি গেছে দূরে, শক্তি যেন ছুটছে বেগে সারা শরীর জুড়ে। সেই শৈশব থেকেই খেলাধুলার সাথে সম্পর্ক, কত রকম খেলা, সময়ে খেলা, অসময়ে খেলা, খেলার ছলে খেলা, খেলবো বলে খেলা, তখন কে আর এর গুরুত্ব বিচার করেছে। ছিল শুধু একরাশ ভালো লাগা, ছিল নির্ভেজাল মজা ও বিনোদন। একটু বড় হতেই খেলার মাঝে দায়িত্ববোধ, পারস্পরিক বোঝাপড়া ও দায়বদ্ধতার বিষয়টা বুঝতে পারি, বুঝতে পারি সত্যি খেলাধুলা শরীর ও মনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এর বহুমুখী গুণ যে শুধু শরীর মজবুত রাখে তাই না, স্মৃতিশক্তি সতেজ রাখে, আমাদের সঠিক বিচার করার ক্ষমতা দেয়, শরীর ও মনের ক্লান্তি কাটিয়ে উদ্যমী করে, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শেখায়, শেখায় দলগতভাবে থেকে একে অন্যের প্রতি সহমর্মিতা হতে, শেখায় জীবনের মূল্যবোধ ও সঠিক পথ চলার শিক্ষা দিতে। শৈশব ও যৌবনের অনেকটা বেলা গ্রামে কাটানোর সুবাদে ব্যক্তিগতভাবে আমি প্রায় সব ধরনের খেলার স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছি। এখনও কোনো না কোনোভাবে অনেক সঙ্গী করে এগিয়ে চলেছি, জানি এর কোনো বিকল্প নেই। লিখেছেন চন্দ্রনাথ সাহা কান্তনগর থেকে। আর একটা মেসেজ আছে দেখি, এটাও দীর্ঘ মেসেজ। সুব্রত দত্ত খাগড়া থেকে, খেলা শুধু মজা নয় অপরিহার্য, বিশ্বকাপ ফুটবল 2026 এর উদ্বোধনী দিবসের উপযুক্ত বিষয়ই বটে। বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণকারী থেকে খেলাপ্রেমী দর্শক প্রত্যেককেই তাৎক্ষণিক প্রভূত আনন্দ উপভোগ করে এবং মজা পায়। নিখাত বিনোদনই কেবলমাত্র খেলাধুলার একমাত্র উদ্দেশ্য নয়, নিয়মিত খেলাধুলা অনুশীলনের মাধ্যমে শরীর থেকে শিশু থেকে বয়স্ক প্রত্যেকেই শরীরচর্চার সুন্দর সুযোগ পায়। শরীর সুগঠিত হয়, নিরোগ হয়, শারীরিক ও মানসিক সহনশীলতা বাড়ে। হার জিত যাই হোক না কেন, সত্যকে সহজে মেনে নেওয়ার সহজ সরল ও স্বাভাবিক প্রবণতা তৈরি হয়। কিন্তু বিভিন্ন কারণে আজকের প্রজন্মের বেশিরভাগ খেলাধুলা করার পরিবর্তে কম্পিউটার, টেলিভিশন, ভিডিও গেম ইত্যাদির মাধ্যমে তথ্যগতভাবে খেলাধুলায় বেশি আগ্রহী। নিয়মকানুনে তারা হয়তো বিশেষজ্ঞ, কিন্তু শরীরচর্চার মাধ্যমে মাঠে নেমে শরীরে মাটি মেখে খেলার প্রকৃত আনন্দ উপভোগের সময় বা সুযোগ তাদের খুব কম। এরা প্রত্যেকেই এর প্রত্যক্ষ ফল হল বর্তমান প্রজন্মের অধিকাংশ মানুষই জন্ম থেকে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত, বিশেষ করে শ্বাসকষ্ট ইত্যাদি। তারা আনন্দের সঙ্গে জয়ী হওয়াকে উপভোগ করতে পারলেও হেরে যাওয়ার মতন সহজ বিষয়টিকে কিছুতেই সহজভাবে মেনে নিতে শেখেনি। তাদের মধ্যে একসাথে মিলেমিশে কাজ করার প্রবণতার অভাবও খুব চোখে পড়ে। তাই সার্বিক সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে, সময় সুযোগ মতো মাঠে নেমে খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে, দেখবেন মজাও পাচ্ছেন আবার শরীরচর্চাও হচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। লিখেছেন সুব্রত দত্ত খাগড়া থেকে। শ্রোতাবন্ধু, হাতে তো আর একদমই সময় নেই, তাই আর একজনের সঙ্গে কথা বলেই আজকের শুভ সকালের অনুষ্ঠান থেকে বিদায় নেব। নমস্কার, শুভ সকাল।
5: নমস্কার,
0: বলুন।
5: একজনের মধ্যে আমি আছি, তার জন্য আপনাকে ধন্যবাদ।
0: বলুন।
5: আমি অ্যাকচুয়ালি মাঠের লোক।
0: হুম।
5: মাঠ থেকে উঠে আসা।
0: হুম।
5: কাদা মাটি মেখে খেলা করেছি।
0: হ্যাঁ।
5: আসলে খেললে নিয়মানুবর্তিতা শেখা যায়, পরীক্ষার খাতায়
0: হ্যাঁ
5: নকল করা যেতে পারে।
0: হ্যাঁ,
5: খেলার মাঠে নকল
0: হয়। একদম একদম তাই। একটা ফুটবল, একটা ফুটবল খেলতে গিয়ে একটা ফুটবল প্লেয়ার অসাধারণ ড্রিবলিং করে যখন গোলটা দেয়, তখন মনে হয় তার মস্তিষ্ক কত দ্রুত চলছে।
5: হ্যাঁ হ্যাঁ, আমি বাইসাইকেল কিকে একবার গোল করেছিলাম।
0: হ্যাঁ,
5: আমি বুঝতে পারছিলাম না, মেরে দিলাম কিন্তু গোলটা হয়ে গেল।
0: হ্যাঁ,
5: কিন্তু তার মধ্যে আমার কতখানি টাইমিং,
0: হ্যাঁ বুদ্ধিমত্তা কিন্তু কাজে লেগেছে। ভালো থাকুন, সঙ্গে থাকুন।
5: খেলার মাঠে চুরি চলবে
0: না,
5: যে আমি পরীক্ষার খাতায় টুকলি করতে পারি, খেলার মাঠে টুকলি হবে না।
0: হ্যাঁ,
5: এইটুকু বলে আমি।
0: হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রোতা বন্ধু, হাতে আর সময় নেই, তাই এই গানটি শুনতে শুনতে আমরা শুভ সকালের অনুষ্ঠান থেকে বিদায় নেব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আশিস ভৌমিক, এবং কারিগরি সহায়তায় ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়।

0: आप सुन रहे हैं विविध भारती राष्ट्रीय सेवा।
1: এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
2: আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নাকি ভালো নেই খুব একটা। হ্যাঁ, জানি গরমে সত্যি শরীরের অবস্থা বিশেষ ভালো যাচ্ছে না। এই ভালো তো এই খারাপ, কারণ প্রকৃতি নিজেই যদি এতখানি খামখেয়ালিপনা করে, আমাদের শরীর মশাই আর না বিগড়ে যাবে কোথায়? ঠিক আছে, সেটার মধ্যেও আমাদের লড়াই করে বেঁচে নিতে হবে, তাই না? কারণ ঋতুমালায় গ্রীষ্মকে তো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। ওই একটু বর্ষা মিশিয়ে মিশিয়ে চলে আর কি, একটু বৃষ্টিও হয়েছে গতকাল। আমি জানি না আপনাদের ওখানে কি পরিস্থিতি, তবে আমার জানলা ভিজে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার লোকগীতির গানের ভেলা আমাদের, আমরা সেই নিয়ে আজকে কথা বলবো। কথা তো হবে শুরুতে পছন্দের একটি গান উত্তম কুমার দাসের কণ্ঠে।

আজ গানের ভেলের এই পর্বে আমরা বিভিন্ন ধারার লোকগান শুনব। সেখানে কখনো উঠে আসবে ভাওয়াইয়া, যেমন শুরুতে ভাওয়াইয়া গানে শুনলাম একটি, কখনো উঠে আসবে ভাটিয়ালি, কখনো সারি গান, কখনো বাউল গান, বিভিন্ন ধারার। এবং বিশেষ করে আমরা সেই গানগুলি শুনব যার আড়ালে দাঁড়িয়ে আছে মানুষের প্রতিবাদ, জীবনযাপন, সংগ্রাম, সংকট, অনুভূতির উথাল পাথাল, আরো কত কিছু। কি অদ্ভুত দেখুন, এই যে সঙ্গীত শাস্ত্র আমাদের, তার আদিতে যদি আমরা একটু চোখ রাখি, এর সূত্রপাত কবে, কিভাবে, কোথায় ঘটেছিল, সেই অর্থে কিন্তু দিনক্ষণ নির্দিষ্ট করে বলা খুব কঠিন। কারণ সঙ্গীতের সূত্রপাত এত আদিতে, এত প্রাচীনে ঘটেছে। এবার শুরুতেই তো তা শাস্ত্ররূপে ধরা দেয়নি, তা অসংগঠিত ছিল, পরবর্তীতে তা সংগঠিত হয়েছে। এবং সেই সঙ্গীত বিভিন্ন অঞ্চলে একটু একটু একটু একটু একটু করে তৈরি হয়েছে। তাহলে এই যে সঙ্গীতের কিছু কিছু অঞ্চল ঘুরে ঘুরে বেড়ানো, কিছু কিছু অঞ্চল থেকে উঠে আসা, সেই অর্থে আমরা বলতে পারি তো যে তা আঞ্চলিক সঙ্গীত বা লোকসঙ্গীত? না বলার তো কোনো কারণ নেই, কারণ এক একটি অঞ্চল থেকে উঠে আসছে সেই সঙ্গীত। পরবর্তীতে তাকে শাস্ত্রীয় সঙ্গীত করা হচ্ছে, মার্গসঙ্গীত করা হচ্ছে, তাকে অনেক সংগঠিত রূপের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বলা ভালো, এ যেন অনেকখানি সেই লোকসঙ্গীতের ভূমিকাটি কিরকম জানেন, ঘরামির মতো, ঘরটা বেঁধে দিয়ে চলে যায়, তারপর সেই ঘরের যিনি মালিক হন তার নামে সেই ঘর হয়, ঘরামির আর কেউ খোঁজ রাখে না। এখানে প্রশ্ন আসে, তাহলে কি লোকসঙ্গীতকে অবহেলা করা হলো? না, অবহেলা ঠিক করা হয়নি, কিন্তু লোকসঙ্গীত অত্যুক্তি করা হয় না বললে, যে সঙ্গীতের প্রাচীনতম রূপে দাঁড়িয়ে আছে লোকসঙ্গীত। পরবর্তীতে সঙ্গীত আরো বিভিন্ন ধারার রূপ নিয়েছে, স্বাতন্ত্র্য নিয়েছে, আরো কত কিছু। পরের গানে প্রতিমা বড়ুয়া।

যে প্রশ্নটা রয়ে গেল যে তাহলে লোকসঙ্গীত কি কোথাও গিয়ে সমাজের প্রান্তিক স্থান নিয়েছিল, কখনো অবহেলিত হয়েছিল? যখন এলিট ক্লাসে শাস্ত্রীয় সঙ্গীত, মার্গসঙ্গীত বা সঙ্গীতের অন্যান্য ধারার গ্রহণযোগ্যতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকল, তখন লোকসঙ্গীত কি একটু কোণঠাসা হয়ে গিয়েছিল? না, কোণঠাসা হয়নি। তার কারণ, লোকগান যে বিষয়টিকে তুলে ধরে, বা বলা ভালো যা যা বিষয়কে তুলে ধরে, এই যে শুরুতেই বললাম যে মানুষের সংকট, মানুষের জীবন, সেই গান কখনো অবহেলিত হতে পারে না। কারণ যে গানের কথায় মানুষের কথা আছে, তা কখনো অবহেলিত হতে পারে না। লোকসঙ্গীত আলোচনা প্রসঙ্গে আমরা বাউল গান নিয়ে যখন কথা বলি, ফকিরি গান নিয়ে যখন কথা বলি, আমাদের অনেক গূঢ় তত্ত্ব সেখানে উঠে আসে। সেই তত্ত্বের অনেক ব্যাখ্যা, সেই ব্যাখ্যা মানে এক একটি ব্যাখ্যাকে তুলে ধরে যদি আমরা কথা বলি, তাহলে এক একটি অনুষ্ঠান পার হয়ে যাবে। আমি সেই প্রসঙ্গে আজকে আসছি না, কিন্তু সেই গূঢ় তত্ত্বের পাশাপাশি সরল সহজভাবে আমরা যদি বাংলা লোকগানকে দেখি, তাহলে সেখানে মূল যে বিষয়টি দাঁড়িয়ে থাকে তা হলো মানুষের কথা। যেমন দেখুন, আমরা প্রতিমা বড়ুয়ার কণ্ঠে যে গানটি এক্ষুনি শুনলাম, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, গানটা সহজ সরল কথা, কি একজন নারীর প্রবল আকুতি। এই গানের উৎপত্তি স্থল আমরা কম বেশি হয়তো অনেকে জানি, অনেকটা ওই ধরা যায় বিভিন্ন জায়গাতেই পাই আমরা, যদিও বলতে পারি যে বাংলাদেশের উত্তরাঞ্চল, বৃহত্তর রংপুর, দিনাজপুর বা এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, এই এই জায়গায় যেখানে বিশেষ করে ভাওয়াইয়া গান অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছিল। এবং আরও একটি অঞ্চলের কথা বলতে হয়, হিমালয়ের পাদদেশীয় অঞ্চল তথা বর্তমান ভারতের আসামের গোয়ালপাড়া। গোয়ালপাড়া জায়গাটি উল্লেখ করতেই হয় লোকগান নিয়ে কথা বলতে গেলে। লোকগান নিয়ে কথা বলতে গেলে গোয়ালপাড়ার কথা বলতেই হয়। এবং আমাদের এদিকে পশ্চিমবঙ্গের যে উত্তরাঞ্চল, সেখানকার কথাও বলতে হয়, কারণ এই জায়গাগুলি না থাকলে বোধহয় বলাই বাহুল্য লোকগানের অনেকখানি ইতিহাস অসমাপ্ত থেকে যেত। তো যে গানটি নিয়ে কথা বলছিলাম, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, কিছুই না, একজন বিরহিণী নারী, তার আকুতি। মাহুতের জীবন যাযাবরের জীবন, জীবিকার তাগিদে তাদেরকে বিভিন্ন জায়গাতে যেতে হয়, হাতি চালক তারা, ওই হাতির পিঠে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায়, খুব অস্থায়ী বসবাস তাদের। এবার সেই অস্থায়ী বসবাস করতে গিয়ে কোনো নারীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়তেন হয়তো সাময়িক, তারপর যখন মাহুত সেই স্থান ছেড়ে আবার অন্য একটি জায়গায় চলে যাচ্ছেন, তখন নারী বড় অস্থির হয়ে পড়ছেন, কারণ মাহুতকে তাকে ছেড়ে দিতে হবে। এবং এই গানের একটি কথা লক্ষ্য করলেন কিনা জানি না, বলছেন যে সত্য করে কন্ড্রে মাহুত, ঘরে কজন নারী, একটা ইনসিকিউরিটি। তো একদম সহজ স্বাভাবিক সম্পর্ক নারী পুরুষের, সেটি একটি গান, বিখ্যাত এক গান, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। আমরা আবারও গানে ফিরব, তার আগে ছোট্ট একটি কথা বলে দিই, শ্রোতা বন্ধুরা তো সঙ্গে থাকেন, টেলিফোন নাম্বার 2213-1342, আপনারা যোগাযোগ করুন, নিশ্চয়ই কথা হবে। পরের গানে সুখবিলাস বর্মা।

0: শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: তাই বলছি আজকে কোন টপিকে আরেকটু রিপিট করা যাবে।
0: আপনি শুনছেন গানের ভেলা, গানের ভেলায় আজকে লোকগীতি নিয়ে কথা হচ্ছে।
1: ওকে,
0: আশা করি বোঝাতে পেরেছি আপনাকে। সঙ্গে থাকুন, অনুষ্ঠান শুনুন।

শ্রোতা বন্ধুরা আমাদের গানের ভেলায় টেলিফোনে যোগাযোগ করেন, কথা বলেন, বিভিন্ন গানের অনুরোধ করেন। আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট অনুরোধ রাখব, আরও একটু মন দিয়ে অনুষ্ঠান শুনে যদি আপনারা গানের অনুরোধ করেন তাহলে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে আমাদের খুব সুবিধা হয়। যে প্রসঙ্গে ছিলাম, জীবনের গান, মানুষের গান, সংগ্রামের গান, বাংলা লোকগান, এমনকি অদ্ভুতভাবে দেখুন পরবর্তীকালে যখন গণসঙ্গীত পাচ্ছি আমরা বাংলা গানে, সেই গণসঙ্গীতের আড়ালেও কিন্তু কোথাও দাঁড়িয়ে আছে বা তার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছে বাংলা লোকগান। সাংস্কৃতিক আন্দোলন বলা যেতে পারে, বিভিন্ন স্তরের আন্দোলন, কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলন, বিভিন্ন আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম, সেখানে প্রতিবাদের অস্ত্র হিসেবে বারবার কি ব্যবহৃত হচ্ছে? গান, সঙ্গীত। কারণ সঙ্গীতের যে শক্তি, সেই শক্তিকে দমিয়ে দেওয়া খুব একটা সহজ কথা নয়। সুরের একটি নিজস্ব শক্তি আছে, এবার সেই সুরের সঙ্গে যখন প্রতিবাদের কথা মিশে যাচ্ছে, ভাষা মিশে যাচ্ছে, তার আবেদন, তার প্রভাব অনেক বেশি এবং দীর্ঘমেয়াদী। কাজে সেখানেও যেন লোকসঙ্গীতের সার্থকতা মিশে থাকছে। আর বাংলা লোকগান নিয়ে কথা বলতে গেলে যাদের কথা আসেই, যাদেরকে বারবার স্মরণ করতে হয়, যদি লালন ফকির থেকে শুরু করি একেবারে পরবর্তীকালে হেমাঙ্গ বিশ্বাস অবধি, যতজন মানুষ এসেছেন, যতজন ব্যক্তিত্ব এসেছেন, লোকসঙ্গীতকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন, কখনো নব নব সুরের সংযোজনায় সমৃদ্ধ করেছেন, কথায় করেছেন, গুহ তত্ত্বের মাধ্যমে করেছেন, তাদের প্রত্যেকের বক্তব্যে পরিশেষে একটাই কথা রয়ে গেছে যে এই সঙ্গীত আদবে প্রতিবাদের সঙ্গীত। যে কোনো শোষণ, নিপীড়ন, অন্যায় সবকিছুর বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গীত। হ্যাঁ, আবার সেই লোকগানে কিন্তু আমরা ভালোবাসার কথাও পাই। যেমন আজকে শুরুতে একটি দুটি গান শুনলাম, সেখানে ভালোবাসার কথা রয়েছে, ভালোবেসে সেখানে ব্যথা, যন্ত্রণা, বিচ্ছেদ, তার কথাও রয়েছে। আর থাকবে নাই বা কেন? ওই যে ঘুরে ফিরে যদি আসে মানুষ, মানুষকে নিয়েই তো সবকিছু, থাকবে নাই বা কেন, তাই না? পরের গানে প্রমথেশ দাস।

শ্রেণী বৈষম্য, শ্রেণী বিভাজন, শ্রেণী সংগ্রাম, এর প্রবল প্রতিফলন ঘটেছে বারবার বাংলা লোকগানে। এবং হেমাঙ্গ বিশ্বাসকে যদি আমরা এখানে একটু স্মরণ করি, তিনি রাঢ় বাংলার ঝুমুর, ভাওয়াইয়া, জারি এবং ভাটিয়ালি গানের সুরের সাথে এই শ্রেণী সংগ্রামের বাণী মিশিয়ে একের পর এক সব প্রতিবাদী গান তৈরি করেছেন। একটা জিনিস লক্ষ্য করুন যে লোকসঙ্গীতের ধারা কোথা থেকে কোথায় মিশে গেছে, তাই না? এক অঞ্চলের গান আরেক অঞ্চলে ছড়িয়ে পড়ছে, আরেক অঞ্চলের কথা আরেক অঞ্চলের সুরের সঙ্গে মিশে যাচ্ছে। অর্থাৎ বাংলা লোকগানের ব্যাপ্তি কতখানি সুদূর বিস্তৃত, যেন নদীর জলের মতন কোনোভাবে আটকানো যাচ্ছে না, ও ঠিক কোথাও না কোথাও দিয়ে জায়গা করে নিচ্ছে। এই ম্যাজিকটা আমাদের স্বীকার করতেই হবে যে অদ্ভুত এই সুরের আকর্ষণ, যে তাকে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে আবদ্ধ রাখা সম্ভব নয়। হ্যাঁ, অবশ্যই স্বীকার্য যে সঙ্গীতের যে আর সকল ধারা রয়েছে তারাও যথেষ্ট বহমান, প্রতিটি ধারা নিজ স্বাতন্ত্রে বহমান, কিন্তু লোকসঙ্গীতের ধারা, লোকসুরের ধারা যেন অপ্রতিরোধ্য, তাকে কোনোভাবে এক জায়গায় আটকে রাখা যাচ্ছে না। প্রতিবাদের কথা বলছিলাম, হেমাঙ্গ বিশ্বাসের কথা এলো, আসুন শুনি পরের গানটি।

আমাদের এক শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? না, কোনো কারণে মনে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বেশ, আপনি সঙ্গে থাকুন, আমরা আবারও কথা বলবো। লালন ফকির খুব বীতশ্রদ্ধ হয়ে তার একটি গানে বলছেন, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানানানা। এই তানানানা মানে আমাদের অশিক্ষা, অজ্ঞানতা। আর প্রতিটি ব্যক্তি একটি সামাজিক গঠনের ক্ষুদ্রতম রূপ বলা যেতে পারে। একাধিক ব্যক্তির অজ্ঞানতা, একাধিক ব্যক্তির অশিক্ষা সমষ্টিগতভাবে সমাজে অনেকখানি সমস্যা তৈরি করে। সমস্যা বলতে দারিদ্র্যের সমস্যা, শোষণ, নিপীড়ন, শ্রেণী বৈষম্য, যেগুলো নিয়ে একটু আগে কথা বললাম, অভাব। এবং তখন মানুষ দীর্ঘদিন সহ্য করতে করতে করতে করতে একসময় প্রতিবাদের স্তরে পৌঁছয়, অর্থাৎ দ্রোহ জন্ম নেয়, বিদ্রোহ জন্ম নেয়। এবং কোথাও গিয়ে আমাদের সকলেরই হয়তো মনে হয় যে সেই তাগিদ থেকে বাংলা লোকগান বহুবার বহুভাবে নতুন নতুন করে গড়ে উঠেছে। মানুষে যেন নিজের বেঁচে থাকার প্রয়োজনে, নিজের ভালো থাকার প্রয়োজনে লোকগানকে নিজের মতো করে গড়ে পিটে নিয়েছে। এই যে ছাদ পেটানো গান, দেখুন ছাদ পেটানো গান আদপে কি? ওই গনগনে রোদে শ্রমিকরা কাজ করছেন, যাতে কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে না পড়েন এবং ক্লান্তি থেকে অসুস্থতা যাতে না আসে, নিজেদেরকে আরও শক্তি দেওয়ার জন্য, মানসিক শক্তি ধরে রাখার জন্য সমানে মুখে গান করছেন। সমানে হাতে কাজ চলছে কিন্তু মুখে সমানে গান হচ্ছে। সেখান থেকে জন্ম নিল ছাদ পেটানো গান। কতখানি সমৃদ্ধ! কাজে শুধু প্রতিবাদ নয়, সুখ, আমোদ প্রমোদ নিজেদের মতো করে, সে স্বল্প পরিসরের হলেও কোনো অসুবিধা নেই, তাও থাকছে বাংলা লোকগানে। এবারের গানে ফরিদা পারভীন।

0: সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, সুপ্রভাত দেবাত্রে দিদি ভাই।
0: সুপ্রভাত।
1: আমি নদিয়ার করিমপুরের বাঁশপুরা গ্রাম থেকে অনেকদিন পর এলাম। রাজু দাস বৈরাগ্য, আপনার লোকসঙ্গীতের গানের ভেলা উঠে বললাম। আসলে দেখুন, এই লোকসঙ্গীত বলতে গেলে আমাদের বাড়িতেও কিন্তু একটা লোকসঙ্গীতের চর্চা রয়েছে, আমাদের বাড়িতে সকলে করেন, আমিও একটু চেষ্টা করি আর কি। তো আমাদের দেখেছি যে যারা বাউলরা আসেন একেবারে তারা সাদা মাটা, মানে সাধারণ ভাবে তারা এসে এক তারা শুয়ে নানা ধরনের যখন গানগুলো করেন না, তখন আমরা দেখেছি যে এই যে গ্রহ তত্ত্ব কথা, সেখানে অনেক রকমের গান, লালন ফকির বলুন, বিজয় সরকার, ভবা পাগলা, সেখানে নানা ধরনের গান আমরা শুনতে পাই। যেমন খুব গভীরে গিয়ে গানের কথাগুলো মনের মধ্যে স্পর্শ করে, মানুষের কথা বলে। লালন ফকিরের গান তো বিশেষভাবে মানুষের কথা বলেন। যেমন লালন ফকিরের একটা গানের কথা আমার খুব মনে পড়ছে, যে সব লোকে কয় লালন কি যাতে সংসারে। আসলে লালন ফকিরকে হয়তো যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোথায়, মানে আপনি কি স্বজাতি, তখন উনি বলেছিলেন যে আমি আসলে মানুষ। উনি আসলে মানুষের কথা মানে বলে গেছেন লালন ফকির। লালন ফকির কথা, মানে লোকসঙ্গীতের কথা বলে লালন ফকির কথা আসবে না, এটা তো হতেই পারে না। তো আসলে আমরা উপস্থিত হয়েছি, আমরা মানুষের রয়েছি, মাত্র তো কটা দিনের জন্য আমরা এসেছি। তো আমরা যদি সকলেই চাই যে শুভ বুদ্ধি সম্পন্ন ভাবে আমরা যদি চলতে পারি, তাহলে বোধহয় পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠবে। আর মাটির গান, লোকগান, এই গানগুলো না মানুষের কোথাও মানে কি বলবো, একেবারে মনের কথাগুলো বলে। আপনি ছাদ পেটানোর গানের কথা বলছিলেন, সেখানে তারা মানে যখন অক্লান্ত পরিশ্রম করছে, মাথা ঘাম পায়ে করছে, সেখানে কিন্তু যখন সুর তুলে তুলে গানগুলো করছেন, সেখানে বোধহয় কোথাও একটা ক্লান্তিটা দূর হয়। আমরা দেখেছি কিন্তু ভাই, গাছ যখন কাটে, আপনি দেখেছেন বলে জানি না, আমাদের এখানে যখন গাছ গাছের গুড়িগুলো যখন তোলা হতো, তখন একটা কি বোল বলে সেই গাছের গুড়িগুলো কিন্তু তোলা হতো, মানে গাড়িতে তোলা হতো। তো এটা কিন্তু আমরা দেখেছি, সেখানে বোধ হয় কোথাও একটা জোর পাওয়া যায়, মানে এই লোকসঙ্গীত মানসিক শক্তি একটা পাওয়া যায়। তো আপনার অনুষ্ঠান সত্যি খুব ভালো হচ্ছে, মানে সঙ্গে রইলাম, সকলে খুব ভালো থাকুন, এটুকু বলে গেলাম,
0: অনেক ধন্যবাদ। আর একটি গান শুনি সুনীল পালের কণ্ঠে।

আবার কি অদ্ভুত বিষয় দেখুন, লোকগানে আমরা প্রতিবাদের কথা বলছিলাম, সমাজের বিভিন্ন সমস্যার কথা বলছিলাম, ভালোবাসার কথা বলছিলাম, বিরহের কথা বলছিলাম, আবার সেই লোকগানেই আমরা ঈশ্বরকেও পাই, পরমাত্মার সন্ধান পাই, খোঁজ পাই। এবং বিশেষ করে বাউল ফকির এই ধারায় যদি একবার চোখ রাখি, তাঁদের এক জীবনের সন্ধানই তো তাই, অনুসন্ধানই তো তাই।

সেই পরমাত্মার খোঁজ। সমাজের তথাকথিত ভোগ সর্বস্ব জীবন থেকে নিজেদেরকে একটু সরিয়ে এনে একটু একা করে সাধনার মাধ্যমে পরমাত্মার সন্ধান করা, সেই লোকগানে। আমি বলতে পারব না যে সঙ্গীতের অন্য কোনো ধারায় বিষয়ের এত বৈচিত্র্য ধরা পড়ে কিনা। সেখানে যদি ঈশ্বর চেতনার গান শুনতে হয়, আমাদের ভক্তিগীতিতে যেতে হয়। সেখানে রাগরাগিনী শুনতে গেলে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে যেতে হয়। অন্য কোনো গান শুনতে গেলে তারও অন্য বিষয় ধরা পড়ে, কিন্তু একটা ধারায় শুধুমাত্র লোকসঙ্গীত, সেখানে এতগুলো বিষয় একসঙ্গে ধরা পড়ছে, কোনোটাই বাদ যাচ্ছে না। এই এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতেই হয় যে এত বিষয়ের বৈচিত্র্য, কিচ্ছু বাদ যাচ্ছে না। এখানেই বোধহয় দাঁড়িয়ে থাকে লোকসঙ্গীতের প্রাসঙ্গিকতা। যুগ বদলেছে, সভ্যতার অনেক উত্থান পতন হচ্ছে, হবে, প্রযুক্তি অনেক এগিয়েছে, কিন্তু আজও লোকসঙ্গীতের প্রাসঙ্গিকতা একটুও কমেনি। বলা ভালো, লোকসঙ্গীতকে যেন আরও বেশি বেশি করে প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে, মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করা হচ্ছে, যাতে মানুষ এই ধারার গানে সম্পৃক্ত হতে পারেন। পরের গানে স্বাগতা মাইতি।

0: একটু একটু করে সময়টা প্রায় শেষের দিকে যাচ্ছে, শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি ত্রিপুরের রাধামঙ্গল ফুট থেকে মামনি মুখার্জি বলছি। আকাশবাণীকে এবং সকল শ্রোতা বন্ধুদেরকে নমস্কার জানাই। একটু সংযোজন করছি, আমরা যে সমস্ত কর্ম করি সব ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত। ঈশ্বরকে উপলব্ধি করবার জন্যই আমরা কর্ম করি, তাই লোকগানের মধ্য দিয়ে আমরা পৌঁছাতে পারি। তাই বলি যে উপলব্ধি, ভজনা এগুলোর মধ্যে দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়, এবং যে কোনো কর্মের মধ্যে ঈশ্বর রয়েছেন এই ভেবে যদি আমরা কর্ম করি, তখন দেখা যায় যে আমাদের মনে একটা আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। তাই বলি লোকগানের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে ব্রহ্ম সাধনা সবচেয়ে ভালো লাগে বা উপলব্ধির বিষয়। যেখানে ব্রহ্ম থেকে অক্ষরব্রহ্ম ব্রহ্ম আর তারপর পূর্ণ ব্রহ্মে পৌঁছানো যায় এই লোকগানের মাধ্যমে। নাম দিয়ে কি হয় এই যে গাঙ্গুলি রয়েছে শোনালে উপকৃত হয়। নমস্কার,
0: ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। আমরা আরো একটি গান শুনবো, এবারের গানে নির্মলেন্দু চৌধুরী।

0: দেখতে দেখতেই সময়টা শেষ হয়ে গেল, এবার যে থামতে হবে। সবাই খুব ভালো থাকবেন, অবশ্যই লোকগানের সুরে থাকবেন, কারণ লোকসঙ্গীতকে পাশে সরিয়ে রেখে আমাদের বাংলা তথা ভারতীয় সঙ্গীতের বলয় কোনোদিনই সম্পূর্ণ হতে পারে না। লোকসঙ্গীত তাকে সেখানে একটি অপরিহার্য অংশ। সবাই সুস্থ থাকুন। আজ গানের ভেলায় আপনাদের সঙ্গে ছিলাম দেবাদৃতা রায়। আবারও পরে কথা হবে।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: সকাল সকাল একদম ঘড়ির কাঁটা ধরে কিন্তু আমরা চলে এসেছি যুববাণীর অনুষ্ঠান নিয়ে একদম,
1: মানে ঘড়ির কাঁটা ধরে তো সায়নী এসেছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু যে পরিমাণ অপেক্ষা আমাকে করতে হলো কখন আসবে বলে সেটা কি ঠিক হলো
0: না? মানে ব্যাপারটা হয়েছে কি বলতো, আমি
1: আমি নিয়ে চলে যেতে পারি ধরো ওই 19th সেঞ্চুরির আয়ারল্যান্ডে বা ইংল্যান্ডে, মানুষ ছিলেন যাদের পেশা ছিল এই ধরো লাঠি নিয়ে এই দরজায় দরজায় নক করে মানুষের ঘুম ভাঙানো,
0: ক্লায়েন্ট মানে এরকম পেশা হয়, মানে ওই আমি কোন সময়ের জন্যই পারফেক্ট না, তার মানে মানে ওই সময় যদি কেউ আমাকে এরকম লাঠি দিয়ে খোঁচা দিয়ে ঘুম ভাঙাতো,
1: না তোমায় খোঁচা দেবেন না দরজায়
0: দরজায় খোঁচা, তাহলে মানে মোটামুটি শেষের দিন শেষ।
1: আচ্ছা মানে কি
0: ঘুমে ব্যাঘাত ঘটানো এটা এটা কি
1: এটা যাবে? আচ্ছা বোঝা গেছে, কিন্তু এখন তো ঘুমোলে চলবে না, এখন আড্ডা দিতে হবে। আর তোমাকে কি তাহলে আমি নিয়ে যাব সেই 19th সেঞ্চুরিতে কি বলো?
0: হ্যাঁ একটু চেষ্টা করতে ক্ষতি কি,
1: মানে এইটা সায়নী ভাবতেই পারছে না যে ঘড়ি ছিল না অ্যালার্ম ক্লক ছিল না, কিন্তু ভাবো সায়নী যে একটা সময় এমনও ছিল শুধু অ্যালার্ম ক্লক কেন ঘড়িই ছিল না, এই যে আমরা এখন বন্ধুকে বলছি যে ঘড়ির কাঁটা একেবারে সময় দেখে আমরা চলে এসেছি, সেইটাও কিন্তু বলার খুব একটা কোনো উপায় ছিল না তাই না?
0: হ্যাঁ মানে এই যে তোমার সকালবেলা কোনো এই যে তুমি এক্ষুনি বললে যে দরজায় আওয়াজ করে তার ঘুম ভাঙাচ্ছে, তো ঠিক সেরকম ভাবে আমরা যদি আরো বেশি না অত শতক পিছতে হবে না কয়েক বছর আগেও যদি দেখি তখনও কিন্তু তোমার ওই মানুষজন সকালবেলা মোরগের ডাক কিংবা কলকারখানার হুটারের আওয়াজ এই সমস্ত কিছু শুনেই কিন্তু ঘুম থেকে উঠছে এবং বুঝতে পারছে যে না এবার সকালটা হয়েছে।
1: ঠিক, তার মানে এই যে এই আড্ডাটা শুরু হলো আড্ডার মধ্যে কিন্তু ঘড়ি বা সময় এসে পড়েছে তাই না সায়নী?
0: এই তো তোমার একসঙ্গে প্যারালালি চলবে
1: একেবারে, ফলে আজকে যুববাণীর চলতে চলতে অনুষ্ঠানে আমরা কথা বলবো ঘড়ি নিয়ে, ঘড়ির একাল সেকাল নিয়ে, কিভাবে মানুষ সময় দেখতেন, সময় সম্পর্কে সচেতন হতেন, সেই সমস্ত নিয়ে আজকে চলতে চলতে আড্ডায়। শুনছো সময়ের কাঁটায়, সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আর আমার সঙ্গে রয়েছে
0: আমি সায়নী,
1: আর তোমরাও কিন্তু রয়েছো।
0: তোমরা এই যে তোমাদের কিভাবে ঘুমটা ভাঙে, মানে অ্যালার্ম ক্লকে, দরজার আওয়াজে, নাকি অন্য কোনোভাবে, এবং সময় নিয়ে তোমাদের কি বক্তব্য রয়েছে, মতামত রয়েছে, তা কিন্তু তোমরা জানিয়ে দিতে পারো আমাদের আজকের ফেসবুক পোস্টারে। যুববাণী কলকাতার আমাদের যে পেজ রয়েছে সেখানে গিয়ে আমাদের আজকের পোস্টারের নিচে কমেন্ট করে জানাতে পারো, এবং জানাতে পারো সরাসরি আমাদেরকে ফোন করে। আমাদের ফোন নাম্বার হচ্ছে
1: 0332213 1342, আরও একবার বলে দিই 0332213 1342। তাহলে আজকের এই আড্ডায় সামিল হই আমরা। তবে হ্যাঁ প্রথমেই কিন্তু আড্ডার একেবারে প্রথমে এখন সময় বলছে যে এখন একটা গানের সময়, তাই আপাতত চমক হাসানের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য, গানের পর ফিরছি আবার আড্ডায়, শুনতে থাকো।

0: ফিরে এলাম গানের পর। আর আজকে যুববাণীর চলতে চলতে আড্ডায় তোমার সঙ্গে রয়েছি, তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে সায়নী। আজকে কথা বলছি সময়ের কাঁটায়, মানে ঘড়ি নিয়ে, ঘড়ির বিবর্তন, তার ইতিহাস নিয়ে।
1: আর এই যে একটা সুন্দর গান আমরা শুনলাম যে স্বপ্ন বোনার সময় এখন, মানে স্বপ্ন যে সময়টা আমরা বুনবো সেটাও কিন্তু তোমার ওই কোথাও একটা তাকেও যে একটা সময় দেওয়া, ঘড়ির কাঁটার হিসেব করে চলা জীবনে, এটার সঙ্গেও কিন্তু ওই কিছুটা তোমার দার্শনিক তত্ত্ব আর এই সমস্ত কিছু বেশ মিলেমিশে একাকার হয়ে গেছে
0: একদম। কিন্তু সেই দার্শনিক তত্ত্বগুলো তো রইলই, কিন্তু শানি যদি একদম প্র্যাকটিক্যালি বলি যে হ্যাঁ সকালবেলায় উঠে তোমার প্রথম কাজ কি হয়, চোখটা খুলেই
1: আমার প্রথম যেটা চোখে পড়ে সেটা হচ্ছে একটা ঘড়ি, যেটা দেখে আমি সময়টা বুঝতে পারি ও আচ্ছা এখন এই টাইমটা,
0: মানে সময় বুঝতে পারো নাকি আটকে ওঠো,
1: আটকে উঠো, এটা ঠিক কথা। তো মানে সারাক্ষণ যখনই মানে ধরো ঘরের মধ্যে ঘোরাফেরা করছে, এবং 14 বার আমাদের অনেকেই হয়তো এটা মানে রিলেট করতে পারবে ভীষণভাবে, যে কাজ করতে করতে বারবার ওই ঘড়ি দেখে এবং ঘড়ির ওই সময়টা দেখে দেখে যে এই টাইমের মধ্যে আমি এই কাজটা করব।
0: এবং তুমি একটা মজার জিনিস দেখবে যে আমরা বাড়িতে দেওয়াল ঘড়িটা কখনো কখনো একটু ফাস্ট করে রাখি,
1: মানে আমিও করে রাখি,
0: হ্যাঁ বড়রাও বলতেন আগে যে একটু ফাস্ট করে রাখিস তাহলে কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারি, স্লো হলে কিন্তু ব্যাপারটা আমাদের মাথা ঘুরে যায় যে ঘড়ি স্লো।
1: যারা আমার মতন ছিল তাদের অলরেডি মাথা ঘোরাচ্ছে অনুষ্ঠানের শুরু থেকে, কিন্তু এটাই হচ্ছে মানে ফ্যাক্ট যে আমাদের এই সময় ধরে ধরে কাজ করে এবং ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলা
0: ঠিক। কিন্তু একটা সময়ের কথা যেটা আমরা বলছিলাম যে সেই সময় তো ঘড়ি ছিল না, তাই না? এই ঘড়ির গল্পটা কিরকম ভাবে শুরু হলো, মানে ধরো সূর্য ঘড়ি থেকে আজকের স্মার্ট ওয়াচ, মানে এই যে পুরো রাস্তাটা ঘড়ি পেরিয়ে এসেছে, প্রযুক্তি বদলেছে, মানুষের মানে জীবনযাত্রা বদলেছে, কিন্তু সময়কে জানার আগ্রহটা তো কখনো কমেনি, তাই না? সময় শব্দটা দেখো খুব ছোট্ট, কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের পুরো জীবন।
1: মানে সেখানে তোমার ওই যে জন্মের সময় যেটা হয়তো আমাদের এই মুহূর্তে মনে নেই কিন্তু আমাদের বাড়ির লোকজনদের মনে আছে, তাদের কাছে কিন্তু ওই সময়টা ওই স্মৃতিটা এখনো যত্ন সহকারে তোলা হয়েছে। এবং ওই প্রথম দিন স্কুল যাওয়ার সময় আমাদের হয়তো মনে থাকবে যে আমরা প্রচন্ড কান্নাকাটি করেছিলাম, এবং তারপর প্রথম যেদিন চাকরির সময়, প্রথম দিন যেদিন আমরা আকাশবাণী এসেছিলাম সেই সময়,
0: দেখার শুরুটা কিন্তু হয়েছিল প্রকৃতিকে দিয়ে। তখন কোনো যন্ত্র ছিল না, কোনো ডায়াল ছিল না, মানুষের তৈরি করা কিচ্ছু ছিল না, বরঞ্চ প্রকৃতি কিন্তু বলে দিত যে এখন সময় ঠিক কিসের, তাই না? বরঞ্চ বলা হলো যে সূর্যি মাকে আমরা দেখতাম সময় দেখার জন্য।

0: এবং এই সূর্যি মামা যে কথা তুমি বললে, মানে আগেকার দিনে মানুষ কিভাবে বুঝতো যে সকালবেলা সূর্য উঠেছে, সকাল হয়েছে, এবার সে যখন পশ্চিম দিকে ঢলে পড়ছে তার মানে এবার আস্তে আস্তে কাজ থেকে ফেরার পালা, সন্ধে হচ্ছে, এই সময়গুলো যখন সূর্য একেবারে মাথার উপরে তখন দুপুর হয়েছে। এবং এটা থেকে যে কনসেপ্টটা যে সূর্য ঘড়ি,
1: সূর্য ঘড়ি,
0: হ্যাঁ, একটা ওই তোমার খুঁটি মতন পোতা এবং তার ছায়া অনুসরণ করে করে সময় বোঝা,
1: একেবারে
0: ডায়ালেরও আগে, মানে তুমি ভেবে দেখো। এবং আমি যখন প্রথম সূর্য ঘড়ি দেখেছিলাম, আমার মনে আছে যে হুগলি মেম্বার আমি প্রথম প্রথম গিয়েছি এবং প্রথম আমার ওই সূর্য ঘড়ির কনসেপ্টটা দেখা চোখের সামনে, তো আমি না দেখছি যে একটা ছায়া মতন পড়েছে, ঠিক আছে, তো আমি তখন ঘড়ি, আমি হাত ঘড়ি পড়তাম, তো হাত ঘড়িতে আমি যে সময়টা দেখছি সূর্য ঘড়িটা এক্সাক্ট এক্সাক্ট, তো এই যে কনসেপ্টটা কি অসাধারণ, তাই না? মানুষের মাথায় আসেও যে কি সুন্দর সুন্দর জিনিস তারা আবিষ্কার করে ফেলে।
1: হ্যাঁ, এবং আরো একটা সিনেমার দৃশ্য আমার মনে পড়ে, সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন সিনেমা, একদম শুরুতে যখন গান গাইছে, বেসুরে গান গাইছে গুপি, সেই সময় ওই গ্রামের সব যারা বয়স্ক মানুষ বসে রয়েছেন, ওই ছায়াটা হেলে পড়লো আর বললো যে বেলা হয়ে গেছে, রেওয়াজের সময় পেরিয়ে গেছে, মানে ওই যে গ্রামের মানুষের অভ্যাস প্রকৃতিকে দেখে। এবং শুধু দেখো সূর্যই কিন্তু নয়, তুমি একটু আগে বলছিলে যে প্রকৃতির বিভিন্ন জিনিসই কিন্তু আমাদের সময়ের ইঙ্গিত দিত, তাই না? যেরকম ধরো ওই মোরগের ডাক, মানে এখন আমার বাড়ির একটা ফোনে সেখানে অ্যালার্ম হিসেবে মোরগের ডাক রাখা রয়েছে, সেটা আর্টিফিশিয়াল, কিন্তু একটা সময় ছিল যখন সত্যি সত্যি তুমি মানে মোরগের ডাক শুনেই তোমার ঘুম ভাঙতো সকালবেলায়।
0: মানে এটা কিন্তু বেশ ইউনিক, মানে ও সেই ওই সময়টাকে বেঁচে নেবে বলে, ওই সময়টাকে বাঁচিয়ে রাখবে বলে কি সুন্দর মোরগের ডাকটাকে অ্যালার্ম হিসেবে রেখে দিয়েছে, যাতে ওই ফিলটা পাওয়া যেতে পারে।
1: হ্যাঁ, এবং এত বিরক্তিকর অ্যালার্ম, মানে ঘুম না ভেঙে তোমার মনে হয়
0: তাহলে এই অ্যালার্মটা দেওয়া উচিত হচ্ছে তোমার ওই ভোরবেলা চারটের সময়। আগেকার দিনে বড়রা বলতো না যে মোরগের ডাকের আগেই আমরা ঘুম থেকে উঠে পড়তাম, বা যখনই মোরগ দেখেছে আমি অমনি ঘুম থেকে উঠে পড়েছি।
1: এটা বোধহয় শানির কাছে রূপকথার মধ্যে আছে, মোরগের ডাকের আগেই ঘুম থেকে উঠে পড়তাম।
0: মানে ব্যাপারটা হচ্ছে যে যখন উঠতে হয় তখন বোঝা যায়, তখন রূপকথাটা থাকে না।
1: সেই সেই, এবং সত্যি দেখো মানুষের প্রথম ঘড়ি সেই আকাশ সূর্য, এবং সেইখান থেকে সূর্য ঘড়ির কথা আমরা পেলাম। এবং আরো একটা জিনিস কিন্তু দেখো, জল ঘড়ি ছিল একটা সময়, বালি ঘড়ি ছিল, বালি ঘড়ি তো আমরা দেখেইছি, তাই না?
0: বালি ঘড়ি এখনো আমরা অনেকের বাড়িতেই কিন্তু দেখতে পাই।
1: হ্যাঁ, মানে সেটা একটা ভিনটেজ আর কি জিনিস হিসেবে আমরা রাখি,
0: মানে আজকের পোস্টারটা কেউ যদি খুব ভালো করে খেয়াল করে তাহলে কিন্তু সে একটা ডায়াল ঘড়ির সঙ্গে একটা বালি ঘড়িও দেখতে পাবে ওখানে।
1: একদম একদম,
0: অনেক সিনেমাতেই কিন্তু আমরা ওই বালি ঘড়ির কনসেপ্টটা কিন্তু দেখেছি, সেখানেও তোমার ওই মানে মাঝখানে এই সরু পথটা দিয়ে টুক টুক টুক টুক করে বালি পড়ছে এবং সময়টা আস্তে আস্তে পেরোচ্ছে,
1: মানুষের কাজের হিসেব, কোথাও যাওয়ার পরিকল্পনা, ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু আরো নিয়ম বেঁধে হতে শুরু।
0: একদম। এবং আজ আমাদের একটা জিনিস হচ্ছে ট্রেন ধরতে ধরো কারো দেরি হয়ে গেল, যেটা আমার হয়, তো আমরা চিন্তা করি অফিসেও যদি কখনো মানে পাঁচটা মিনিট লেট হয়ে যায় তখন একটা অস্বস্তি হয়েছে, কখন পৌঁছবো কখন পৌঁছবো। এবং আমি যেটা করি সেটা হচ্ছে যে মানে এটা আমার খুব বোকা বোকা বিষয়, হয়তো আমি দেরি করেছি, দেরি রোজই করি, তো আমি না হয়তো দেখলাম যে এখন এই টাইমটা বাজে,
1: হ্যাঁ,
0: আমি ফোনটা নিয়ে চুপচাপ বা হয়তো হাতে ঘড়ি রয়েছে আমি তাকাই না, আমি সময়ই দেখি না, মানে মনে হয় যেন ওখানেই সময়টা একটু কমে যাবে, আমি আরেকটু তাড়াতাড়ি পৌঁছে যাবো, যেটা কখনোই সম্ভব না।
1: সেই মানে ঘড়ি পিছু নিচ্ছে,
0: এবং আজকে যেটা হয়েছে যে আমি আজকে যখন মেট্রো করে আসছি তখন আমি ওই যেহেতু মেট্রোর মধ্যে অনেক ভিড় হয় তো আমি ফোনটা ব্যাগের মধ্যে রেখেছি, এবার হাতে ঘড়ি নিয়ে তোমাকে সময় দেখতে হবে। আমি প্ল্যাটফর্ম গুলোতে যে ডিজিটাল ঘড়িগুলো রয়েছে সেগুলোকে নোটিস করতে করতে আসি যে ঠিক এই মুহূর্তে কটা বাজে।
1: একদম, কিন্তু একটা সময় তো ছিল যখন ডিজিটাল ঘড়ি ছিল না।
0: হ্যাঁ,
1: মানে সূর্য ঘড়ির পর মানুষ যখন এমনি ঘড়ি আবিষ্কার করলো, তার যে যন্ত্রটা সেইটা আবিষ্কার করলো, তখন ধীরে ধীরে ধরো পকেট ঘড়ি, দেওয়াল ঘড়ি, এবং একটা সময় এখন খুব একটা দেখা যায় না, আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি সেই সাদা সাদা প্লাস্টিক ধরনের টেবিল ঘড়ি, চৌকো চৌকো টেবিলে থাকতো এবং সেটাই অ্যালার্ম ক্লক হিসেবে ব্যবহার হতো।
0: মনে হচ্ছে মনে পড়ে।

0: রয়েছে,
1: হ্যাঁ, বা ধরো কাঁটা ইয়ে রয়েছে,
0: পেন্ডুলাম,
1: পেন্ডুলাম বলা হয় সেইটা ঢং ঢং করে বাজছে, এমন অনেক বাড়ি ছিল যাদের সেই ঢং ঢং করে ঘড়ির আওয়াজ সেটাই কিন্তু সময়টাকে বলে দিত, আশেপাশের বাড়ি থেকেও শোনা যেত, সেটাও আমরা দেখেছি।
0: এবং আরেকটা জিনিস হচ্ছে যে কটা বাজে সেই অনুযায়ী সেই কবারই ঢং ঢং
1: ঢং ঢং করতে, এটা খুব ইন্টারেস্টিং, মানে মন দিয়ে কিন্তু তোমাকে গুনে নিতে হবে কটা বাজে। এবং এইটা একটা খুব ভালো ব্যাপার, ধীরে ধীরে তারপরে রিস্ট ওয়াচ, হ্যাঁ, তারপরে ধরো এখন আমাদের স্মার্ট ওয়াচ, ডিজিটাল ওয়াচ সবকিছুই আমরা পেয়েছি,
0: মানে এখন আমরা নানান ভাবে দেখতে পাই। আমি রিসেন্টলি দেখছিলাম একটা যে আংটি ঘড়ি,
1: হ্যাঁ হ্যাঁ,
0: এটা খুব উঠেছে যে মানে আংটি হিসেবে অনেকে ঘড়ি পরছে, আংটিও পরা হলো ঘড়িও হয়ে গেল ব্রেসলেটের সঙ্গে,
1: তারপরে আমরা এতটাই সৌন্দর্য প্রেমী আর কি যে সেইটাকে ধীরে ধীরে জুয়েলারিতে পরিণত করেছি।
0: এবং মানে জানে যে আমি যদি ঘড়ি পরতে ভুলেও যাই, আমার তো এটা আছে, আমি এটা টুক করে গলিয়ে নিয়ে আমার মানে একদিকে মানে
1: সময় জিজ্ঞাসা করেন তখন হঠাৎ করে দেখবি আমার মোবাইল ফোনটা অন করে সময় দেখি, অথচ হাতে ঘড়ি,
0: হাতে ঘড়ি রয়েছে
1: এই জিনিসটাও।
0: হ্যাঁ, আরেকটা জিনিস যে তুমি তো ঘড়ির কথা বললে যে আমাদের সৌন্দর্য বোধ, অনেক সময় আমি এরকমও দেখেছি অনেককে যে হাতে ঘড়ি রয়েছে,
1: হ্যাঁ,
0: স্মার্ট ওয়াচ, কিন্তু তাতে চার্জ নেই, হ্যাঁ, এবার সে ওটা পরে ঘুরছে কারণ তাকে দেখতে ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে,
1: ফ্যাশন
0: তো, হ্যাঁ, এটা ফ্যাশন সেন্স।
1: আচ্ছা,
0: তো এইরকমও কিন্তু মানুষজন আমাদের চারপাশে দেখা যায়,
1: ঠিক, এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার, মানে ঘড়ি আমরা অতটা তুলি হয়তো ঘড়ি নিয়ে ভাবি না, ঘড়িকে সময় দিই না, কিন্তু ঘড়ি আমাদের বড্ড সময় দেয় এবং আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে বোধ হয় জড়িয়ে রয়েছে এইটাই। এবং একটা সময় ঘড়ি নিয়ে একটা মজার ফ্যাক্ট আমার মনে পড়ছে, যে আমরা এখন রিস্ট ওয়াচ পরি, যে তুমি স্মার্ট ওয়াচের কথা বলছো, এমন একটা সময় ছিল যখন বাইরের দেশে ঘড়ি রিস্ট ওয়াচ মেয়েরাই পরত, কেননা অনেক সময় পুরুষরা মনে করতেন যে এইটা খুব একটা পরার কোনো প্রয়োজন নেই, বা মেয়েরা বোধ হয় এই ফ্যাশনের জন্য এই রিস্ট ওয়াচটা পরে, তখন কিন্তু ওইটা মেয়েদেরই দখলে ছিল, পুরুষরা খুব একটা ব্যবহার করতেন না।
0: এখন তুমি সবার কাছে ঘড়ি দেখতে পাবে, এবং মানুষ না বিভিন্ন রকমের ঘড়ি জমায়,
1: হ্যাঁ,
0: ভিনটেজ ঘড়ি থেকে শুরু করে বর্তমানে সুন্দর ঘড়ি দেখলেই
1: কিনে ফেলার ইউনিকনেস আছে,
0: হ্যাঁ, কিনে ফেলার একটা প্রবণতা, অনেকে হয়তো ইউজও করে না, হয়তো তুলেই রেখে দিয়েছে বছরের পর বছর ধরে,
1: কিন্তু ঘড়ির তার প্রিয়,
0: ঘড়ির শখ,
1: একদম সেটাই হচ্ছে ব্যাপার, মানে ঘড়ি নিয়ে এই যে একটা মানে ভিতরে ভিতরে আমাদের ভালো লাগা আছে সেইটা আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে আমরা খানিকটা বন্ধুদেরকে জানাতে পারছি, এবং বন্ধু আমাদের সঙ্গে খানিকটা বোধ হয় রিলেট করতে পারছে,
0: এবং বন্ধু কিন্তু চাইছে আমাদের সঙ্গে কথা বলতে।
1: বেশ, শুনে নেওয়া যাক। নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ,
2: আসলে ঘড়ির যে বিবর্তনের ইতিহাসটা তোমার তুলে হচ্ছে,
1: হুম,
2: এটা খুব ভালো লাগছে। আর আমার সময় আমার ঘুম ভাঙে ঘড়ি দেখেও নয়, মানে ঘুমটা যে ভেঙে যায় এরকমই আর কি।
1: আচ্ছা,
2: আর এমনিতে আমিও মানে সায়নীদের দলেই, আমি জানি না সায়নীজি থাকে কিনা, কিন্তু আমার থাকে গো, চাটা দেবেন আমাকে, আর চা ছাড়া তো হবে না। আর সবে তো দিই, তুমি মঙ্গলবারের দিন যুববাণীর অনুষ্ঠানে বলছিলে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা, সেখানে কিন্তু তুমি ঘড়ির কথা বলেছিলে, আমার মনে আছে, খুব সুন্দর
1: হয়েছে।
0: এই যে চায়ের কথাটা তোমার বললো, মানে ব্যাপারটা হচ্ছে যে চা পাবো না এরকম কোনো ব্যাপার আমার নেই, আমি নিজে উঠে চা করে নেব যদি আমার না দেয়,
1: কিন্তু তাও আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠব না। এটাই হচ্ছে সায়নী, ফলে সায়নীর বাড়িতে পরের জন্মদিনে আমি উপহার হিসেবে একটা মোরগ পাঠাবো।
0: ঠিক আছে, সেটা কেটে আমি মাংস রান্না খেয়ে নিতে পারি।
1: যাকে আপাতত এই আড্ডাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তবে তবে এই যে চায়ের কথা উঠলো, মানে ঘুম থেকে উঠে চা যেরকম মন ভালো করে দেয়, সেরকম আড্ডার মাঝখানে একটা গানও কিন্তু মন ভালো করে দেয়।

0: ফলে আপাতত রূপম ইসলামের কণ্ঠে একটা গান শুনে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।
1: এখন সময় স্বপ্ন দেখা, স্বপ্ন রাখো পা আকাশে, টানা পড়েনের বেড়া ভেঙে, স্বপ্ন ওড়ে স্বপ্নেরই বিশ্বাসে, স্বপ্ন মেশে আমার দীর্ঘশ্বাসে।

0: ফিরে এলাম গানের পর। ঘড়ির সময় কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের আড্ডা, আজকে যুবাণীর চলতে চলতে আড্ডায়।
1: এবং ঘড়ির সময় এগোতে এগোতে বলছে যে এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হতে চলেছে, আর তাই যুবাণী নিয়ে এসেছে একটা দুর্দান্ত ব্যাপার। কি
0: বলো বলো, কি যুবাণী নিয়ে এসেছে?
1: যুবাণী নিয়ে এসেছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: একদম, তাই আজকে সেইটা শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে।
2: পায়ের জাদুতে কাঁপে গোটা বিশ্ব, শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট? কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: ফুটবলের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে আসছে যুববাণী, এবং তার সঙ্গে যুববাণী কিন্তু আরেকটা জিনিসও নিয়ে আসছে এই মাসে
0: জুন মাসে
1: বলতে চাই, মানে ওয়ার্ল্ড কাপ আর তার সঙ্গে ফুটবল। তো এই যে ফুটবল, একটা নস্টালজিক ব্যাপার আমাদের কাছে, বাঙালিদের কাছে, এবং

0: কোফে তেল মেখে যতই দেখো গাছে কাঁঠাল, এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু পর্তুগাল।
1: আচ্ছা আচ্ছা, ওসব মেসি রোনালদো ছাড়ো ভাই, সেই এক ডায়লগ তোমাদের, একটু এই প্রজন্মে ফিরে এসো। এমবাপে কা নাম সুনা হ্যায় ক্যা?
0: দূর দূর, লামিন ইয়ামেলের এক গোলে এসব এমবাপে বাপ বাপ বলে পালাবে।
1: মিলেনিয়ান হোক বা জেনজি, ফুটবলের প্রতি ভালোবাসা সেই একই। আফটার অল বাঙালি বলে কথা।
0: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: স্কুল থেকে ফিরেই আগে ছিল মাঠে দৌড়ানো, এখন অফিস ফেরত চট জলদি টার্ফে পৌঁছানো।
0: ফুটবল মানে আবেগ, যে আবেগ স্বপ্ন দেখায়। পছন্দের খেলোয়াড়ের মতন একদিন আমি খেলবই।
1: পছন্দের খেলোয়াড়, সেরা সেরা ফুটবলে তোমার কাছে সেরা সেরা কে?
0: তোমার বয়স যদি হয় 16-30, তাহলে ফুটবলে তোমার কাছে সেরা সেরা কে জানিয়ে চিঠি লিখে পাঠিয়ে দাও আমাদের, অনধিক 300 শব্দে।
1: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
0: অথবা মেইল করো আমাদের, আমাদের মেইল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
1: চিঠি পাঠানোর শেষ তারিখ 21 জুন 2026।
0: তাহলে আরো একবার জানিয়ে দিই জুন মাসের বলতে চাইয়ের বিষয়, সেরা সেরা।

0: তাহলে শুনে নিয়েছো শেষ তারিখটা 21 জুন 2026, এবং সময় করে কিন্তু চিঠিটা লিখে পাঠিয়ে দেবে ঠিকানায়।
1: আজকে পরে আর বন্ধু সময় ভুল করবে না, আমরা সময় নিয়ে এত আড্ডা দিচ্ছি তারপরে কিছুতেই আমার মনে হয় না আর সময় ভুল হবে। কথা বলছি ঘড়ি নিয়ে, সময়ের কাঁটায় আজকের এই চলতে চলতে রাতটায় তোমার সঙ্গে রয়েছি, তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে সায়নী। আমরা কথা বলছিলাম সূর্য ঘড়ি নিয়ে, সূর্য ঘড়ির পরে কিভাবে এলো আজকের ঘড়ি?
0: এই যে তোমার সূর্য ঘড়ি, তারপরে আস্তে আস্তে আমরা দেখছি যে জল ঘড়ি, বালি ঘড়ি, মানে প্রত্যেকবারই কিন্তু মানুষ তোমার এই প্রকৃতিকে ব্যবহার করেছে সময়টা বোঝার জন্য। এবং একটা সময় ধরো যে সবসময় যে তুমি প্রকৃতি দেখে বুঝতে পারছো তা কিন্তু না, কারণ যখনই ঝড় বৃষ্টি হবে তখনই তুমি কি সূর্য ঘড়ির উপর নির্ভর করতে পারো?
1: তখন তো সূর্যের ছুটি, মেঘলেই ছুটি।
0: হ্যাঁ, তো তখন এই যে সমস্যাগুলো, তাহলে এই সমস্যাগুলো দেখো, যখনই আমরা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই তখনই আমাদের মাথায় চিন্তা ভাবনা আসে যে তার থেকে কি করে বেরোনো যায়।
1: ঠিক ঠিক,
0: তাই না? তাহলে একটা আমাদেরকে অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে, এবং সেইভাবেই আস্তে আস্তে কিন্তু ওই যান্ত্রিক ঘড়ির আবিষ্কার।
1: ঠিক, এবং ইউরোপের কথা আমরা যদি বলি, মধ্যযুগে সেই সময় কিন্তু শুরু হলো সেই যান্ত্রিক ঘড়ির আনাগোনা, বড় বড় যান্ত্রিক ঘড়ি তৈরি হতে শুরু করলো, এবং সেগুলো কিন্তু ওই মানে সাধারণ মানুষের কাছে খুব একটা যেত না, সেটা মূলত চার্চ আর টাওয়ারে বসানো হতো। কারণ সেই সময় দেখো ঘড়ি বানানো তো এত সহজ ছিল না, এখন যেমন আমরা চারদিকে ঘড়ি দেখতে পাই, তখন কিন্তু ঘড়ি বানানো ছিল অত্যন্ত জটিল, এবং সেই সঙ্গে যেহেতু প্রথম প্রথম সেজন্য খুব ব্যয়বহুল কাজও ছিল, ফলে শহরের মানুষ দূর থেকে সেই টাওয়ারের ঘড়ির ঘন্টা ধ্বনি শুনে সময়টা বুঝত। আর এখন যেমন ওই মোবাইলের অ্যালার্ম, তখন কিন্তু ঘন্টাটা বাজতো টাওয়ার থেকে, সেটাই ছিল অ্যালার্মের মতো।
0: এবং যেরকম বলছিলাম যে তোমার ওই আরেকটা নতুন মানে আরেকটা অন্য কোনো রাস্তা, সেটা হচ্ছে যে কলকারখানার যে হুটারগুলো চলতো সেগুলো শুনেও অনেক সময় মানুষ বুঝতে পারতো যে না এইবার আমাকে কাজে বেরোতে হবে, সকাল হয়ে গেছে, কিংবা ওই যে দূর থেকে ঘন্টার ধ্বনি বাজছে, সেইগুলো মানে এই নানান রকম উপায়ে কিন্তু মানুষ সময়গুলোকে তোমার নির্ধারণ ঠিকই করে নিত।
1: ঠিক ঠিক,
0: এবং তারপরে প্রযুক্তি একটু একটু করে এগোলো, এবং ওই যে তোমার চার চার টাওয়ারে ঘড়ি রয়েছে, মানুষের ঘর অব্দি তো আর ঘড়ি নেই, ফলে সময়ের আরেকটা অসুবিধে যে কারোর যদি এখন সময় দেখার হয় সে কি বারবার ওই চার্চে বা টাওয়ারের কাছে কি ঘড়ি দেখবে?
1: মানে কাছাকাছি
0: কাছাকাছি আমাকে নিয়ে আসতে হবে যাতে আমি সময়টা আরেকটু ভালোভাবে দেখতে পাই।
1: এবার কাছাকাছি এলে তো আর অত বড় ঘড়ি আমার দরকার নেই, ফলে ঘড়ি কিন্তু ছোট হতে শুরু করলো। আর

0: তখনই এলো দম দেওয়া ঘড়ির যুগ।
1: এবং এই দম দেওয়া ঘড়ির সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো
0: মানে
1: স্মৃতি জড়িয়ে রয়েছে। এবং এখনো আমার বাড়িতে একটা হাত ঘড়ি রয়েছে যেটা কিন্তু তোমার দম দেওয়া, এবং প্রত্যেকের বাড়িতেই মনে হয়
0: রয়েছে। এবং আমাদের যারা দাদু মানে দাদুদের জেনারেশন, তাদের দেখেছি যে খুব যত্ন করে একটা চাবি দিয়ে ঘড়িটায় দম দিতেন। হ্যাঁ, মানে প্রত্যেকেরই বোধ হয় এটা দেখবার স্মৃতি কিন্তু রয়েছে, দম দেওয়া ঘড়ি। এবার দেখবে সেই দম দেওয়া ঘড়ি অনেক সময় পকেটে রাখা হতো।
1: পকেট ঘড়ি এখনো মাঝে মাঝে আমি কিছু জায়গায় দেখেছি যে তোমার কি সুন্দর
0: মানে দেওয়া পকেট,
1: চেইন দেওয়া, হ্যাঁ বিভিন্ন রকমের পকেট ঘড়ি।
0: এবং এটা যেমন স্টাইল স্টেটমেন্টও ছিল সেই সময়। এবং জানো তো, যারা খুব বিত্তশালী মানুষ, ধরো জমিদার বা রাজা, এই জাতীয় যারা ছিলেন, তাদের কিন্তু এই ঘড়ির একটা ভীষণ মানে ফ্যাসিনেশন ছিল। কিরকম? সোনার পকেট ঘড়ি,
1: হ্যাঁ
0: রূপোর পকেট ঘড়ি। সেই চেনটা হয়তো সোনার বা ঘড়ির পিছনের অংশটা হয়তো সোনার, সেইটা কিন্তু সেই সময়ের একটা ট্রেন্ড ছিল। মানে তুমি কত শৌখিন সেইটা দেখানোর একটা জায়গাও কিন্তু ছিল ঘড়ি।
1: হ্যাঁ, মানে আমরা একটু আগে কথা বলছিলাম না যে তোমার ঘড়ি কতটা সৌন্দর্যবোধের জায়গা, তো সেইটা ওই শৌখিনতা বজায় রাখতে কিন্তু ঘড়ি বেশ একটা অন্যরকম মাত্রা এনে দিত, তাই না?
0: একেবারেই তাই। এবং দেখো, এখন সেই দম দেওয়া ঘড়ির যুগ থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি।
1: দম দেওয়া থেকে এখন ওটা চার্জ দেওয়াতে
0: পরিণত হয়েছে, বা ব্যাটারি বদলে দেওয়াতে পরিণত হয়েছে। হ্যাঁ, কিন্তু তখন ঘড়িকে সচল রাখতে মানুষের স্পর্শটা দরকার হতো। দম দেওয়া ঘড়ির ভিতরে ছোট্ট ছোট্ট না অসংখ্য চাকা আর স্প্রিং কাজ করতো। মানে শক্তিটা সঞ্চিত থাকতো, আর ধীরে ধীরে সেই শক্তি ব্যবহার করেই কিন্তু ঘড়ি চলতো।
1: হ্যাঁ, এবং এই আবিষ্কার হওয়ার পরেই কিন্তু ঘড়ি পৌঁছে গেল মানুষের ঘরে ঘরে, আর সেই সময়টায় কিন্তু জনপ্রিয় হয়ে উঠল তোমার দেওয়াল ঘড়ি।
0: একেবারে।
1: এবং সেই দেওয়াল ঘড়ি আমরা আরেকটা নমুনা দেখেছি, যেটা হচ্ছে তোমার পেন্ডুলাম, তাই না?
0: এবং পেন্ডুলাম সমেত,
1: হ্যাঁ পেন্ডুলাম সমেত। তো সেই সময় তো মানে এটা নিয়েও আমরা একটু আগেই কথা বলছিলাম যে একটা তোমার ওই কি বলবো, সামনে তোমার কাঁচ দিয়ে ঢাকা এবং ভিতরে ওই দোল খাচ্ছে কন্টিনিউ
0: পেন্ডুলাম, একটা মেটালের গোল্ডেন বা সিলভার মেটালের পেন্ডুলাম। এটাও আমরা বোধহয় দেখেছি সবাই ছোটবেলায়, তাই না?
1: এখনো অনেকের বাড়িতেই হয়তো দেখা যাবে, বা কোথাও না কোথাও কোনো কি বলবো অনেক মিউজিয়াম বা এইরকম যে জায়গাগুলো,
0: পুরনো জায়গাগুলো, সেখানেও আমরা কিন্তু দেখতে পারি সেই ঘড়ি। এবং সত্যি কথা বলতে কি, সেই যে ভিনটেজ ব্যাপারটার প্রতি আমাদের টান বোধহয় আজও যায়নি। আমার লেক টাউনের বিগ বেনের কথা মনে পড়ছে। দেখো, বর্তমানে কলকাতার সবথেকে মানে পরিচিত মডার্ন ল্যান্ডমার্কগুলোর একটা, লন্ডনের বিগ বেনের বদল মানে ওই রকম ধরনের আদলেই আর কি, ভিআরপি রোডের মোড়ে এই ঘড়িটা কিন্তু তৈরি করা হয়েছে। আর সন্ধ্যেবেলায় যখন এটায় আলো জ্বালানো হয়, সেটা কিন্তু দেখতে দারুণ লাগে, তাই না?
1: এবং তারপরে যদি আমরা দেখি তোমার হচ্ছে যে জিপিও ঘড়ি,
0: হ্যাঁ
1: মানে আমাদের, আমরা যেখানে রয়েছে সেখান থেকে খুবই কাছে,
0: খুবই কাছে,
1: খুবই কাছে। তো এই বিবাদী বাগ বা ডালহৌসি স্কোয়ারে এই যে জিপিওর যে বিশাল এলাকা, মানে পোস্ট অফিসের কাছাকাছি, এইখানে তোমার 1896 সাল নাগাদ এই ঘড়িটা আনা হয়েছিল কিন্তু লন্ডন,
0: লন্ডন থেকে একদম।
1: এবং এর যে ভিতরের যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু এখনো চলছে, এবং ঐতিহ্য মেনে যত্ন সহকারে এটাকে কিন্তু এখনো সচল রাখা হয়েছে।
0: ঠিক। বা তুমি দেখো, ঘড়ি অনেক সময় ল্যান্ডমার্ক হয়ে উঠেছে, মানে আমরা এই বিশাল বড় হাওড়া স্টেশন, সেইখানে গিয়ে কোথায় দাঁড়াবো খুঁজে না ফেলে বলি এই বড় ঘড়ির সামনে আসবি কিন্তু।
1: হ্যাঁ,
0: মানে হাওড়া স্টেশনের যে বড় ঘড়ি দেখেনি এরকম মানুষ, বাঙালি বাঙালি কেন, এরকম মানুষই খুঁজে পাওয়া বোধ হয় মুশকিল।
1: ওটা যেহেতু মানে ওইখান থেকে তো সারা ভারতের লোকজন যাতায়াত করেছে কখনো কখনো, তো প্রত্যেকেরই ওইটা মানে তাদের চোখে পড়েছে। এবং ওই যে তুমি জানো যে ল্যান্ডমার্ক,
0: হ্যাঁ মিটিং পয়েন্ট বলতে পারো, যে এই বড় ঘড়ির তলায় দেখা করবো কিন্তু কোথাও যাওয়ার সময়, সেই বড় ঘড়িটাকে আমরা দূর থেকে দেখছি দাঁড়িয়ে রয়েছে কি, যার জন্য মানে যার সঙ্গে দেখা করবো, যার সঙ্গে যাবো সেই সফরসঙ্গী বলে, সেটা কিন্তু একটা মিটিং পয়েন্ট। তো এইরকম দেখবে বহু ঘড়ি রয়েছে যেগুলো কিন্তু ল্যান্ডমার্ক, মিটিং পয়েন্ট হয়ে উঠেছে, তাই না?
1: এবং তোমরা দেখো, ঘড়ি নিয়ে কথা বলতে বলতে আমরা আরেকটা যেটা দেখছি, যে হুগলি জেলার চুচুড়ার যে ঘড়ির মোড়, ঘড়ির নাম নেই বা ঘড়ির
0: মোড়,
1: কৌতূহল থাকে কোনো একটা জায়গার নাম নিয়ে যে কেন এই জায়গাটার নাম
0: এইরকম হলো।
1: তো এইটারও কিন্তু একটা তোমার বেশ ঐতিহাসিক কারণ রয়েছে, মানে এখানে একটা মানে বিশাল প্রাচীন ঘড়ি, তার একটা টাওয়ার রয়েছে
0: একদম।
1: এবং ঘড়িটার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড যদি তুমি দেখো, 1880 দশকে এই বিখ্যাত ক্লক টাওয়ারটা কিন্তু তৈরি করা হয়েছিল, এবং সেই সময়ে চুচুড়া এবং হুগলি অঞ্চলের যিনি ব্রিটিশ কমিশনার ছিলেন স্যার এডওয়ার্ড বেকার, তার স্মৃতি রক্ষার্থে এই টাওয়ারটি কিন্তু নির্মাণ করা
0: হয়। তাই এই মানে ঐতিহাসিক ভাবে এটা কিন্তু আবার বেকার ফাউন্টেন ক্লক টাওয়ারও আমরা বলি, যেহেতু বেকারের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। তো ইংল্যান্ড থেকে আনা এই টাওয়ারের মাথায় না একটা চারমুখী বড় ঘড়ি বসানো আছে, যেটা সাধারণ নয়, মানে ভীষণই অ্যাট্রাকটিভ, তুমি দেখলেই বুঝতে পারবে। 1882 সাল নাগাদ এটা সরাসরি ইংল্যান্ড থেকে নিয়ে এসে এইখানে কিন্তু স্থাপন করা হয়, এবং এটা সেই সময়ের একটা ল্যান্ডমার্ক ছিল দৈনন্দিন কাজকর্মের হিসেব রাখার জন্য। মানুষ নির্ভর করতেন এখনো ওই ঘড়ির মোড় ল্যান্ডমার্কে কিন্তু পরিণত হয়ে গেছে। তবে আপাতত ফোন লাইনে রয়েছে বন্ধু, শুনে নেব বন্ধু কি বলতে চায়।
2: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি নিমাই সাহেবলে বলছিলাম মালদা থেকে। আর বলছিলাম আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগছে, একটা বাউল গান দিতে বলেন।
0: আপনি কি ব্যক্তি? বেশ বেশ, তো আজকে আমরা সেই আড্ডাতেই রয়েছি যেখানে আমরা কথা বলছি সময়ের কাঁটায়, অর্থাৎ ঘড়ি নিয়ে, ঘড়ির সাতকাহ নিয়ে, ঘড়ির একাল সেকাল নিয়ে। এই ঘড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান গল্প। কলকাতা শহরে এমন বহু বহু বিখ্যাত ঘড়ি রয়েছে যাদের কথা আমরা বলছি, এরকম আরও ঘড়ির কথা কিন্তু বাকি রয়েছে, সে সমস্ত তো আমরা বলবই। তবে আপাতত কি একটা গানের সময় হয়েছে?
1: একদম, তাহলে চট করে বরঞ্চ আমরা একটা গান শুনে ফিরে আসি।
0: রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

0: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুগবাণী। যুগবাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: পকেটে বন্দি আর কিছু থাকুক না থাকুক, একটা ঘড়ি যেন থাকে। এবং আজকে তো সেই ঘড়ি নিয়েই আমরা কথা বলছি, কথা বলছি সময়ের কাঁটা নিয়ে। এবং তোমার সঙ্গে রয়েছি আজকে তোমার যুবমানির দুই বন্ধু, আমি সায়নী এবং সঙ্গে রয়েছে স্বাগতা।
1: একদম, আর আজকে এই যে কথা বলছি ঘড়ি নিয়ে, দেখো ঘড়ি তো সাধারণ মানুষের ব্যবহারে লাগে, আমরা ঘড়ির ইতিহাস বলছি সমস্তটাই, কিন্তু ঘড়ি আমাদের ভীষণ নস্টালজিকও করে তোলে, মানে আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু ঘড়ির একটা দারুণ ভূমিকা রয়েছে, তাই না? আমার মনে পড়ে যে আমার প্রথম হাত ঘড়ি, মানে আমাদের ছোটবেলাটা, আমরা যারা 90s বড় হয়েছি তাদের কিন্তু একেবারে ছোট থেকে হাতে ঘড়ি পরার খুব একটা পারমিশন থাকতো না বাড়িতে, তাই না? ঘড়ি বড়রা পরে, বড়দেরই ব্যবহারের জিনিস, এরকমই একটু শুনে শুনে বড় হয়েছি। তো প্রথম ঘড়ি পাওয়া ক্লাস 9 কি জন্য না দরকারে, পরীক্ষার সময় দেখতে হবে, এবং মাধ্যমিক পরীক্ষার আগে একটা সুন্দর নতুন ঘড়ি আমরা পেতাম, আর সেই ঘড়িটা আমরা দেখাতাম সকলকে যে আমার নতুন ঘড়ি।
0: এবং ওই যে প্রথম মানে জন্মদিনে যখন আমরা সুন্দর হাত ঘড়ি বেশ রং বেরঙের এরকম যখন পেতাম, তখনও কিন্তু সেটা ওই তোমার স্কুলে নিয়ে গিয়ে বা কোচিং এ বন্ধুদেরকে দেখানোর মধ্যেও কিন্তু একটা অন্যরকম ব্যাপার ছিল। এবং তুমি যেটা বললে যে ক্লাস 9, আমার মনে আছে যে মাধ্যমিকের সময় আমাকে প্রথম একটা বেশ সুন্দর হাত ঘড়ি দেওয়া হয়েছিল বাড়ি থেকে, ওই পরীক্ষা দিতে যাবো, তো সেই জন্য সেই ঘড়িটা এখনো রয়েছে। তো এরকম অনেক ঘড়ি মনে হয় এখনো খুঁজলে পাওয়া যাবে যেগুলো আমি যত্ন সহকারে তুলে রেখে দিয়েছি,
1: যেগুলো আসলে স্মৃতি বলে,
0: স্মৃতি, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে স্মৃতি হিসেবে যে দেখলে এইটা অমুক সময় পাওয়া।
1: হ্যাঁ, সেই থ্রি ইডিয়টস এর কথা মনে পড়ে, করিনা কাপুরের হাতের সেই ঘড়িটা?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: মায়ের ঘড়ি,
0: হ্যাঁ,
1: সেই নিয়ে কত কাণ্ড। মানে ঘড়ি কিন্তু আসলে কতটা দামি তার থেকেও মানে বড় প্রশ্ন হচ্ছে সেটা কতখানি আমাদের কাছে অন্যরকম ভাবে মূল্যবান, কতটা স্মৃতি জড়িয়ে রয়েছে তার সঙ্গে। আপাতত ফোন লাইনে রয়েছে বন্ধু, শুনে নি বন্ধু কি বলতে চায়।
2: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন। ঘড়ির সেই বিবর্তনের কথাই আমরা আজকে বলছি, ঘড়ি
0: ঘড়ি যে একেবারে নেই তা না, মানে আমাদের মতন কিছু লোকজন আছে যারা কিন্তু এখন ঘড়িটা নিয়েই আছে, এবং ঘড়ির প্রতি তাদের ওই ভালো লাগা শখ এগুলো এখনো পর্যন্ত বেঁচে রয়েছে।
1: ঠিক, এবং তুমি দেখবে এখন একটা ট্রেন্ড এসেছে যে আমরা ওই ভিনটেজ ওয়াচ কালেকশন কিন্তু খুব পছন্দ করি, বিশেষ করে বাংলা ডায়ালের ঘড়ি।
0: হ্যাঁ, এরকম অনেক বন্ধুরা রয়েছে যাদের কিন্তু এই মানে ভালো লাগবে, এবং
1: এই ভালো লাগাগুলো রয়েছে, তাই না? একটা গল্প আমার মনে পড়ছে, বাংলা ডায়ালের ঘড়ি আমরা দেখতে পাই ভিনাগের দোকানে, মিষ্টির দোকানে,
0: সবে এটাই বলতে যাচ্ছিলাম।
1: হ্যাঁ বলো সায়নী, এর পিছনের ইতিহাসটা কি সুন্দর।
0: হ্যাঁ, এই যে ভিনাগের দোকানে আমরা যে বড় একটা ঘড়ি দেখতে পাচ্ছি বাংলা ডায়ালের, 1858 সাল নাগাদ বা তার ওই কিছু পরের দিকে হবে, ব্রিটিশ ঘড়ি কোম্পানি একটা মানে এক বড় সাহেব ভীমচন্দ্র নাগের দোকানের মিষ্টি খেয়ে তিনি ভীষণ আর কি তৃপ্ত হন, তার খুব ভালো লাগে। এবং সেই সময় মানে সাহেব আফসোস করেন যে মিষ্টির স্বাদ এত অসাধারণ হলেও দেখছে যে এত বড় একটা দোকান সেখানে কিন্তু সময় দেখার জন্য কোনো ঘড়ি নেই। এবং তিনি রসিকতা করে বলেন, এত বড় দোকান অথচ একটা ঘড়ি নেই, তো কারিগররা বুঝবে কি করে সময়, তাই না? যে
1: একদম
0: ওই তোমার তাদের কাজেরও তো একটা সময় বেঁধে দেওয়া দরকার। তো সেই সময় ভীমচন্দ্রনাথ তিনি হেসে উত্তর দেন যে সাহেব, আমাদের কর্মচারীরা তো আর ইংরেজি সংখ্যা পড়তে পারে না, তাই তো ঘড়ি রেখে কোনো লাভ নেই,
1: ঠিক,
0: তাই না? তো এই কথা শুনে সাহেব তখন তিনি কি করে, সরাসরি ইংল্যান্ডের ডার্বিশায়ারে তিনি একটা চিঠি পাঠান এবং বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে দিয়ে খাঁটি বাংলা সংখ্যায় যে 1, 2, 3 এই সংখ্যায় ডায়াল লেখা একটা বিশাল আকার দেওয়াল ঘড়ি তিনি তৈরি করেন,
1: নিয়ে আসেন।
0: এবং সেই ঘড়িটি তৈরি হয়ে কলকাতায় এলে সাহেব সেটা নিয়ে ভীমচন্দ্রনাথকে উপহার হিসেবে দেন,
1: ঠিক,
0: এবং এই ঘড়ি কিন্তু 100 বছরেরও বেশি পুরনো।
1: সেই ঘড়ি তুমি ভাবো যে এখনো আমরা দেখতে পাই। আর আগেকার দিন এই যে দম দেওয়ার কথা তুমি একটু আগে বলছিলে শায়নি, আগেকার দিনে ঘড়িতে দম দেওয়াও একটা পেশা ছিল, মানে ধরো বড় বড় জমিদার বাড়ি রাজবাড়ি এইরকম জায়গায় ঘড়িতে দম দিতেন, এটাই পেশা, এরকম মানুষও কিন্তু আমরা দেখেছি, মানে বড় বড় ঘড়িগুলোতে সেরকমও কিন্তু পেশার মানুষজন ছিলেন। তো সেইটা একটা ব্যাপার। এই যে বাংলা ডায়ালের কথা আমরা বলছি না, বাংলা ডায়াল এখন আমরা শখ করে কিনতে চাই, বা একটা সময় যে সাহেবরা উপহার দিয়েছেন, তো এইটার সঙ্গে আবার ওই স্বদেশী আন্দোলনও কিন্তু খানিকটা জড়িয়ে রয়েছে। কারণ যে সময় সেই বিদেশি দ্রব্য সমস্ত বর্জন করা হচ্ছে, সেই সময় কিন্তু মানুষের এরকমটা মনে হয়েছিল যে আমাদের ঘড়িতে কেন ইংরেজির 1-2 বা রোমান হরফের 1-2 লেখা থাকবে, তো আমরা কেন ওই বাংলা ডায়ালের ঘড়ি পাবো না। তখন কিন্তু সেই সুইজারল্যান্ড থেকে ঘড়ির পার্টসগুলো নিয়ে আসা হতো, আর এখানে বাংলা ডায়ালটা তৈরি করে ঘড়িটা তৈরি হতো। ফলে এই যে একটা অসাধারণ ব্যাপার, মানে ঘড়ির সঙ্গে কত রকমের ইমোশন, কত কিছু যে জড়িয়ে রয়েছে, সেইটা ভাবতে কিন্তু সত্যি সত্যি অবাক লাগে। এবং সেখান থেকে আজকে এই স্মার্ট ওয়াচের যুগে এসে আমরা পৌঁছেছি, যেখানে কিনা ঘড়িতে শুধু সময় দেখছি না, ঘড়িতে আমরা আমাদের নানা রকম এক্সারসাইজের
0: কত ক্যালোরি ঝরছে, ইনফ্যাক্ট ফোনের সঙ্গে কানেক্ট করা থাকে, তো ফোন এলেও কিন্তু আমরা সেই স্মার্ট ওয়াচ দিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারি,
1: হার্ট বিট দেখতে পাচ্ছি,
0: হ্যাঁ হ্যাঁ
1: হার্ট রেট দেখা যাচ্ছে, এরকম নানান কিছু, মানে ঘড়ি শুধুই সময় দেখার প্রয়োজনে ব্যবহার হচ্ছে, সেই দিনকে বোধহয় আমরা পিছনে ফেলে চলে এসেছি, তাই না?
0: হ্যাঁ একদম।
1: তো সেই কথা নিয়েই আমরা আলোচনা করছি আজকে, কথা বলছি ঘড়ির কাঁটায়।
0: হ্যাঁ, এবং এই মুহূর্তে আরেকবার তোমাদেরকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ শুনিয়ে চট করে ফিরে আসছি সময়ে।
3: বাইরের জগতে কাঁপে গোটা বিশ্ব, শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুগবাণী। যুগবাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: ফিরে এলাম আবার অনুষ্ঠানে। আজকে যুববাণীর চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছি সময় নিয়ে, ঘড়ি নিয়ে, সময়ের কাঁটায় শুনছো। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি সায়নী। এবং এই যে তোমার আমরা কথা বলছিলাম এবং একটা যেটা সময় নিয়ে কথা বলতে বলতে আমার মনে পড়লো যে একটা প্রবাদ বাক্য আমরা খুব শুনি যে সময় বহিয়া যায় নদীর স্রোতে।
0: যোগীন্দ্রনাথ সরকারের কবিতার লাইন সম্ভবত।
1: হ্যাঁ, তো এইটা এখন জীবনে একটা প্রবাদের মতন হয়ে গেছে যে যখনই আমরা ওই সময় নিয়ে কথাগুলো ওঠে তো তখন জীবন কিভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে বা যখন তাল মেলাতে পারছে না সেই সময় জীবনটা কোন খাতে বইছে।
0: এবং জানো তো সায়নী, যে বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, এই কবিতাটা একটা লাইন আছে, তো আমার ছোটবেলায় খুব মনে হতো যে কেন সোনার ঘড়ি কেন, তো ভাবতাম বুঝি যার ঘড়ি সে খুব মানে ধনী ব্যক্তি, এরকম একটা ধারণা ছিল। কিন্তু না, আসলে সময় যে মূল্যবান সেজন্যই সোনার ঘড়ি, মানে সময় আসলে অমূল্য। সোনার তো, সোনাকে তবু তো দাম দিয়ে কিনতে পারি কিন্তু সময়কে পারি না, তাই মানে সেইটা কিন্তু একটা দারুণ ব্যাপার।
1: হ্যাঁ, মানে সময় কিরকম অমূল্য, এই যখন আমরা পরীক্ষা দিতে বসি এবং দেখছি যে আর এক মিনিট বাকি, কিন্তু আমার লিখতে আরো দু তিন মিনিট লাগবে, তো ওই যে শেষ মুহূর্তে স্যার স্যার আর দু মিনিট একটু লিখে নি স্যার, এই যে একটা ব্যাপার,
0: ওই দু মিনিটের জন্য আমরা মানে জীবন লড়িয়ে দিতে রাজি, তাই না? একদম, মানে সেই যে সময়কে আমরা এত ভালোবাসি, কিন্তু দেখবে ওই অ্যালার্ম ক্লক আমরা স্নুজ করতেই থাকি সময়কে যতই ভালোবাসি না কেন। তবে আজকের মতো ঘড়ি কিন্তু বলছে সময় প্রায় শেষের পথে, মানে ঘড়ির খুব অসুবিধাও, ঘড়ি কিছু বলে না কিন্তু আমরা বলি ঘড়ি বলছে। ঘড়ি আসলে মায়ের মতো, মায়ের সেই সাইলেন্ট চোখটার মতো, বুঝেছো? মুখে কিছু বলে না কিন্তু আমরা বুঝতে পারি। আজকেও যেরকম বুঝতে পারছি যে সময়ের এই আড্ডা শেষের পথে এবং আপাতত বিদায় নেওয়ার পালা আমাদের, তবে এইটাই বলবো যে ঘড়ি তো আমাদের সঙ্গে থাকবেই, সময় থাকবে সঙ্গে, আমরাও যেন সময়ের সঙ্গে একটু তাল মিলিয়ে চলতে পারি, আমরাও যেন ঘড়ি নিয়ে একটু নস্টালজিক হতে পারি, তাকে বাঁচিয়ে রাখতে পারি। যেতে যেতে এটুকুই বলার আজকে যুববাণীর চলতে চলতে অনুষ্ঠানে। তোমার সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে ছিল সায়নী, আর আমাদের সঙ্গে ছিল বন্ধুরা, তারা যোগ দিয়েছে ফোন লাইনে, ফেসবুক পেজে। আপাতত বিদায় নেওয়ার পালা, দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে। ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো যুববাণী। যেতে যেতে অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্যে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী অনিতা দত্ত মৃধা।

অতুল প্রসাদের গান শুনলেন অনিতা দত্ত মৃধার কণ্ঠে। এবার শুনবেন লোকগীতি, শিল্পী দেবলীনা সাহা চৌধুরী।

0: লোকগীতি শুনলেন দেবলীনা সাহা চৌধুরীর কণ্ঠে। এই অনুষ্ঠানটি এখন এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজ মাধ্যমের একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির ভিত্তি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পিএম কিষাণ সম্মান নিধি এবং ফসল বীমা যোজনার মতো উদ্যোগগুলি কেবল কৃষকদের আয়কেই সুরক্ষিত করছে না, বরং কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলেছে। পিএম কুসুম যোজনার মাধ্যমে কৃষকরা চাষাবাদের জন্য সৌরশক্তির সুবিধা পাচ্ছেন এবং ফলে আনুষাঙ্গিক খরচও কমেছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীরা কাজের জন্য কম সুদে ঋণ পাচ্ছেন। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের বীজ থেকে বাজার বা সিড টু মার্কেট উদ্যোগটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ড্রোন, সয়েল হেলথ কার্ড এবং প্রাকৃতিক সার সংক্রান্ত উদ্যোগগুলিও কৃষকদের ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করেছে। একটি

0: সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি শুধু জীবিকার মাধ্যম নয়, বরং সমাজ ও জাতিকে পুষ্ট করার মৌলিক ভিত্তি। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। এখন এই চারটি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এর পদক্ষেপ হল দেশে ইথানল মিশ্রিত কর্মসূচিকে আরও শক্তিশালী করে তোলা। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই শুরু করেছে। আগামী 25 জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য সব জেলার শাসক মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনার জন্য আজ উত্তরকন্যায় পৌঁছেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি উত্তরকন্যায় যান তিনি। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। আসন্ন রাজ্য বাজেটের প্রাককালে অর্থমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, সেখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা মেটানোর উদ্দেশ্যেই এই সফর। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় মাঠ থেকে মাটি খুঁড়ে প্রচুর পরিমাণে ওষুধ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর্থ মুভার দিয়ে মাটি খুঁড়তে উঠে আসে বিপুল পরিমাণের বিভিন্ন রকমের ওষুধ। স্থানীয় থানার পুলিশ ও ব্লক মেডিকেল আধিকারিকরা উদ্ধার হওয়া ওষুধের নমুনা সংগ্রহ করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণা করা হয়েছে বলে বিজেপির অভিযোগ। সেই ওষুধই আজ উদ্ধার হয়েছে বলে তাদের দাবি। সঙ্গীত নাটক একাডেমি থেকে এবছর বিসমিল্লাহ খাঁ যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পুরুলিয়ার বাগমন্ডির বাসিন্দা সোমনাথ মাহাতো। মালয়েশিয়া, জাপান সহ বহু বিদেশের মাটিতে তিনি ছৌ নৃত্য পরিবেশন করেছেন। উত্তরবঙ্গে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায় হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। কোচবিহারে মাথাভাঙায় সব থেকে বেশি 161 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটারের মধ্যে হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান।
2: গ্রাম বাংলার যুবা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়। আজ আমাদের আসর বসেছে উত্তর চব্বিশ পরগনার সাতগাছিতে। আমরা অনুষ্ঠান শুরু করছি সমবেত গিটার বাদনের মধ্য দিয়ে। অংশগ্রহণে তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াসা সেনগুপ্তা, সোনিয়া মণ্ডল, সাগ্নিক দাস, রোহিত মণ্ডল, চিরন্তন ঘোষ, রায়ন মুন্সী, শ্রীলা দাস, শিবম আদিত্য, সুস্নাত গুপ্তা, অঙ্কুর কুণ্ডু, স্বস্তিক রায়, বেদব্রত কুণ্ডু, দেবজ্যোতি বসাক, আয়ান পাল, উদীপ বিশ্বাস, সৌম্যজিৎ সাহা ও শুভম মণ্ডল।

এবার আবার চলে আসি গিটার বাদনে। অংশগ্রহণ করছে তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াসা সেনগুপ্তা, সোনিয়া মণ্ডল, শ্রেয়সী মণ্ডল, শাকনিক দাস, রোহিত মণ্ডল, চিরন্তন ঘোষ, রায়ন মুন্সি, শ্রীলা দাস, শিবম আদিত্য, সুস্নত গুপ্তা, আদিত্য মিস্ত্রি, অঙ্কুর কুণ্ডু, স্বস্তিক রায়, বেদব্রত কুণ্ডু, দেবজ্যোতি বসাক, আয়ন পাল, উদীপ বিশ্বাস, সৌম্যজিৎ সাহা ও শুভম মণ্ডল।

এবার শুনব আরেকটি গিটার বাদন, অংশগ্রহণে তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াশা সেনগুপ্তা, সোনিয়া মণ্ডল, শ্রেয়সী মণ্ডল, সাগ্নিক দাস, রোহিত মণ্ডল, চিরন্তন ঘোষ, রায়ন মুন্সি, শ্রীলা দাস, শিবমাদিত্য, সুস্নাত গুপ্তা, আদিতা মিশ্রি, স্বস্তিক রয়, বেদব্রত কুণ্ডু, দেবজ্যোতি বসাক, উদীপ বিশ্বাস, সৌম্যজিৎ সাহা ও শুভম মণ্ডল।

এবার একটি আধুনিক গানে সুর বাজিয়ে শোনাচ্ছে আমাদের বন্ধুরা তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াশা সেনগুপ্তা, সোনিয়া মণ্ডল, শ্রেয়সী মণ্ডল, শাগ্নিক দাস, রোহিত মণ্ডল, চিরন্তন ঘোষ, শ্রীলা দাস, শিবামাদিত্য, সুস্নাত গুপ্তা, আদিত্য মিস্ত্রি, স্বস্তিক রায়, বেদব্রতী কুণ্ডু, দেবজ্যোতি বসাক, আয়ন পাল, উদীপ বিশ্বাস, সৌম্যজিৎ সাহা ও শুভম মণ্ডল।

এবারে গিটারে আরেকটি আধুনিক গানের সুর বাজিয়ে শোনাচ্ছে আমাদের বন্ধুরা তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াশা সেনগুপ্তা, সুনিয়া মণ্ডল, শ্রেয়সী মণ্ডল, সাগ্নিক দাস, রায়ন মুন্সী, শ্রীলা দাস, সুস্নাত গুপ্তা, আদিত্য মিস্ত্রি, বেদব্রতী কুণ্ডু, দেবজ্যোতি বসাক, অয়ন পাল, উদীপ বিশ্বাস ও শুভম মণ্ডল।

এবার শুনে নি আরেকটি গিটার বাদন, পরিবেশনে তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াসা সেনগুপ্তা, সোনিয়া মণ্ডল, শ্রেয়সী মণ্ডল, সাগ্নিক দাস, সুশান্ত গুপ্ত, বেদব্রতী কুণ্ডু, দেবজ্যোতি বসাক, আয়ন পাল, উদীপ বিশ্বাস ও শুভম মণ্ডল।

এবার চলে আসি আরেকটি গিটার বাদনে, পরিবেশনে তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াশা সেনগুপ্তা, আয়ান পাল, শুভম মণ্ডল ও শাগনিক দাস।

এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছিল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: এই গানটি দিয়ে শেষ হল নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট? কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
9: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম, নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার চার ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে, জবাবে ইরানের ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার খবর। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকই প্রাণ হারিয়েছেন, শোক প্রকাশ কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টাদিও অ্যাজটেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। এই বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা। এছাড়া সুশাসন, ডিজিটাল পরিকাঠামো এবং অংশীদারিত্বের মতো মূল বিষয়গুলিকে কাজে লাগিয়ে একটি কার্যকর রূপায়ণ পরিকল্পনা বা রোডম্যাপ তৈরির বিষয়ে আলোচনা হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় কেন্দ্র ও রাজ্যগুলি ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে যৌথভাবে কাজ করছে। এবারের বৈঠকের মূল

0: ভাবনা বিকশিত ভারত অ্যাট 2047-এর লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। এই বৈঠকে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজ মাধ্যমে একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির ভিত্তি। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখনই 4টি গ্রেডের জ্বালানির উপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। আইনি প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং একটি আধুনিক ও স্বচ্ছ শ্রম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভারত 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে 4টি শ্রমবিধিতে একত্রিত করে ব্যাপক শ্রম আইন সংস্কার করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে একথা জানান। তিনি আরও উল্লেখ করেন, 2017 থেকে 2025 সালের মধ্যে বেকারত্বের হার 6% থেকে কমে 3.1% নেমে এসেছে এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার 22% থেকে বেড়ে 38.8% হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বুলগেরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে একটি ধারাবাহিক সম্পর্ক রয়েছে। এখন উভয় দেশের কাজ হল এই সম্পর্ককে আরও গতিশীল এবং ভবিষ্যৎমুখী রূপ দেওয়া। বুলগেরিয়ায় সেদেশের বিদেশমন্ত্রী ভেদিস্ত্রাভা পেত্রোভা চামোজার সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় তিনটি মূল বিষয় উঠে এসছে। প্রথমত, ভারত ও বুলগেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা। দ্বিতীয়ত, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং শেষত, বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও অগ্রগতির লক্ষ্যে শক্তিশালী দেশগুলি কীভাবে যৌথভাবে কাজ করতে পারে সেই বিষয়টিও উঠে এসেছে তাদের আলোচনায়।
1: The bilateral cooperation between India and the USA. Second, the partnership between India and the European Union. And third, what our two countries can do together in the world for the world.
0: অন্ধ্রপ্রদেশের রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের ফলে 8 শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভারতীয় মানবাধিকার কমিশন অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন এই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সাইবার জালিয়াতি মামলার সঙ্গে যুক্ত গণেশ বালাসোকালেকে সফলভাবে থাইল্যান্ড থেকে ভারতে প্রত্যর্পণ করেছে। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যর্পণ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সিবিআই জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষদের এই প্রতারণা চক্রে যুক্ত করে একটি সাইবার জালিয়াতি নেটওয়ার্ক চালাত। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রাজস্থানের জয়সালমীর জেলার রামগড়ে 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন। জয়পুরের আকাশবাণী প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজিত হয়। জয়পুরের সাংসদ মঞ্জু শর্মা, প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন, সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী 3 সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলেও জানানো হয়। 2 সপ্তাহ পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে, ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক আজ ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পাশাপাশি প্রকাশ চিক বড়াইক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও ফের হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে এবং বাহরিন, কুয়েত ও জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা হামলা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের ক্রমাগত আগ্রাসনের জবাবে তারা এই নিয়ে টানা 2য় দিন আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেয়। এই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং নজরদারি সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের গণমাধ্যমগুলি বন্দর আব্বাস, কেসামদ্বীপ, মিনাব এবং সিরিক সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। হরমুজ প্রণালীর কাছাকাছি নৌ সংঘর্ষেরও খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর এই ধারাবাহিক হামলা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওমান উপকূলের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমাজ মাধ্যমে বার্তায় জানিয়েছেন, মৃতদের মধ্যে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী সোনোয়াল জানিয়েছেন, এই কঠিন সময়ে সরকার মৃতদের পরিবারের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেল্লোর ওপর হামলার ঘটনায় গতকাল ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করেছে। মন্ত্রক এক বিবৃতিতে এই বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাহাজে থাকা 24 জন ভারতীয় নাবিকের মধ্যে 21 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওমানের সিনাস বন্দরের কাছে আজ একটি জাহাজের বিষয়ে ধরনের খবর পাওয়ার কথা জানিয়েছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সমাজ মাধ্যমের বার্তায় দূতাবাস জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও দূতাবাস উল্লেখ করেছে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা ও মাহে, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কন ও গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান ধ্বংস হয়েছে এমন দাবি করা একটি ভিডিও সরকার ভুয়ো বলে জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পাকিস্তানের অপপ্রচারমূলক কিছু অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। এছাড়া জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য PIB নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপের লড়াইয়ে আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। উল্লেখ্য, 2010 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। এবারের বিশ্বকাপেই সব থেকে বেশি 48টি দেশ অংশগ্রহণ করছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল 19 জুলাই। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার 4 ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন, সন্ধে ৬টার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী তিন সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলে জানানো হয়। ২ সপ্তাহ পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে, ওইদিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। এদিকে আদালতের নির্দেশ সামনে আসতেই আজ অভিষেক কলকাতায় ফিরছেন বলে জানা গেছে। অন্যদিকে অন্য আইনজীবী আনায় অভিষেকের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শ্রীস্বর্ণ। এদিন আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন অয়ন ভট্টাচার্য। সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেবের পর তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ সিং বড়াইক আজ ইস্তফা দিয়েছেন। রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে তিনি নিজের ইস্তফার কথা জানিয়ে দেন। পাশাপাশি প্রকাশ সিং বড়াইক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এই নিয়ে গত ৪ দিনে তৃণমূল কংগ্রেসের ৩ সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে হল ১০। পদত্যাগপত্র পেশের পর প্রকাশ সিং বড়াইক সাংবাদিকদের বলেন, রাজ্যের মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছেন, সেই বিপুল জনাদেশকে মান্যতা দিতেই তাঁরই সিদ্ধান্ত।
1: पश्चिम बंगाल में जो मैंडेट बीजेपी को मिला, भारतीय जनता पार्टी को मिला, ऑब्वियसली इस राय को देखते हुए, क्योंकि गणतांत्रिक देश का गणदेवता पब्लिक है, पब्लिक अगर वोट दिया बीजेपी को, इस राय को देखते हुए मैं भी अपना

0: ইস্তফা দিয়ে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একাদশতম নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করছেন। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই বৈঠকে দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক উদ্যোগকে বাড়িয়ে তোলা এবং স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে যোগ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দেশের বিকাশ যাত্রাকে ত্বরান্বিত করতে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক বিষয়ে আলোচনার জন্য আজ উত্তরকন্যায় পৌঁছেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি উত্তরকন্যায় যান তিনি। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন তিনি। আসন্ন রাজ্য বাজেটের প্রাক্কালে অর্থমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, সেখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা মেটানোর উদ্দেশ্যেই তাঁর এই সফর। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় মাঠ থেকে মাটি খুঁড়ে প্রচুর পরিমাণে ওষুধ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর্থ মুভার দিয়ে মাটি খুঁড়তে উঠে আসে বিপুল পরিমাণে বিভিন্ন রকমের ওষুধ। স্থানীয় থানার পুলিশ ও ব্লক মেডিকেল আধিকারিকরা উদ্ধার হওয়া ওষুধের নমুনা সংগ্রহ করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণা করা হয়েছে বলে বিজেপির অভিযোগ। সেই ওষুধই আজ উদ্ধার হয়েছে বলে তাদের দাবি। ভবনে আগুন লাগার ঘটনায় আজ ফরেন্সিক দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। ওই ঘটনায় ভবনের তিনটি তলা সম্পূর্ণ ভস্মীভূত। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও কিভাবে আবার তা বিধ্বংসী আকার নিল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, ওই ভবনেই ছিল ধৃত তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের অফিস। বিপুল সংখ্যক নথিপত্র আগুনে নষ্ট হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। নেজার থানার খড়িহাট গ্রামের একটি পুকুর থেকে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোচবিহারের শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতে 174 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মর্মন বাড়ি তৈরির জন্য নেওয়া কাটমানির প্রায় 2,90,000 টাকা ফেরত দিয়েছেন। 88 জনকে গতকাল এই টাকা ফেরত দেওয়া হয়। রাতভর তল্লাশি চালিয়ে উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়া হর্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের ঘর থেকে গতকাল 1,77,00,000 টাকা পুলিশ উদ্ধার করেছে। তিনটি মেশিন আনা হয় টাকা গোনার জন্য। এই ঘটনায় ক্যাশিয়ার অভিজিৎ নাথ, অভিজ্ঞনাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট সায়ন ঘোষকে আটক করেছে পুলিশ। সঙ্গীত নাটক একাডেমি থেকে এবছর বিসমিল্লা খাঁ যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পুরুলিয়ার বাগমুন্ডির বাসিন্দা সোমনাথ মাহাতো। আকাশবাণীকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
2: আমাকে বিসমিল্লা খাঁ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। আমি বিদেশেও গেছি, গত এক সালে গিয়েছিলাম মালয়েশিয়া, জাপান, পুরুলিয়া সহ গিয়েছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, রাষ্ট্রপতির কাছে প্রোগ্রাম করেছি।
1: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। কোচবিহারের মাথাভাঙায় গতকাল সব থেকে বেশি 161 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এছাড়াও দার্জিলিং এর সেবকে বৃষ্টি হয়েছে 113 মিলিমিটারের বেশি। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজও বৃষ্টির সম্ভাবনা। আগামী 2-3 ঘণ্টায় কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া ও বীরভূমে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে সাম্প্রতিক র্যাডার পর্যবেক্ষণে দেখা গেছে। আন্তর্জাতিক যোগ দিবসের আগে আজ বাঁকুড়া সদর শহরে আজ বিশেষ যোগাভ্যাস করা হয়। জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও প্রশাসনের কর্তা ব্যক্তিরা ওই কর্মসূচিতে যোগ দেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক স্তাদিও আজতেকায় আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপ এর লড়াইয়ে আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরে খবর বিকেল 5:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: ১০ লাখের লটারি জিতেছি আমি।
5: জাল অফার থেকে সাবধান।
6: আরবিআই কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: শুরু হচ্ছে মহিলা মহল, আপনাদের সঙ্গে সোমা সাহা।

বন্ধুরা নমস্কার। আজকের মহিলা মহলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সোমা সাহা। আশা করি সকলে ভালো আছেন, কি তাই তো বন্ধুরা? আচ্ছা, প্রথমে আমরা একটা এমন একটা গান শুনে নিই যেই গানটা শুনে আমাদের মন ভালো হয়ে যায়, বা বলতে পারি সেই গানটা আমাদের সকলেরই প্রায় মনের কথা। আসুন শোনা যাক।

বাহ, মনটা ভালো হয়ে গেল না? আচ্ছা, এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল, বন্ধুরা কখনো ভেবে দেখেছেন কি অন্ধকারেরও একটি ভাষা থাকে? কিংবা ধরুন কখনো লক্ষ্য করেছেন নীরবতারও একটি দীর্ঘ ইতিহাস আছে? কত শত নারী, কত সহস্র কণ্ঠস্বর, কত বিন্দু বিন্দু অশ্রু আর অব্যক্ত বেদনা যুগের পর যুগ ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে থেকেছে। কখনো সংসারের নামে, কখনো সামাজিক প্রথার নামে, কখনো বা নিছক ক্ষমতার দম্ভে তাদের স্বপ্ন, তাদের ইচ্ছে, তাদের আত্মসম্মান বারবার আহত হয়েছে, তাই না বলুন? কিন্তু ইতিহাস তো আমাদের এটাও শেখায়, অন্ধকার যতই গভীর হোক না কেন, একটি ছোট্ট প্রদীপও তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। একটি হাত অন্য একটি হাতকে স্পর্শ করলে জন্ম নিতে পারে সাহস। একটি কণ্ঠ আর একটি কণ্ঠস্বরের সঙ্গে মিললে তৈরি হতে পারে আন্দোলন। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা শ্রদ্ধা, ভালোবাসা এবং গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সেই আলোর পথ চলাকে, যার নাম স্বয়ং। 31 বছর আগে কয়েকজন মানুষ স্বপ্ন, মমতা এবং অদম্য প্রত্যয়ের ভিতের ওপর দাঁড়িয়ে শুরু হয়েছিল এই সংসার যাত্রা। সেই যাত্রাপথে অসংখ্য নির্যাতিত, অবহেলিত, গার্হস্থ হিংসার শিকার নারীরা খুঁজে পেয়েছেন নতুন করে বাঁচার সাহস, আত্মবিশ্বাস এবং নিজের পরিচয় ফিরে পাওয়ার শক্তি। পেয়েছেন সংস্থার কাছ থেকে মনস্তাত্ত্বিক এবং আইনি সহায়তা। আর সেই শক্তিরই আর এক অনন্য দলিল প্রয়াস পত্রিকা, 1995 সালে যার প্রথম প্রকাশ, আর গত 31শে মে 2026 প্রকাশিত হলো তার 100তম সংখ্যা। এই পত্রিকার পাতায় পাতায় শুধু যে কিছু লেখাই লিপিবদ্ধ রয়েছে এমনটা নয়, রয়েছে জীবন সংগ্রামের দলিল, রয়েছে পুনর্জন্মের গল্প, রয়েছে কান্না থেকে হাসিতে ফিরে আসার ইতিহাস। এখানে লেখেন সেই সব মেয়েরাই যারা ভেঙে পড়েননি, বরং নিজেদের অভিজ্ঞতাকে শব্দে, সাহিত্যে, ছবিতে সৃজনশীলতায় সাজিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে ভাষা, বদলেছে প্রকাশের ভঙ্গি। ছোট্ট গণ্ডির অন্তরঙ্গ কথোপকথন আজ পৌঁছে গেছে বৃহত্তর সমাজের কাছে। ব্যক্তিগত যন্ত্রণার গল্প আজ সেই দিনের অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী যশোধরা রায়চৌধুরীকে। তারই হাতে প্রকাশিত হলো এই পত্রিকার 100তম সংখ্যা। শুনব তার মূল্যবান বক্তব্য।

0: প্রয়াসের শততম সংখ্যার উদ্বোধনে এসে আমি খুব খুশি। আমরা জানি যে স্বয়ং নামের যে গোষ্ঠীটি, সেটি একটি এনজিও হিসেবে 31 বছর ধরে কাজ করছে। 30শে মে তাদের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হলো প্রয়াসের শততম সংখ্যা। সামাজিকভাবে খুবই তাড়িত যে মেয়েরা, যাদের কোনো না কোনো ভাবে পরিবারে নানা রকম হিংসার ঘটনা অথবা পরিবারের বাইরে হিংসার ঘটনার সম্মুখীন হতে হয় এবং তাদেরকে মনস্তাত্ত্বিক ও আইনি সহায়তা দেওয়া হয়েছে একটি এনজিওর পক্ষ থেকে, সেই মেয়েদের হাতে কলমে তৈরি করা পত্রিকা প্রয়াস, এটি চলছে 90-এর শেষ দিক থেকে এবং 90 দশক থেকে আজ অব্দি 100টি সংখ্যার মধ্যে শততম সংখ্যায় আগের সংখ্যাগুলি থেকে বাছাই করা লেখা রাখা হয়েছে। এই বাছাই করা লেখার মধ্যে দেখা যাচ্ছে যে মেয়েরা কিভাবে নিজেদের সমস্যার কথা লিখতে লিখতে ক্রমশ আরো বেশি বড় জায়গায় চলে গেছেন, আরো পরিণত হয়েছে তাদের লেখা, তারা আরো সাহিত্য গুণ সম্পন্ন লিখছেন এবং তারা আরো অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত জায়গায় চলে গেছেন, মেয়েদের সমস্যা নিয়ে কথা বলতে পারছেন। এই প্রগতির পথটি দেখতে পেয়ে আমার খুব ভালো লেগেছে এবং এরকম একটি পত্রিকা যে শততম সংখ্যা পেরোতে পারলো সেটাও খুব আনন্দের। আর এর প্রচ্ছদ গুলিও খুব চমৎকার। প্রচ্ছদেও শুরুতে একটু ভীরু পায়ের চলার ছাপ ছিল, কিন্তু ক্রমশ পদক্ষেপ আরো বেশি পরিণত হয়েছে এবং শিল্পবস্তু পরিপূর্ণ হয়েছে। সবটা দেখে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। এই কাগজে যারা লেখেন তারা নিজেরা লড়াকু এবং সার্ভাইভার, এই মেয়েদের প্রতি রইল আমার অশেষ শ্রদ্ধা।
1: সত্যি এই সব যোদ্ধাদের প্রতি রইল আমাদের শুভেচ্ছা। কথা হলো এই সংস্থার কেস ওয়ার্কার সুরমা ঘোষের সঙ্গে, যিনি এই সংস্থার সঙ্গে দীর্ঘ 18 বছর ধরে কাজ করে চলেছেন। শুনব ওনার অনুভূতি।
2: খুব আবেগপ্রবণ লাগছে। আমি প্রায় 47 সংখ্যার পর থেকে প্রয়াস দেখছি। আজকে 100 সংখ্যা এডিটোরিয়াল বোর্ড আমরা একসাথে কাজ করে এই জায়গায় পৌঁছেছি। খুবই আনন্দ লাগছে, এক্সাইটিং। আশা করছি আরও প্রয়াস এগোবে, মেয়েদের কথা আরও তুলে ধরবে, সেই আশা।
3: বেশ, এই যে প্রয়াসের শুরু, শুরুর যাত্রাটা কীভাবে হয়েছিল সেটাকে একটু যদি আমাদের বলেন বন্ধুদের।
2: শুরু হয় 1998 সালে। আমাদের সংস্থায় 1995 সালে তৈরি হয় এবং মেয়েদের চাহিদা থেকেই একটা কর্মশালায় গিয়ে মেয়েরা সেখানে তাদের মনের কথা লেখে। তখনই মেয়েদের ভিতর থেকে উঠে আসে যে এই লেখাগুলোকে যদি একজোট করে কোনো পত্রিকা হিসেবে তুলে ধরা যায় আরও মানুষের কাছে তাদের কথাগুলো। সেইভাবেই যাত্রা শুরু হয় 1998 সাল থেকে, মার্চ মাসে।
3: বেশ, এবারে যেটা জানতে চাইবো আপনার কাছে, যেহেতু আপনারা সম্পাদকীয় বোর্ডে রয়েছেন আর কি, সম্পাদনার কাজটা আপনারা করছেন, তো আপনারা যখন এই পত্রিকার জন্য কোনো লেখা নির্বাচন করছেন, তখন আপনাদের মাথায় কি থাকে, কি ধরনের লেখা আপনারা নির্বাচন করেন?
2: আসলে আমরা কাজ করি মহিলাদের অধিকার নিয়ে, মহিলাদের ওপর নির্যাতন বন্ধ করা এবং মহিলাদের অধিকার প্রতিষ্ঠা, এটাই আমাদের সংগঠনের কাজ। তো আমরা লেখা বাছার ক্ষেত্রে সেই বিষয়গুলোরই মাথায় রাখি, যে লেখাগুলো অধিকারের কথা বলে, মেয়েদেরকে সমানাধিকারে প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের দিকে এগিয়ে নিয়ে যায়, সেই জিনিসগুলোই আমরা লক্ষ্য করি এবং এক থেকে একাধিক হওয়ার যে কথা সেইটা আমরা চেষ্টা করি তুলে ধরার। আমরা জোটের কথা বলি, মেয়েদের অধিকারের কথা বলি।
3: অসংখ্য ধন্যবাদ দিদি, আপনাকে
2: ধন্যবাদ।
1: আমরা যেদিন এক থেকে একাধিক সত্যি সত্যি হতে পারবো, যেদিন আমরা একজোট হতে পারবো, সেদিন আমাদের পথ চলাটা হয়তো অনেকটা সহজ হয়ে যাবে, তাই না বন্ধুরা? এই পত্রিকার সম্পাদক মণ্ডলীতে আছেন প্রায় 7 বছর এবং গৃহহিংসার শিকার জয়শ্রী পাল জানান এই সংস্থা এবং এই পত্রিকার সঙ্গে তার আন্তরিক সম্পর্কের কথা। আসুন শুনি।
4: এই সংস্থার সাথে আমি আজ প্রায় 20 বছর রয়েছি। মেয়েদের যে ডোমেস্টিক ভায়োলেন্স, সেই এ থেকেই আমি খোঁজ খবর করতে করতে এখানে একজন উকিল আছে, তিনি আমাকে এখানে ঠিকানা দেন। প্রথমে তো আমি ডিভোর্স চেয়েছিলাম, কিন্তু আসার পর যেভাবে আস্তে আস্তে বদলে গেল কথাগুলো, কী থেকে কী হতে পারে, কী আমি ছিলাম আর কী হলাম। আমার বিয়ে হয়েছিল প্রেম বিবাহ, বিয়ের পরই হঠাৎ 1 বছরের মধ্যেই তার মুখোশটা খুলে যায়। আমি বুঝতে পারি আমি ভুল করে ফেলেছি, সেই পথে কেউ ছিল না, মা বাবা সব ছেড়ে এসেছিলাম, তারা বলেছিল আর ফিরে দেখবে না। তো সেইখানেতে মার পিট, গালাগাল, অত্যাচার, প্রতিনিয়ত 2-3 দিন না খেতে দিয়ে রাখা, এইভাবে অনেকগুলো সময় কেটেছি। ভেবেছি কোথাও যাবার নেই, সহ্য করতেই হবে, করেছি সহ্য, কিন্তু করতে করতে করতে করতে কোথাও একটা যেন মনের কোণে স্বাদ জেগেছিল যে আমিও বাঁচবো। আমার যে সেই বাঁচার ইচ্ছা, সেখান থেকে ঘুরে দাঁড়ানো, সেখান থেকে রুকে দাঁড়ানো, তারপরে এই সংস্থা আমার পাশে দাঁড়ায়, আমাকে সাহস যোগায় আমার লড়াইয়ের পথে, তারপরে আমি সেখান থেকে অল্প অল্প করে বেরোতে শুরু করি।
3: সেইখান থেকে হঠাৎ করে এই একটা পত্রিকার সঙ্গে যুক্ত হওয়া, লেখালেখি সঙ্গে যুক্ত হওয়া, এই তুলি এবং কলমের সঙ্গে যে সম্পর্ক স্থাপন হওয়া, সেটা কিভাবে হলো?
4: আমার চিরকালই লেখালেখিতে খুব মন ছিল, মানে আমি ছোট থেকে ডায়েরি লিখতাম, আর সেই ডায়েরির কোথাও পাতায় পাতায় কবিতা গল্প থাকতো। তো এখানে যখন আমি জানতে পারলাম যে প্রয়াস নামের একটি পত্রিকা আছে এবং সেখানে লেখালেখি হয়, তো প্রথমে আমি সম্পাদক মণ্ডলীতে আসিনি, তখন আমি প্রথমে আমার নিজের লেখা দিই এখানে, সেই লেখা পড়ে খুব পছন্দ হয় ওদের, ওরা ছাপে। সেই যে প্রথম কোনো বইয়েতে নিজের লেখা ছাপা, সেই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
3: তারপর থেকে এই দীর্ঘ পথ,
4: তারপরে সম্পাদক মণ্ডলীতে আমাকে বলা হয় আসার জন্য, আমি যোগ দিই। 2-3টে কথা না বললেই নয় এই সম্বন্ধে, সেটা হচ্ছে একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে মেয়েরা যে এই দুঃখ কষ্ট বেদনা লড়াই সব চেপে রাখে চিরকাল, সেই না বলা কথা বলতে পারার একটা মাধ্যম প্রয়াস, বলে না কলমের জোর, সেই কলমের জোরেই সে তার না বলা কথা বহু লোকের কাছে পৌঁছে দিয়েছে। আর যদি বলি লক্ষ্য, এই পত্রিকা যখন পৌঁছে যায় দূর প্রান্তরে বসে থাকা আরেকটি মেয়ের কাছে, যে কিনা জীবনের লড়াই সবে শুরু করেছে, সে আমাদের পত্রিকা যখন হাতে পায় সেটা তার কাছে হয়ে ওঠে সাহস। আর আমাদের এই পত্রিকা কলম ধরিয়েছে বহু মানুষকে, যারা হয়তো স্বপ্নেও ভাবিনি যে কলম ধরবো, তাদেরকে ধরিয়েছে এই পত্রিকা। আর শেষে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই সাদা কালো পত্রিকায় আমরা মেয়েরা আমাদের রঙিন মনের ছাপ ছেড়ে যাই, যা চিরন্তন।
3: ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।
4: আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।
1: এই পত্রিকাটির সম্পাদক মণ্ডলীর আরও এক সদস্যা সুমনা সোম জানান,
5: আমার নাম সুমনা সোম, আমি এখানে এডিটোরিয়াল বোর্ডেরই একজন মেম্বার হিসেবে আছি 2016 সাল থেকে।
3: বেশ, এবারে একটু যদি বলেন, এই যে আপনাদের সংস্থা, যেই সংস্থা থেকে আপনাদের এই পত্রিকাটি বেরোচ্ছে, সেই সংস্থার সাথে আপনার যোগাযোগ কীভাবে স্থাপন হলো?
5: আমি অ্যাকচুয়ালি আসামের মেয়ে, বিবাহ সূত্রে আমি এখানে আসি। যখন আমি এখানে আসি, বিয়ে হলো আমার পত্রিকা দেখে, এবং আমার এক্স হাজব্যান্ড ছিলেন হচ্ছিল কেন্দ্রীয় সরকারের কর্মী, অফিসার ছিলেন উনি, কিন্তু সামহাও উনি ইম্পর্টেন্ট ছিলেন, এবং সেটা ওনারা লুকিয়ে বিয়ে দেন, একমাত্র সন্তান ছিল, এবং বিয়ে হয়ে যাওয়ার পরের থেকে নানা রকমের মানসিক শারীরিক অত্যাচারের শিকার হই। তখন আমি যেহেতু আসামের মেয়ে এবং আমার মানে ওয়েস্ট বেঙ্গলে আসাটা থাকাটা সম্পূর্ণ নতুনভাবে, আমার কাছে সম্পূর্ণ শহরটা ছিল একদম নতুন একটা শহর,
3: একেবারে অপরিচিত,
5: একেবারেই অপরিচিত। এবং এমনকি আমাকে যদি তখন রাসবিহারিতে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে কেউ বলে যে এটা নিউ মার্কেট, আমি বলবো আচ্ছা এটা নিউ মার্কেট, মানে আমার পজিশনটা সেরকম ছিল। তা সেই সময় আমি এখানে কেন্দ্রীয় সরকারির আবাসনে থাকতাম, আর এরকম করেই চলছে 2-2.5 বছর। এর মধ্যে আমার মায়ের হলো হার্ট অ্যাটাক, মানে বাইপাস সার্জারির মাধ্যমে আমার মাকে যেতে হয়। আমার বাবা নেই, আমরা হলাম কিনা 3 বোন, 2 দিদি থাকেন আসামে, আমি এখানে একা মাকে নিয়ে লড়ছি।
3: আচ্ছা, আপনার মা এখানেই থাকতেন?
5: না, মা থাকতেন ব্যারাকপুরে, আর আমি থাকতাম কলকাতা টালিগঞ্জে। ঠিক আছে, বাপের বাড়ি হচ্ছিল আসামে। সেই সময় মাকে নিয়ে লড়তে লড়তে ব্যস্ত, সেই সময় আমার হাজব্যান্ড এক্সপার্টি অর্ডার করে ডিভোর্স করানোর চেষ্টা করে। ওই যে মায়ের অসুস্থতার জন্য যে আমার গ্যাপিংটা, সেটাকে ওরা লয়ারের সঙ্গে যুক্তি করে সেটা আইনের ফাঁক দিয়ে, যাতে কোনো অ্যালিমনি না দিতে হয় বা না কিছু করতে হয়, তার জন্য আমার সঙ্গে ডিভোর্সটা করানোর চেষ্টা করে। এবং ওরা প্রথম থেকেই আমাকে খুব একটা কাজের লোক হিসেবে ট্রিট করার জন্য চেষ্টা করেছিল। মানে বিয়েটা দিয়েছি, ছেলের সামাজিক সম্মানটাও থাকলো, বাড়িতে একটা চাকরানিও থাকলো, কিন্তু স্ত্রী হিসাবে আমার কোনো অধিকার সম্মান কিচ্ছু ছিল না। ঠিক আছে, যখন নাকি ওই এক্সপার্টি অর্ডারের মাধ্যমে ডিভোর্স করার চেষ্টা করে, তখন প্রথম আমি আইনের মুখ দেখি, কোর্টে যাই, থানায় যাই। আমাদের পরিবারের কেউ কোনোদিনও থানায়ও যায়নি, কোর্টেও যায়নি। সেই সময়টা আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। আমার কাছে আমার মোবাইল ফোনটাও ছিল না, আমার কাছে 10টার টাকাও ছিল না যে আমি বাড়ি যাবো। তবে বার্ষিকরা আমাকে যখন যথেষ্ট সহায়তা করে, তালা ঠালা ভেঙে আমাকে ঢোকায়। আইনের লড়াইটা তো আর তারা করতে পারবে না, তারপরে হলো নতুন লড়াই। সেই আমার আইনের সঙ্গে আর থানা পুলিশের সঙ্গে পরিচয় ঘটলো প্রথম। তারপরে আমি এই সংস্থা সম্বন্ধে জানতে পেরেছিলাম এবং ডায়েরিতে ছোট্ট করে লিখে রেখেছিলাম। এর মাঝখানে আমি চাকরির খোঁজ করছি, তবে তখন থেকে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম।
6: কী ব্যবসা করতাম?
5: গার্মেন্টস, জুয়েলারি, পার্স, এগুলো। তখন এখানে আসি, তারপরে এখানে এসে দিদিদের সঙ্গে আলোচনা হয়, কেস ওয়ার্কার দিদির সঙ্গে বসি। তারপরে আস্তে আস্তে আমার ওই আইনের সহায়তা আমি পেলাম, আমি আস্তে আস্তে এম্পাওয়ারমেন্ট ওয়ার্কশপে গেলাম, সাইকোলজিক্যাল কাউন্সিলিং হলো, বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করার পরে আমি কিন্তু আমার একটা নতুন আমিকে খুঁজে পেলাম। তখন আমার যুদ্ধ অন্যরকমভাবে আবার শুরু হলো। আমি মন্টেসরি ট্রেনিং করলাম, দেন আমি স্কুলে পড়ানো শুরু করলাম, ওখান থেকে আবার টিচার্স ট্রেনিং কলেজেও পড়ানো শুরু করলাম। আমি প্রথম ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপে যখন লেখা শুরু করলাম, তখন আমাদের এখানে যে এই এডিটোরিয়াল ডিপার্টমেন্টে যিনি চালান সুরমাদি, উনি আমার লেখা দেখে আমাকে এখানে যোগদানের পরামর্শ দিলেন। তখন আমি বললাম যে আমার এত ফুল ফ্লেজেড চাকরি রয়েছে, বিজনেস রয়েছে, তা দিয়ে সময় দিতে পারবো? ওকে হ্যাঁ পারবে। তারপরে সেই মতন করে যোগ দিলাম, নতুন করে আবার লেখালেখির কাজ শুরু করলাম।
6: বেশ, এবার একটা কথা জিজ্ঞেস করি, আপনি এই যে লেখালেখি কাজ এখানে শুরু করলেন, আপনি কি ছোটবেলা থেকে লিখতেন?
5: আমি লিটারেচারেরই স্টুডেন্ট, আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী।
6: বেশ, তো লেখালেখি করা আর একটা পত্রিকা চালানোর মধ্যে দুটো বিশাল পার্থক্য রয়েছে। একটা পত্রিকার যে এডিটোরিয়াল দিকটা দেখাশোনা করা একটা বিশাল বড় দায়িত্ব। তো আপনি কীরকম ফিল করেছিলেন, কোনো পার্থক্য বোধ করেছিলেন?
5: প্রচণ্ড পার্থক্য, কারণ যখন নাকি প্রথম যোগদান করলাম, আমি সুরমাদিকে সরাসরি বলেছিলাম আমার এই কাজে কোনো অভিজ্ঞতা নেই। তখন সুরমাদি বলেছিল তুমি সিনিয়রদের থেকে শিখবে এবং শিখিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। তা সেই অনুযায়ী কিন্তু নিজের যোগ্যতাকে বজায় রেখে আজকে 10 বছর হয়ে গেল কাজ করছি। পত্রিকারও অনেকগুলো রূপ বদলালো দেখলাম, কালো সাদা থেকে রঙিন হলো, 75তম সংখ্যা বেরোলো, কবিতার সংকলন, গল্পের সংকলন, 100 সংখ্যায় পা দেওয়া, এক সত্যিকার একটা মানে অন্যরকমের অনুভূতি। অনেক গুণীজনদের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ, নিজেকে মেলে ধরবার সুযোগ, অনেক জানবার সুযোগ। তারপরে আমাদের বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে আমাদের যখন ওয়ার্কশপে যেতে হয়েছে বাইরে, আউটস্টেশনের ওয়ার্কশপ, সেখানে এতজন মিলে শুধু তো তখন সেখানে ঘর সংসার নেই, সেখানে সম্পূর্ণটাই ছোটো শুধু নিজেদের লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত থাকা। এরকমভাবে পুরো দিনটাই লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত থাকা, আর প্রতিনিয়ত শিখছি এবং নিজেও সমৃদ্ধশালী হচ্ছে এবং পত্রিকাকেও চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়ার।
6: বেশ, আজকে যারা বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান, আপনাদের কথা যারা শুনছেন, তাদেরকে কী বলবেন?
5: তাদেরকে বলবো জীবনে যতই বাধা আসুক, বিপত্তি আসুক, প্রথম কথা প্রত্যেকটি মেয়েকে আমি এটাই বলবো, নিজেদেরকে দুর্বল ভাববেন না, আর নিজেদেরকে পিছিয়ে পড়া একজন মানুষ বলে ভাববেন না। ভাববেন জীবনটা ছোট নয়, রাস্তা অনেক বড়, এগোতে হবে, এগোতে পারতেই হবে। যতই যাই হোক না কেন, প্রথমেই হতে হবে মেয়েদেরকে স্বাবলম্বী, এবং প্রত্যেকটা মেয়েকে নিজের ভেতরে যেই গুণটা লুকিয়ে আছে সেই গুণটাকে পাথেয় করে জীবনে আগাতে হবে। আগানোর জন্য প্রথমে হোঁচট খেতে হবে, কিন্তু একটা দিন যদি ধৈর্য ধরে লেগে থাকা যায়, প্রত্যেকটা মেয়েই নিজের গোল অ্যাচিভ করবে। এটা আমার বিশ্বাস থেকে বলা, আমি যদি পারি আপনারাও পারবেন, প্রত্যেকটা মেয়ে পারবে। একটা মেয়ে আরেকটা মেয়ের জীবনে অনুপ্রেরণা হয়ে উঠুক, এটাই আমাদের অঙ্গীকার আজকে এই সংস্থার থেকে।
6: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
5: ধন্যবাদ আপনাদেরকেও, আমার কথাটা বলার সুযোগ পেলাম।
1: এই সংস্থাটির প্রতিষ্ঠাতা শ্রীমতী অনুরাধা কাপুর, যার হাত ধরে শুরু হয়েছিল এই দীর্ঘ পথ চলা 31 বছর আগে। তিনি আমাদের শোনালেন সেই প্রথম দিনের গল্প, প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর ইতিহাস, সংগ্রামের, স্বপ্নের, মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য কাহিনী।
7: এই প্রয়াসটা শুরু হয়েছে 1998 সালে। আমাদের কাছে যখন মহিলারা আসতেন তাদের নির্যাতনের কাহিনী নিয়ে, আমরা তাদের সাথে কাজ করতাম, কিন্তু একটা জিনিস সবসময় আমাদের মনে হতো যে ওদের মধ্যে অনেক সৃজনশীলতা ছিল, অনেক ক্রিয়েটিভ ওরা ছিল, অনেক সুন্দর সুন্দর কথা বলতো, গান লিখতো, তারপরে নাটক করতো, অনেক ওদের মধ্যে জায়গা ছিল যেটা কিন্তু প্রকাশ সবসময় পেত না। ওরা বলতো যে আমাদের কোনো জায়গা নেই এই সবগুলোকে এক্সপ্রেস করার, তাই আমরা মনে করলাম যে কিছু কিছু আমরা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে ওরা ওদের সৃজনশীলতাটাকে প্রকাশ দিতে পারে। তো আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম যেখানে আমরা ওদের সবাইকে ডেকে স্বপ্ন নিয়ে একটা কিছু প্রক্রিয়ার মাধ্যমে ওদেরকে বলেছিলাম যে আপনারা একটু স্বপ্ন ভাবুন, একটা স্বপ্ন দেখুন, আর ওটার উপরে আপনারা কিছু লিখুন, বা যারা লিখতে পারে না তারা ড্র করবে এইরকম। সেইখানে আমরা দেখলাম যে জিনিসগুলো বেরিয়েছিল এত সুন্দর, আমাদের মনে হয়েছিল যে এটাকে শুধু একটা ওয়ার্কশপ হিসাবে রাখা উচিত নয়, মেয়েদের মনের কথাটা এত সুন্দর করে প্রকাশ করেছিল যে এটা সমাজে, বৃহত্তর সমাজের কাছে যাওয়া উচিত যে মেয়েদের জীবনে ওরা কী ভুগছে, ওদের চিন্তা ভাবনাটা কী। আর ওই সময়ে মেয়েদের উপরে অত্যাচার এইটা নিয়ে আলোচনা হতো না, মানে মিডিয়াতে এটা কথা বলা হতো না, লোকেদের মধ্যে এটার চর্চা ছিল না। তাহলে ওদের আওয়াজটা আমরা যদি ওখানে নিয়ে যেতে পারি তাহলে একটা চর্চাও শুরু হয়ে যাবে, তাই আমরা সেটাকে শুরু করলাম। আর এত সুন্দরভাবে ওরা কিন্তু সেই দিন থেকে আজকে 100তম সংখ্যা আছে তারা যে শুরু করেছে, আর এই পুরো জায়গাটাতে ওদেরই কিন্তু সব লেখা যে মেয়েরা আমাদের কাছে আসেন। তো এখন 31 বছর স্বয়মে হয়েছে আর 28 বছর ধরে ওরা এই কাজটা করে যাচ্ছে। তাহলে বিভিন্ন মেয়েরা এসছে বিভিন্ন সময়, তাদের সবার লেখা আছে, আর আমাদের একটা সম্পাদকীয় মণ্ডলী আছে, আর সেইটাও যারা আমাদের কাছে আসে সেই মহিলাদের নিয়ে আমরা সেটা তৈরি করেছি।
8: মানে তারা প্রত্যেকেই সার্ভাইভার?
7: হ্যাঁ, তারা প্রত্যেকেই সার্ভাইভার। আর ওরা এখন যে কর্মশালাগুলো হয়, কি লেখা হবে কি না, কর্মশালাকে চালানো, মেয়েদেরকে প্রভাবিত করা, মানে যে ওরা লিখবে ওই সব ওরাই করে, তারপরে পুরো জিনিসটাকে মানে লেখাগুলোকে বাঁচা, তারপরে ওটাকে এডিট করা, সব ওদের কাছ থেকেই হয়। কি যাবে এই পত্রিকার মধ্যে সব কিছু ওরাই করে,
8: মানে বিষয়বস্তু থেকে শুরু করে সাজিয়ে তোলা পর্যন্ত সবটাই তারা করে।
7: শুধু আমাদের কাজটা হচ্ছে ওটাকে প্রকাশনের জন্য যা যা লাগে সেটা আমরা করি, বাকি ওরা সব কিছু করে। আর একটা জিনিস যেটা মানে খুব ভালো লাগে যে শুরুতে কিছু মেয়ে ছিল, আজকে কিন্তু ওই সম্পাদকীয় মণ্ডলীতে 9 জন আছে, আর অনেক নতুন নতুন মেয়ে আসছে, সেটা দেখে খুব ভালো লাগে। আর আমার মনে হয় আজকে একজন মেয়ে বলেছিল যে আগে আমরা যেটা করতাম হয়তো এখন আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। তো আমি দেখতে চাইছি যে এই 100 পরে ওরা হয়তো এটাকে অন্যভাবে ভেবেও এগিয়ে নিয়ে যাবে, কিন্তু যেটা সুন্দর লাগে যে আগে ওরা নিজের মনের কথা, দুঃখের কথা বলতো, এখন সেটা নয়, এখন ওরা পুরো সমাজের মধ্যে যেটা হচ্ছে তার উপরে চর্চা করে। এইটা হচ্ছে খুবই সুন্দর জিনিস, যেটা হতে পারে ধরুন কোনো একটা কিছু ঘটলো সমাজের মধ্যে, তার উপরে ওরা ওদের কথাটা বলবে, বা ধরুন এনভায়রনমেন্টের ওপরে ওরা কথা বলবে, বা কোনো ভায়োলেন্স হলো সেটার ওপরে বলবেন, মানে যে জিনিসগুলো আমাদের সমাজে হচ্ছে সেটার উপরে কিন্তু ওরা এখন বলে, শুধুমাত্র ওদের ওপরে যেটা হচ্ছে সেটা নয়। তো এইটা দেখতে খুব ভালো লাগছে যে ওদের লেখাটা তো অনেক উন্নতি করেছে, ওদের ড্রয়িংগুলো, অনেকেরা ড্রয়িং করে যারা লিখতে পারে না, ওটাও খুব সুন্দর হয়ে গেছে। বড় জায়গা এটাও হচ্ছে যে ওরা এটাকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে পৌঁছে দেয়, শুধুমাত্র মেয়েরা যারা এখানে আসে তাদের মধ্যে নয়, কিন্তু ওরা বইমেলাতে গিয়ে এটাকে ডিস্ট্রিবিউট করে যেন ওদের কথাটা বৃহত্তর সমাজে যেতে পারে। তো এটা একটা বিরাট বড় আমাদের পাওনা।
8: আরেকটা কথা জানতে চাইবো, আপনাদের এই পত্রিকা কটা ভাষায় বেরোয়, শুধু কি বাংলা ভাষা?
7: বাংলা ভাষাতে বেরোয়, কিন্তু তার মধ্যে আমাদের এখন শুরু হয়েছে ইংরেজি, উর্দু, হিন্দি, মানে প্রাইমারিলি বাংলা থাকে, কিন্তু এটার মধ্যে আরও 3টে ভাষাও এখন ঢুকেছে। যে মেয়েরা আসছেন সবাই নিজেদের কথা বলতে চাইছে, তো সেই সব কিন্তু ওটার মধ্যে আসছে।
8: এটা সত্যি খুব ভালো কথা। আর আপনার আজকে এই যে সংস্থার আপনি শুরু করেছিলেন, আপনার হাতে ধরে তৈরি করা এই সংস্থা আজকে এরকম একটা সাফল্য পেয়েছে, কেমন লাগছে?
7: ভীষণ ভালো, কি বলবো। আমি কিন্তু 4 বছর আগে সংস্থাটাকে আমার কলিগসদের হাতে দিয়ে চলে গেছি, আর এত ভালো লাগে যে সংস্থাটা ভালো করে চলছে, এগিয়ে যাচ্ছে, এটাই আমাদের দরকার। কেননা এই সংগঠন অনেক মেয়েদের পাশে দাঁড়িয়েছে, আর অনেক মেয়েরা এখনও সাহায্য চায়, তো এই সংগঠনকে চলতে হবে, এটাই আমার আশা।
8: সবশেষে আজকে যারা বন্ধুরা শুনছেন তাদের জন্য, যারা, কারণ আমরা মহিলা বিভাগ মহিলাদের জন্য অনুষ্ঠান করি, আপনারাও মহিলাদের জন্যই কাজ করেন, তো সে জায়গা থেকে আজকে আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের জন্য আপনি কী বলবেন?
7: আমি এটা বলবো মেয়েদের যে নিজেদেরকে সবসময় মনে করো যে তোমরা পারবে। অনেক সময় আমাদের বলা হয় যে তুমি পারবে না, বা আমাদের মতে কোনো মূল্য দেওয়া হয় না, তো আমরা সবসময় মনে করি আমি পারবো না, কিন্তু এইটা নয়, মেয়েরা অনেক কিছু পারে। আমাদের ভেতরে আমি যেটা শিখেছি এখানে যে মেয়েরা আসেন তাদের কাছ থেকে, যে আমরা যতই অসুবিধার মধ্যে থাকি না কেন, আমরা যখন মন আর জোর আর একটু সাপোর্টটা পেয়ে যাই, আমরা কিন্তু সব অসুবিধেগুলোকে পেরিয়ে নিজেদের জীবনটাকে সুন্দর করতে পারি। তো আমাকে নিজের ভিতরে, আমাকে নিজের ওপরে বিশ্বাস করতে হবে। আমি এইটাই মেয়েদেরকে বলবো যে নিজের ওপরে বিশ্বাস করো, এইটাই সব থেকে বড় জিনিস, তারপরে পথটা এগিয়ে যাবে।
8: অসংখ্য ধন্যবাদ দিদি,
7: থ্যাংক ইউ।
1: অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে আজ যেন আরও একবার উপলব্ধি করি পরিবর্তনের শুরু হয় একজন মানুষের সাহস থেকে, আর সেই সাহসই ছড়িয়ে পড়ে বহু মানুষের জীবনে। এই সংস্থার 31 বছরের পথচলা এবং এই পত্রিকার শততম সংখ্যা আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। তাই আজকের অনুষ্ঠানে যারা তাদের মূল্যবান ভাবনা ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, আমাদের শ্রোতা বন্ধুদের তরফ থেকে এবং আমার তরফ থেকে তাদের জন্য রইল আন্তরিক কৃতজ্ঞতা। বন্ধুরা, এবার সময় হয়েছে আপনাদের এই মাসের এক কলমে দুই নারীর বিষয় জানিয়ে দেওয়ার। এ মাসে এক কলমে দুই নারীর বিষয় লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা ও টিয়া নামে দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল। রোবট মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প পাঠকের অনুভবে, এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান দীর্ঘ শব্দের মধ্যে। আর এ মাসে আমার কলমের বিষয় ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, তাই না? প্রথমে হ্যারিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছেন আমাদের গল্প করার সেই আবহও পাল্টে গিয়েছে, তাই না? কিন্তু বদলায়নি সেই ঝরা পাতায় উড়ে যাওয়ার ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যার আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে দীর্ঘ শব্দের মধ্যে। আপনারা দুটি ক্ষেত্রেই আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল আইডি mohilamahol.air@gmail.com। আর আপনারা যদি মনে করেন আপনারা চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আপনাদের জানা, তবু বলে দিই দুটি ক্ষেত্রেই চিঠি পাঠানোর ঠিকানা একই, আমার কলম কিংবা এক কলমে দুই নারী, মহিলা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু বন্ধুরা মনে রাখবেন দুটি ক্ষেত্রেই 23 জুন 2026। মনে রাখবেন বন্ধুরা, দুটি ক্ষেত্রেই চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। বন্ধুরা, এবার বিদায়ের পালা। বিদায়ের আগে শুধু এইটুকুই বলি, মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় শক্তি কিন্তু আর নেই। আর নিজের মনের কথা বলার চেয়ে বড় মুক্তিও নেই। তাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে রিলে করে শোনানো হচ্ছিল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন শুরু করছি অনুষ্ঠান না বলা বাণী।

নাবলাবাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। নাবলাবাণী, আপনারা জানেন আমাদের বিভিন্ন লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের যে কথা আমাদের ফোনের উপ্রান্ত থেকে আমাদের এ প্রান্ত হয়ে সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে যায়নি, অথবা যে চিঠি আমাদের হোয়াটসঅ্যাপে আপনার পাঠানো হয়নি, সেই সমস্ত বিষয়গুলো আপনার মনের লেখা

কথা, আপনার মনের ভাবনা, আপনার কথা আমাদের অবধি কি পৌঁছবে? না পৌঁছবে, পৌঁছোই এই না বলা বাণীর মাধ্যমে। আপনারা আপনাদের লেখা দেন, আর সেই লেখা আপনারা আমাদের চিঠি করে বা আমাদের ইমেল আইডিতে পাঠান, এবং সপ্তাহের আজকের দিন আমরা আপনাদের সেই সমস্ত না বলা বাণী সকলের সঙ্গে ভাগ করে নিই। আচ্ছা, শুরুতে ঠিকানাটা একবার বলে দিই। আকাশবাণী মুর্শিদাবাদ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ, সূচক 7421। আর আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, akashvanimurshidabad@gmail.com। তাহলে চলে যাই আজকের না বলা বাণীর প্রথম কার কথা শুনবো, তার কথায়। ঘুমপাড়ানি গানের একাল সেকাল। নমস্কার, গত 4 জুন কথা ও গানে অনুষ্ঠানে জয়িতা দিদির সঞ্চালনার বিষয় ছিল ঘুমপাড়ানি গানের একাল সেকাল। খুব ছোটবেলায় ঠাকুমা আমাদেরকে গান গিয়ে ঘুম পাড়াতেন। আমরা 3 ভাই বোনকে নিয়ে ঠাকুমা উঠানে একটা খেজুর পাতার তলাই পেতে তাঁতে শুয়ে আমাদের গান গিয়ে ঘুম পাড়াতেন। এই সময় বিদ্যুৎ সংযোগ ছিল না, তাই লোডশেডিংয়ের হাপিত্যে শুছিল হাতে একটা তালপাতার পাখা নিয়ে ঠাকুমা আমাদেরকে হাওয়া করতেন, আর সেই পাখাটাও একটা মিষ্টি আওয়াজ করে ঘুরত, সেটাও শুনতে বেশ ভালো লাগত। দেখি আর কে লিখছেন, এত সুন্দর একটা ছবি করছেন উনি। পাখা, এবার লিখছেন, পাখা ঘুরোনোর তালে তালে ঠাকুমা গান করতেন, বাবু ঘুম হলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। সুর করে উনি এই গানটি করতেন। ছোট বোন গানের মাঝখানে প্রশ্ন করত, খাজনা কি? ঠাকুমা যা খাজনার ব্যাখ্যা করত আমি আজও বুঝে উঠতে পারি না, বোন তাতে কি বুঝত। ঠাকুমা খাজনার সাথে বাজনাকে মিলিয়ে নানা কথা বলতো, আমরা তা শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। যখন ঘুম ভাঙত দেখতাম আমরা সবাই মাটির বারান্দার মশারির মধ্যে শুয়ে আছি। বুঝতে পারতাম না কিভাবে আমরা উঠান থেকে বারান্দায় উঠে আসলাম। আর এখন ঘুম পাড়ানোর জন্য গান লাগে না, ছেলে হাতে মোবাইল পেলে বাবা মাকে ঘুম পাড়িয়ে দেয়, আর ছেলে সারা রাত জেগে থাকে। যখন মায়েদের ঘুম ভাঙে তখনও ফোনটা চলছে, কখন যে বাচ্চারা ঘুমিয়ে যায় বাবা মারা বুঝতেই পারে না। তবে যদি ভুল করে ফোনটা কেড়ে নেওয়া হয় তাহলে পরিবার থেকে শুরু করে পাড়া অবধি সকলের ঘুম ছুটে যাবে। যাই হোক, যুগের সাথে তাল মিলিয়ে চলতেই তো হবে সকলকে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, নবাবই আমলের টাকা কোম্পানি আমলে চলে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রতন ব্যানার্জি রামপুরহাট থেকে লিখেছেন। রামপুরহাট থেকে রতন ব্যানার্জির শুভ সকালে না বলা বাণীর কথা আমরা শুনলাম।

এরপর কি? এরপর জয়নাল আবেদিন গ্রামবন্ধাইপাড়া পোস্ট কোয়ালচান থানা বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন। 4/6/2026 তারিখে শুভ সকালের বিষয় ছিল সাইকেল। আমার বন্ধু উপস্থাপিকা ছিলেন সৈয়দ নুসরাত নাসরিন। আমরা নমস্কার নেবেন, বর্তমানে আমার বয়স 90 চলছে। এই 90 বছর বয়সেও এখানে ওখানে যাওয়ার প্রয়োজন হলে আমাকে সাইকেল চেপে যেতে হয়। 1942 সাল থেকে আমি সাইকেল চাপছি। 1942 সালের বাল্যকাল অবস্থায় সাইকেলের রডের ভেতরে ঠ্যাং ভরে সাইকেল চাপা শিখি। সেই সময় থেকেই দৈনন্দিনভাবেই সাইকেলে চেপে ওখানে ওখানে যাওয়া, ঘোরাফেরা ইত্যাদি আমি সাইকেলেই করেছি। 1961 সালে সাইকেলে চেপে স্কুলে যেতাম, সেখানেও যাতায়াত করেছি। তখন থেকে শিক্ষকতা শুরু। 35 কিলোমিটার যাতায়াত করে মাঝে মধ্যে স্কুল করতে হয়েছে। তাছাড়া যেখানে আমার স্কুল সেখান থেকে স্কুলে যাতায়াত করতাম। তারপরে ট্রান্সফার হয়ে 13 কিলোমিটার দূরের একটা স্কুলে 60 বছর শিক্ষকতা করেছি। তারপর 6 কিলোমিটার দূরে আর একটা স্কুলে 13 বছর যাতায়াত করেছি। তারপর বাড়ি থেকে 2 কিলোমিটারের

এইবারে না বলা বাণী। কার চিঠি? আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। দেখি উনি কী লিখছেন। উনি লিখছেন 2/6/2026 মঙ্গলবার। শুভ সকালের বিষয় ছিল কথা বলি নিজের সাথে। নিজের সঙ্গে কথা বলা আমাদের মস্তিষ্কের কার্যকারিতাকে একটি অংশ যা আমাদের চিন্তাভাবনাকে গুছিয়ে নিতে, মনোযোগ বাড়াতে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। না বলা বাণী এই প্রসঙ্গে আমি আমার ভাবনার কথা বলি। চিন্তার কোনো সীমারেখা নেই। মাথায় একসঙ্গে অনেক বিষয়ের চিন্তা ভিড় করে থাকে, সেইখানে বিশেষ একটি বিষয়ে যখন প্রাধান্য দিই তখন নিজের সঙ্গে কথা বলে সেটি বাস্তবায়ন করা সহজ নয়। যখন কোনো বিষয়ে অন্যের কথা মানতে মন চায় না, প্রচণ্ড রাগ হয়, সেই পরিস্থিতিতে নিজেকে শান্ত করতে আমার আমি দেখায় আমাকে সঠিক পথ। অশান্ত মন যখন ছটপট করে তখন নিজের সঙ্গে কথা বলে আমি পাই শক্তি, যা আমাকে আত্মবিশ্বাসী করে। আত্মবিশ্বাসের মধ্যে লুকিয়ে থাকে সকলের সঙ্গে মিলেমিশে জীবন নৌকাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা ও শিক্ষা। লিখেছেন আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আপনারা না বলা বাণীতে আপনাদের সারা সপ্তাহের শুভ সকালের কথা এরমভাবেই লিখে ফেলতে পারেন, যেরমভাবে আমরা এক্ষুনি পড়লাম আদিত্য মুখোপাধ্যায়ের চিঠি। তিনি আত্মশক্তির কথা বলেছেন,

চলে যাব এর পরের চিঠি। এর পরের চিঠি আজকে কে লিখেছেন? আচ্ছা, আজকে টাটকা টাটকা চিঠি চলে এসেছে আমাদের মেলে। দেখি কি লিখছেন। লিখছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন। না বলে বানি, আজকের বিষয় ছিল আন্তর্জাতিক খেলা দিবস, খেল দিবস। উপস্থাপক আশিস ভৌমিক, অনুষ্ঠান শুভ সকাল, 11 জুন 2026। প্রিয় নাবলা বাণী, স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। ইনি এই কারণেই বলেছিলেন যে খেললে শরীর স্বাস্থ্য ভালো হয় এবং পড়াশোনায় মন বসে। আমাদের ভারতবর্ষে দুই ধরনের খেলা, যেমন ইনডোর গেমস, আউটডোর গেমস, এর মধ্যে কিছু আছে যেগুলো বাড়িতে খেলা যায়। প্রথমে ইনডোর গেমস নিয়ে আলোচনা করি। ভারতে ইনডোর গেমসের মধ্যে পড়ে কাবাডি, ব্যাডমিন্টন। কাবাডি, ব্যাডমিন্টন, টেনিস যদি বড় কোর্টের মধ্যে খেলা, এছাড়া আমার মনে হয় ইনডোর গেমস একদম ঘরের খেলাগুলোকে বললেই বেশি মানানসই হবে, যেমন দাবা, লুডো, চাইনিজ চেকার, ক্যারাম, এগুলোই। আচ্ছা, এরপরে উনি কী লিখেছেন আমি দেখে নিই। ওনার আউটডোর গেমস, ইনডোর গেমস লিখতে হয়তো একটুখানি হয়েছে। এরপরে উনি লিখছেন খোখো, হ্যান্ডবল ইত্যাদি বাইরে খেলা হয় গাদ্দি। আমার বড় মাঠের দরকার হয় ফুটবল, হকি, ক্রিকেট, এগুলো, বেসবল, এগুলোর জন্য বড় মাঠের দরকার হয়। আচ্ছা, আর ছোট মাঠ বা ঢাকা জায়গায় খেলা হয় কাবাডি, ব্যাডমিন্টন, টেনিস, যদিও বড় কোর্টের মধ্যে খেলা হয় এগুলো। এছাড়া কিছু গ্রামীণ খেলা যেমন গাদ্দি, খোখো, মালখাম, হ্যান্ডবল, এরাও ছোট মাঠের মধ্যে খেলা হতে পারে বা কোনো ঢাকা জায়গায় খেলা হতে পারে। প্রত্যেকটি খেলার নিয়মকানুনের মধ্যে দিয়ে চলে। খেললে শরীর ভালো থাকে, নিয়মানুবর্তিতা, সুখ দুঃখ একসঙ্গে ভাগ করে নেওয়া, বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নেওয়া, এগুলো হয়ে থাকে। আবার দেখুন, পরীক্ষার খাতায় কেউ নকল করে ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু খেলার মাঠে সেটি চলবে না, সকলের সামনে সেটা করে দেখাতে হবে। আজকে এই

পর্যন্তই। শীষ মোহাম্মদ শিশান ড্রিম পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন। শীষ মোহাম্মদ শিশানের নাবলাবাণী আজকের শুভ সকালের বিষয়ের কথা।

নাবালাবাণীতে আপনারা আপনাদের কথা পাঠাবেন, আবারও একবার মনে করিয়ে দিই, আমাদের ঠিকানা আকাশবাণী মুর্শিদাবাদ, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, সূচক 742101 বহরমপুর মুর্শিদাবাদ তো লিখবেন, এছাড়া আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। এবং এই সমস্ত ঠিকানায় আপনারা আপনাদের মনের কথা যা আমাদের অবধি পৌঁছতে পারেনি, আমাদের আমাদের এই রকম নানা বিষয়ে, নানা লাইভ ফোন ইনের বিষয়ে, সেইগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমরা যাব আমাদের পরের চিঠিতে, ঠিক কথা, কিন্তু একটু শ্বাস নিয়ে নিই, একটু গান শুনে নিই।

তাহলে এবার আবার না বলে বানির কথায় ফেরা যাক। কোথাও কোথাও একটু মেঘলা আকাশ হয়েছে আজকে বই কি, আকাশ বলছে বর্ষা আসবে আসবে। দেখি এমন সময় চিঠির বর্ষা কে পাঠালেন আমাদের না বলা বাণীতে। এবার আছে সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে কী লিখছেন তার প্রিয় না বলা বাণীতে শুনি। মেঘমেদুর বেলায় প্রিয় না বলা বাণী এবং শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। অত্যন্ত জনপ্রিয় গান ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস। 11 জুন আন্তর্জাতিক খেলা দিবস উপলক্ষে শুভ সকালের বিষয় ছিল খেলা শুধু মজা নয় অপরিহার্য, খেলাধুলো জীবনে একান্ত অপরিহার্য। সেই কারণে পাঠক্রমে খেলাধুলো বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। আধ্যাত্মিকভাবে চরিত্র গঠনে শাস্ত্রপাঠ অপেক্ষা খেলাধুলোর গুরুত্ব বেশি। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি, শাস্ত্রপাঠ নয় ফুটবল খেলা করো। মজার বিষয়, বর্তমানে কেরিয়ার সর্বস্ব ইঁদুর দৌড় প্রতিযোগিতায় খেলা অপেক্ষা পড়া বেশি গুরুত্ব পায়। খেলার মাধ্যমে ব্যক্তিগত প্রচেষ্টা জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন ও দেশের মুখ উজ্জ্বল করেছে। উল্লেখযোগ্য তালিকা বেশ দীর্ঘ হবে, সেগুলোর মধ্যে দাবা, ব্যাডমিন্টন, হকি, ক্রিকেট, ফুটবল অন্যতম। আধুনিককালে খেলাধুলো পছন্দ করেন এমন মানুষ পৃথিবীতে দুর্লভ। খেলা দুই রকমের হয়, একটি গৃহ মধ্যে ইংরেজিতে বলা হয় ইনডোর গেম, অন্যটি মাঠের খেলা, ইংরেজি প্রতিশব্দ আউটডোর গেম। আমরা সাধারণত খেলাধুলো বলতে আউটডোর গেম বুঝি। অবসর জীবনেও খেলাধুলোর আকর্ষণ আছে, তবে সেটা ক্রিকেট। সুযোগ পেলেই মানসিক তৃপ্তি লাভের আশায় ক্রিকেট খেলায় অংশগ্রহণ করি। খেলার মাধ্যমে শারীরিক মানসিক উন্নতি ও চরিত্র গঠন হয়। একইভাবে তৈরি হয় টিম স্পিরিট, বিজেতা ও বিজয়ীর মধ্যে আর্থিক সম্পর্ক। পরিশেষে মানব জীবনের জাগতিক খেলায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানের অংশ, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনু মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে, প্রভু নীরজনে। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখেছেন। সোমনাথ দাসের চিঠির সঙ্গে আরেকটি গানের সুর শুনিনি, তারপর আবার ফিরে আসছি পরের চিঠিতে।

আমরা না বলে বানির পরের চিঠিতে চলে যাব। দেখি তো, দেখি দেখি দেখি দেখি দেখি পরের চিঠি কার। আব্দুল হাটি বেলাইপাড়া কৈরাটি মুর্শিদাবাদ থেকে লিখছেন। আব্দুল হাটি লিখছেন, সুপ্রিয় নাভালাবাণী নমস্কার। আজ 11/6/2026 তারিখ। শুভ সকালের বিষয় ছিল, খেলা শুধু মজা নয়, এটা অপরিহার্য। আজ খেল দিবস। আজকের দিনে খেলার অপরিহার্যতা নিয়ে আলোচনা করার একটা সৃজনশীল সুন্দর ব্যবস্থা করেছেন। খেলার মাধ্যমে দেহ গঠন, ভ্রাতৃত্ববোধ, আন্তর্জাতিক সম্পর্ক, নিয়মানুবর্তিতা, পরিকল্পনা, যোগাযোগ এবং অনুশীলন করার প্রবণতা বৃদ্ধি পায়। এর ফলে মানুষের মনে জাগে স্ফুরণ, বাড়ে সামাজিকতা বোধ, জীবনকে এক সুশৃঙ্খল পরিবেশে করতে পারে। খেলা শুধু মজা নয়, এর মধ্যে দিয়ে একটা সৃজনশীল সমাজের উদ্ভাবন হতে পারে যার বর্তমান দিনে অপরিহার্য। খেলা মানুষকে উদার হতে শেখায়। আব্দুল হাদি বেলাইপাড়া কৈরাটি মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

আপনি আছি না বলা বাণীতে, আর না বলা বাণীতে আপনার বাণী, আপনার মনে মনে আমাদের সমস্ত লাইভ ফোন ইন অনুষ্ঠানগুলোতে না পৌঁছে দিতে পারা, আমাদের ফোনে না পাওয়া, আমাদের হোয়াটসঅ্যাপে না লিখতে পারা, কিংবা তারপর আপনার মনে হয়েছে সেই বিষয়টা নিয়ে সেদিন হয়তো তখনই লেখা হয়নি, বলা হয়নি, কিন্তু না বললে তো হবে না, আপনার কথা শুনবো বলেই তো আমরা কান পেতে আছি। আর তাই আপনার কথা আপনারা আমাদেরকে চিঠি লিখে বা ইমেল করে সেই বিষয় নিয়ে আপনার যা যা চিন্তা ভাবনা মতামত লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আমরা প্রতি সপ্তাহে আজকের দিনে না বলা বাণী অনুষ্ঠানে আপনাদের সেই চিন্তা ভাবনা ভাগ করে নেব আমাদের সকলের সঙ্গে। সারা সপ্তাহের নানান লাইভ ফোনের অনুষ্ঠানের যেখানে যে কথাটি আপনার বলা হয়ে ওঠেনি বা সেই বিষয়ের যা চিন্তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমাদের ঠিকানা তো বলেছি, বলে তো বসেছি আরও একবার, এখন চাই এরপরে চিঠিতে। রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে লিখছেন, বন্ধু নাওয়ালা বাণী, 10/6/2026 বুধবার, অনেকদিন পরে মুক্তি দাদা ভাইয়ের শুভ সকাল অনুষ্ঠান করলেন, বিষয় রেখেছিলেন আমার সকাল। বন্ধু, তোমার দরবারে আমি হাজির হলাম। আমার সকাল শুরু হয় 5:30 থেকে 5:40-এর মধ্যে। বিছানায় বসে কিছু ব্যায়াম করে যখন ঘরের বাইরে বেরিয়ে আসি, ততক্ষণে পাখিরা ও কাঠবিড়ালি উঠোনে খাবারের খোঁজে পৌঁছে কোলাহল শুরু করে দিয়েছে। ওদের খাবার ও জল দেওয়ার পর ওরা খুশিতে খায় আর নিজেদের মধ্যে খেলা শুরু করে। বারান্দায় বসে দেখি ওদের আনন্দের মুহূর্ত। ততক্ষণে চা তৈরি করে 2 কাপ চা নিয়ে উপস্থিত। চা পান করার সময় মেয়েকে ফোন করে তাদের খবর নিই। এরপরে শাড়ি পরিবর্তন করে নিত্য পুজোর জন্য আমার উঠোন বাগান থেকে ফুল তুলি। উঠোন বাগান আমাকে 12 মাস কিছু না কিছু ফুল দেয়। জানো না ভোলাবানি, এই গ্রীষ্মেও আমি প্রতিদিন পাই 10-15টা শিউলি ফুল। এইসব কর্ম করতে করতে বেজে যায় সকাল 8টা। এরপর 1 ঘন্টা কেটে যায় মুর্শিদাবাদ কেন্দ্রের সঙ্গে। কোনো দিন করি মেসেজ, কোনো দিন চেষ্টা চালিয়ে যায় ফোনে কথা বলার জন্য। মন দিয়ে শুনি প্রত্যেকের কথা, প্রত্যেকের হোয়াটসঅ্যাপে পাঠানো টেক্সট, চিঠি, অনুষ্ঠান শেষে মেসেজ পাঠায় অনুরোধের আসরের জন্য, নিজের পছন্দের অনুরোধ। এরপর প্রবেশ করি নিত্যদিনের সাংসারিক কর্মের জীবনে। ঘুম ভাঙার পরে প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার ও সকলের দিনটি তুমি শুভ করো। রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

এবার কিন্তু সময় হয়ে এসেছে শেষ করতে হবে আজকের না বলা বাণী। আমার কান পেতে থাকার আবারও একটা সপ্তাহের অপেক্ষা। আকাশবাণী মুর্শিদাবাদ কান পেতে আছে আপনার প্রাণীর যে কথা, সেই কথা আমাদের কাছে পৌঁছে দিন, আমরা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিই। তাহলে না বলা বাণীতে আপনারা আপনাদের সারা সপ্তাহে যা যা মনে হবে, যে যে বিষয়ের কথা পৌঁছতে পারেনি আমাদের অবধি, ফোনে হোক, লিখে হোক, হোয়াটসঅ্যাপে হোক, সমস্তটা আমাদের ইমেল করুন বা চিঠি লিখুন আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, akashvanimurshidabad@gmail.com, অথবা আকাশবাণী মুর্শিদাবাদ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 7421-01। তাহলে পাঠিয়ে দিন আপনার কথা, আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম। যে যে পাবেন না একটু দুঃখ নেই, আপনাদের সবার কথা আমরা মন দিয়ে শুনব আর মন ভরে নেব। তাহলে আবার কথা হবে এরপরে। এখন না বলা বাণী শেষ করি। আজকের না বলা বাণীতে আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহর বন্দ্যোপাধ্যায়। যেতে যেতে গানের সুরে মেতে যায়।

দিনান্তিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনান্তিকায় আজ আমরা কথা বলবো কি নিয়ে, বাঙালি জীবনে আড্ডা যেমন গুরুত্বপূর্ণ, তেমন গুরুত্বপূর্ণ হচ্ছে নানা খেলা। আজকে আমরা কথা বলবো নিছক সত্যিকারের খেলা নিয়ে। আমরা একটু রেগে গেলেই বলি, এসব কি খেলা পেয়েছিস নাকি ছেলে খেলা পেয়েছিস, বলি তো। তো আজকে আমরা সেই ছেলে খেলা নিয়েই কথা বলবো। আজ আন্তর্জাতিক খেলা দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ প্লে। এই দিনটা 2024 সাল থেকে 11 জুন পালন করে আসছে, যাতে সারা পৃথিবীর শিশু খেলতে পায়। সে খেলা কোনো নিয়ম নেই, সে খেলা ওই মাটির গুলি নিয়ে হতে পারে, গাছের পাতা নিয়ে হতে পারে, হতে পারে একটা সামান্য নারকলের মালা নিয়ে, বা একটা ওই নারকল বা খেজুর পাতার ডেগো নিয়ে, হতে পারে অনেক দামি খেলনাপাতি নিয়ে, যা খুশি, হতে পারে বাড়ির একটা কোটো বাটা, একটা বাটি, যা খুশি নিয়ে, হতে পারে কিছুই না নিয়ে, শুধু আকাশের সঙ্গে প্রকৃতির সঙ্গে, হতে পারে চার পাঁচজন মিলে হো হো করতে করতে চলে যাওয়া, তাদের হাততালির খেলা। অর্থাৎ যে খেলা নিছক শৈশব খেলে, যে খেলা নিছক আনন্দ দেয়, আর দেয়

পরিপূর্ণতা। যে শৈশবে খেলা খেলে তার তো ভালো লাগেই, আর যারা আমরা দেখি তাদেরও ভালো লাগে। এবার আপনাদের নিশ্চয়ই একটু পুরোটা কুচকুচছে যে আরে বাবা, সব বাচ্চাই তো এরকম খেলবে, তাহলে এই খেলা নিয়ে আবার দিবসটি বস কেন? আছে আছে, দরকার আছে, কারণ পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে। এই যে আমরা কথা বলছি, মোটামুটি রেডিওর এপার ওপার মিলিয়ে প্রায় তিনটে প্রজন্ম আমরা এই কথা শুনছি, যারা আমাদের থেকে অনেকটা বড়, সত্তরার্ধ বা ষাটার্ধ বয়স, তারা জানেন ওই যে খেলাগুলোর কথা বললাম, ডেগো, নারকলের মালা, গাছের পাতা দিয়ে রান্না বান্না করা, গাছের ফল দিয়ে খাবার করা, এগুলো আমরা জানি। কিছুটা ওই মাটির কাঠের খেলনা বাটি, কিছুটা একটু বন্দুক টন্দুক নিয়ে খেলা, কিংবা হয়তো ওই চার পাঁচটা বন্ধু মিলে চুকিতকিত খেলছি, গোল্লা ছুট খেলছি, এরকম কিছু খেলা জানি। কিন্তু তারপরের প্রজন্ম, যারা আমাদের কথা এই মুহূর্তে শুনছেন, যারা আমাদের আগামী, তাদের কাছে কিন্তু আমাদের এই দুই প্রজন্মেরই খেলাগুলো সব বিস্ময়। তাদের জন্য মাঠ খুব কমে গেছে, তাদের জন্য বাড়িতে অসময়, একেবারে খেলার সময় এটাও কমে গেছে। যে বাবা মারা একটু সচেতন, তথাকথিত সচেতন, তারা কিন্তু ছোট্ট থেকেই বাচ্চাটিকে বিভিন্ন রকমভাবে স্কুলে দেওয়া, বিভিন্ন কিছু শিখতে দেওয়া, তার মধ্যে একটা নিয়ম বেঁধে দিচ্ছেন, বাচ্চাটির নিজের খেলার কোনো সময় নেই। আবার যে বাবা মারা জীবনযুদ্ধে লড়ছেন, যে বাবা মারা খনিতে শ্রমিক, কিংবা বড় কোনো কৃষিক্ষেত্রে আছেন, বা বড় কোনো নির্মাণের জায়গায় আছেন, বা যে বাবা মারা যুদ্ধবিধ্বস্ত দেশে শিশুদের নিয়ে আছেন, শিশুরা সেখানে খেলে না, আর শিশুরা না খেললে শিশুরা হাসে না, আর সব মিলিয়ে সে আগামী শৈশবের জন্য হয় অতি ভালো করতে গিয়ে, অথবা বড়দের নানা লড়াইয়ে পৃথিবীতে শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে। শিশুর এই খেলা শিশুর শৈশবের অংশ, যেখানে তার কোনো বাধা নেই, কোনো বাঁধন নেই, তার অপরিমিত কল্পনা, আর তার মধ্যে যে অত্যন্ত শক্তি, সেই শক্তির প্রকাশ তার শারীরিক এবং মানসিক সক্ষমতা বিকাশের পথ তৈরি করে। আগামীর প্রজন্মকে যদি সুস্থ করতে হয়, তাহলে ওই শৈশবকে এই রকম খেলাগুলো, যে খেলার কোনো নিয়ম নেই, যে খেলার কোনো মানে নেই, যে খেলা তারা খেলে আনন্দ পায়, সেই খেলার কাছে ফিরিয়ে দিতে হবে, সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, পরিবেশ দিতে হবে, আর তার জন্যই এই আন্তর্জাতিক খেলা দিবস। এই বিষয় নিয়ে আরও কথায় আমরা যাবো।

জাতিসংঘ 2024 সাল থেকে 11 জনকে তাই খেলার আন্তর্জাতিক দিন হিসেবে বেছে নিলেন। 2025 সালে তারা এই প্রতিপাদ্য বিষয় করলেন খেলা দিবসের, খেলা বেছে নিন প্রতিদিন। 2026 সালে এলো খেলা রক্ষা করুন, শৈশব রক্ষা করুন। অর্থাৎ এবছর আমরা ভাবব শৈশব রক্ষা করার জন্য খেলাকে রক্ষা করতে হবে। সে খেলা শিশুর একবারে শৈশবের খেলা, কারণ খেলাধুলো আমাদেরকে এইটা বোঝায় যে যদি সেই শিশুটা খেলে, নিজের মতো খেলতে পারে, তাহলে শিশুটি নিরাপদ, শিশুটা যত্নপ্রাপ্ত এবং শিশুটির মধ্যে ভালোবাসার বোধ আছে বা সে ভরপুর ভালোবাসার মধ্যে আছে এবং শিশুটা অনুভব করে যে সমস্ত প্রতিকূলতার মধ্যেও সে অনুকূলে আছে এবং সমস্ত প্রতিকূলতার মধ্যে আমরা বড়রা যে তাদের শিশু সুলভ রাখতে পেরেছি এটা প্রমাণ করে এই খেলাধুলো। সুতরাং শিশুর নিরাপদ এবং যত্ন ও ভালোবাসার চিহ্ন হিসেবে কিন্তু খেলাকে গুরুত্ব দিতেই হবে। ওই যে বলছিলাম শুরুতে, একটা যুদ্ধ বিধ্বস্ত কি শ্রমক্লান্ত পরিবেশে একটা শিশু খেলে বেড়ায়, কারণ শিশুর ওটা স্বভাব, তবুও তার খেলাটা স্বাভাবিক নয়। তাই তাকে আমাদেরকে সেই যত্নের জায়গাটা দিতেই হবে। উন্নততর বিশ্ব যদি আমরা করতে চাই তাহলে শিশুর সুরক্ষা ভীষণভাবে জরুরি। কোনো শিশু যদি শারীরিক নির্যাতনের শিকার হয় তাহলে সে সুস্থভাবে এই খেলার পরিবেশটা পাবে না। কোনো শিশু যদি মানসিক নির্যাতনের শিকার হয় তাহলে সে কখনোই এই ছোট ছোট খেলা, এই শৈশবের খেলাকে নিজের করে নিতে পারবে না বা সেই খেলায় মেতে থাকতে পারবে না। আপনারা দেখবেন কোনো বাচ্চাকে বকাঝকা করা হলে সে হয় চুপ করে বসে যায়, না হলে একমনে কেঁদে যায়। সে কিন্তু আপনি বকছে না, সে হুই হুই করে একদম, মানে না, তার যেরকম খেলে বেড়ানোর কথা সেরকম খেলে বেড়াচ্ছে এরকম হয় না। সামান্য তাকে নিয়মানুবর্তিতা করতে যে বকাঝকা সেটাতেই এরকম হয়। তাহলে যে শিশুটির ওপরে কোনো শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতন ঘটছে তার পক্ষে খেলা কি সম্ভব? তাই খেলা ইঙ্গিত দেয় একটা শিশু সুস্থ স্বাভাবিক পরিবেশে আছে এবং সুস্থ স্বাভাবিকভাবে বড় হচ্ছে। যে শিশুটিকে শিশুশ্রমের কঠিন কঠোর বাস্তব দেখতে হয় তার জন্য শৈশবের এই খেলা, হয়তো একটা ডেগু টেনে নিয়ে যাওয়া, কি একটা কাঠির গাড়ি টেনে নিয়ে যাওয়া, কি একটা কাঠি নিয়ে আঁকিবুকি খেলা, কি পাঁচটা বন্ধু মিলে ওই ছুটে ছুটে ওই চকিত কিত কোল্লা ছুট ইত্যাদি খেলা, এই সবটাই কিন্তু হয়ে যায় প্রশ্নচিহ্ন বা অসম্ভব। সুতরাং এটা আমাদের ভাবতে হবে। খেলাধুলো নিছক বিনোদন নয়, শিশুর জন্য খেলাধুলো কোনো খেলাধুলোই নয়, কিন্তু শিশুর জন্য আমরা যে খেলাধুলোর কথা বলছি, ভাবছি, সেটা বিনোদনের ঊর্ধ্বে সর্ববয়সী মানুষের ব্যবহৃত একটা সার্বজনীন ভাষা যা জাতীয়, সাংস্কৃতিক এবং আর্থসামাজিক সীমানাকে অতিক্রম করে। আপনি পাঁচটা দেশের পাঁচটা বাচ্চাকে এক জায়গায় রাখুন, দেখুন খানিকক্ষণ পরে তারা ঠিক, যদি তাদের কাছে অন্য কোনো খেলনা নাও থাকে, তারা ঠিক একটা খেলা আবিষ্কার করে নিয়েছে বা একটা খেলনা নিয়ে কী সুন্দর ভাগযোগ করে খেলছে। আবার একবার একবার এ ওকে মারছে, ওকে মারছে, আবার করতে করতে ভাব হয়ে যাচ্ছে। তারা তাদের ভাষা জানে না, তাদের আর্থসামাজিক পরিস্থিতি আলাদা, তাদের দেশ আলাদা, কিন্তু

তারা খেলছে, খেলা তাদেরকে একাত্ম করছে। একই সঙ্গে তাদের মধ্যে কিন্তু অনুরাগ এবং জাতীয়তাবোধও জেগে উঠছে। খেলার মধ্যে একটা মানুষ আগামীতে কতটা সহনশীল, সৃজনশীল, উদ্ভাবনী হবে সেটা এই শৈশবের খেলাধুলোর মধ্যে বীজ নিয়ন্ত্রণ থাকে। গবেষণা বলছে 3 বছর বয়স অবধি একটা বাচ্চার, একটা শিশুর মস্তিষ্ক খুব দ্রুত হারে বাড়ে, আর এই যে বাড়ার সময়, এই সময় যদি সে এই খেলাধুলোর মধ্যে থাকে তাহলে এই বৃদ্ধির হার অনেক অনেক বেশি হয়। তার সামাজিক বোধ, তার বাস্তব বোধ, তার সৃজনশীলতা এবং বৌদ্ধিক বিকাশ অনেক অনেক বেশি হয়। একই সাথে এই যে খেলাগুলোই তাকে শেখায় আত্মনিয়ন্ত্রণ করতে, মানসিক আঘাত কাটিয়ে ওঠা এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করার ক্ষমতাও কিন্তু এই খেলাগুলো দেয়। শিশুদের সেই সমস্ত জ্ঞান, শারীরিক এবং সৃজনশীল, সামাজিক এবং আবেগজনিত দক্ষতার বিকাশে সহায়তা করে, যা এই দ্রুত পরিবর্তনশীল যে বিশ্ব, যে বিশ্বে আমরা প্রতি মুহূর্তে দেখছি সমস্ত কিছু বদলে যাচ্ছে, নতুন আবিষ্কার, নতুন চিন্তাধারা, নতুন ভাবনা, তার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে কিন্তু এই খেলাধুলোর সুযোগই দেবে। তাই খেলাধুলোর সুযোগ যদি সীমিত হয়ে যায় তাহলে শিশুর সুস্থতা এবং বিকাশে সরাসরি তা আঘাত করে। এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় একদম ছোট্ট থেকে বাচ্চাদেরকে খেলার মাধ্যমে শেখানো হচ্ছে, তাদেরকে অনেকটা সময় দিয়ে বলা হচ্ছে বিভিন্ন ধরনের খেলা খেলাতে, তারা একসঙ্গে কোনো মাটির জিনিস তৈরি করবে, তারা রং নিয়ে খেলবে একসঙ্গে, তারা একসঙ্গে ছবি আঁকবে, একসঙ্গে গাছ লাগাবে, একসঙ্গে হাততালি দিয়ে দিয়ে খেলবে, একসঙ্গে কিছু খালি হাতে ব্যায়াম করবে, বা কেউ একা একা নিজের সৃজনশীল মনের পরিচিতি দিয়ে প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এই যে ভাবনাগুলো, সেগুলো কিন্তু সমস্তটাই এই বিজ্ঞানের ওপর ভর করে, যেখানে খেলাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে শৈশবের জন্য যে তার শৈশবের বৃদ্ধিটাই তার জন্য। এই যার জন্য শিক্ষার এই মুহূর্তে শিশু শিক্ষার ভিত্তিটাই হচ্ছে আনন্দদায়ক, খেলাভিত্তিক, এবং খেলা এবং খেলার পাঠ্যক্রমকেও কিন্তু বিভিন্নভাবে ক্রেতালি ইত্যাদির মাধ্যমে শিক্ষার অংশ করে নেওয়া হচ্ছে। খেলাধুলো সহনশীলতা শেখায়, প্রতিকূলতার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শেখায়, সংঘাত এবং শান্তি প্রতিষ্ঠায়, মানে সংঘাত বিরোধিতা এবং শান্তি প্রতিষ্ঠা করতে শেখায়। জাতিসংঘ শিশু অধিকার সনদের 31 নম্বর অনুচ্ছেদে খেলাকে একটি শিশুর একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তাই আমরা বলবো শিশুর জন্য এই বিশ্ব খেলার জন্য যোগ্য হয়ে উঠুক। আস্তে আস্তে ছোটদের ছোট্ট ছোট্ট খুশিগুলো আস্তে আস্তে আমাদের সকলের হোক, কারণ ছোটরাই তো আমাদের ভবিষ্যৎ, ছোটরাই তো আমাদের আগামী। ওরা ভালো থাকলেই তো ওদের ছোট ছোট গানগুলো যখন বড় হয়ে আমাদের কানে বাজবে, সেটাই তো আমাদের প্রাণ ভরে দেবে।

তাহলে 18 বছরের কম বয়সী সকলের জন্য খেলার অধিকারকে আমাদের নিশ্চিত করতে হবে। গ্রামীণ জীবনের এবং শহরের জীবনের সমস্ত জীবনে শিশুকে স্কুলের বাইরে এবং তার স্কুলের ভেতরে পড়াশুনো তো বললামই আমরা যে এখন অনেকটাই খেলা নির্ভর হচ্ছে শিশুর জন্য, তার শারীরিক মানসিক স্বাস্থ্য, আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা, সমতা, সামাজিক সম্প্রীতি এবং আগামী যে ডিজিটাল এবং মাদকাসক্তির যে খড়গ আগামী প্রজন্মের মাথার ওপর ঝুলছে তার হাত থেকে বাঁচার জন্য খেলার পরিবেশ ফিরিয়ে দিন। সমস্ত নেতিবাচক সামাজিক অভ্যাস কেটে যাবে তাদের খেলার অধিকারকে সুনিশ্চিত করলে। আপনি কি জানেন 71% শিশু বলে যে খেলাধুলো গুরুত্বপূর্ণ কারণ এটা তাদের আনন্দ দেয় এবং 58% বলে যে তাদের বন্ধু তৈরি করতে এবং অন্যদের সাথে ভালো সময় কাটাতে সাহায্য করে খেলা। অনুমান করা হয় বিশ্বজুড়ে 16 কোটি শিশু খেলাধুলো বা পড়াশোনার পরিবর্তে অন্যান্য কাজ করছে। প্রতি 4 জন শিশুর মধ্যে মাত্র 1 জন তাদের রাস্তায় নিয়মিত বাইরে খেলে, যেখানে তাদের দাদা দিদি বা তাদের বড়রা প্রায় 3/4 শিশু বলেছে যে তারা সপ্তাহে 1 বার বাইরে খেলতো আগের প্রজন্মরা। 41% শিশুকে তাদের বাবা মা অথবা প্রতিবেশীদের মতো অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বাইরে খেলতে নিষেধ করে। জুন মাস জুড়ে ইউনিসেফ খেলার বিজ্ঞান থেকে শুরু করে পুরো পরিবারের জন্য মজাদার কার্যকলাপ, সব বিষয়ে অভিভাবকদের জন্য বিশেষজ্ঞ পরামর্শ ও নির্দেশনা প্রচার করবে। খেলাধুলো যে ক্রমশ কতটা প্রয়োজনীয় হয়ে উঠছে, আমাদের যত আমরা বেশি করে আরও বেশি করে এই নতুন পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে আসছি সেখানে, সে কথা আশা করি আমরা বুঝছি সকলে। শুধু এবার স্বীকার করে নিয়ে আমার ঘরের শিশুটিকে খেলার পরিবেশটা করে দিতে হবে, খেলার অবকাশটা করে দিতে হবে, সে খেলার কোনো নিয়ম নেই, সে যা চায়। আমাদের সাইকোলজি বলে আনস্ট্রাকচারাল টাইম, সেটা বাচ্চাকে দেওয়া যেটা কোনো হিসেব করে দেওয়া নেই, সেই সময়টাকে তাকে দিতে হবে।

बढ़ा जा रहा हूँ। कौन है जो सपनों में आया,

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানে অদিতি মহসিন।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন অদিতি মহসিন, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং শেষ গানে ইন্দ্রাণী সেন। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। প্রথম গানে ধীরেন্দ্রচন্দ্র মিত্র।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুল গীতি। আজকের শিল্পীরা ছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র, ফেরদৌস আরা এবং শেষ গানে মানবেন্দ্র মুখোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথাও কানে অনুষ্ঠানের বিষয় খেলার ছড়া। আপনারা আসবেন আমাদের এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225964 এ। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা দুজন কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে হোসেন শেখ এবং মিনারুল শেখ। আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: নমস্কার
0: হোসেনদা, বয়স কত হলো?
1: 46
0: বছর বয়স। চাষবাস তো মানে রয়েছে নাকি?
1: চাষবাস রয়েছে।
0: চাষবাস আর কি করা হয় চাষবাসে?
1: চাষে লঙ্কা চাষ করি।
0: সবজি চাষ করেন?
1: সবজি চাষ বেশি করি।
0: বেশি করেন? নিজস্ব জমি কতটা?
1: পাঁচ বিঘা
0: মতন। এটা কি একদম নিজস্ব?
1: নিজস্ব।
0: ভাগেটাকে কিছু করেন না?
1: না, ভাগেটাকে করেন
0: কিছু করেন না?
1: না,
0: একদম সেচ ব্যবস্থা আছে?
1: সেচ ব্যবস্থা আছে,
0: মানে যখন ইচ্ছে সেচ দেওয়া যেতে পারে।
1: হ্যাঁ, ডিপটিউবওয়েল আছে, সরকারি ডিপটিউবওয়েল আছে।
0: হ্যাঁ, ওখানে কি পয়সা লাগে তো নাকি?
1: হ্যাঁ, পয়সা লাগে, অল্প
0: অল্প পয়সা লাগে। তাহলে কি বছরে আমরা তিনটে ফসল পাবো?
1: তিনটে ফসল অনায়াসে পাবো,
0: অনায়াসে পাই। আর সবজি করলে?
1: সবজি করলে দুটো হবে,
0: দুটো হবে।
1: হ্যাঁ, সবজি করলে।
0: সবজির মধ্যে কি কি করেন?
1: সবজির মধ্যে আপনার লঙ্কা থাকে 10 কাঠা, ঢেঁড়স আছে 10 কাঠা, আর বাগুন আছে, যে ভদ্রামপুর যে বাগুনটা বলছি ওই বাগুনটা আছে আপনার 10 কাঠা।
0: এটা কি গ্রীষ্মকালীন বেগুন না শীতকালীন?
1: না, এটা গ্রীষ্মকালীন।
0: গ্রীষ্মকালীন মানে এখন উঠছে?
1: এখন উঠছে,
0: বিক্রি করছে না?
1: হ্যাঁ, এখন বিক্রি হচ্ছে।
0: আর এছাড়া?
1: লঙ্কাটাও ধরা পেতেছে।
0: শাকটাক কিছু করেন?
1: না, শাকটাক এখন হয় না।
0: আচ্ছা, মানে যেগুলো করেন এগুলো তো, বেগুনটাও তো প্রায় 8-9 মাস লাগে,
1: 8 মাস।
0: লঙ্কাটা কতদিন?
1: লঙ্কাটা আপনার, এই লঙ্কা কেটে আপনার শস্য হবে, রাই হবে।
0: এই লঙ্কা তুলে আবার রাই হবে?
1: রাই হবে।
0: তার মানে বছরে তো প্রায় একটাই হচ্ছে নাকি?
1: দুটো হচ্ছে,
0: দুটো হচ্ছে, রাই হচ্ছে আর লঙ্কাটা,
1: লঙ্কাটা হচ্ছে,
0: লঙ্কাটা হচ্ছে। আচ্ছা, তো মানে পয়সা কোনটাই বেশি দেয়?
1: লঙ্কাতে আর বাগুনে বেশি পয়সাটা হয়,
0: লঙ্কার বেগুনে। কি জাতের লঙ্কা করে?
1: লঙ্কা আপনার এই রামফল বলছে।
0: কি?
1: রামফল।
0: রামফল?
1: হ্যাঁ, বাংলাদেশের একটু মোটা টাইপের,
0: মোটা টাইপের। হ্যাঁ, বেটে বেটে টাইপের না, একটু লম্বা?
1: একটু লম্বা,
0: লম্বা, একটু মোটা মোটা, লম্বা
1: লম্বা,
0: দেখতে বেশ ভালো,
1: ভালো, চকচক করে।
0: হ্যাঁ, একদম চকচক করে, শুনো। ঝাল আছে কি ওই লঙ্কা?
1: ব্যাপক ঝাল,
0: ব্যাপক ঝাল,
1: ব্যাপক ঝাল।
0: আচ্ছা, এখন তো লঙ্কার একটু দামও আছে বাজারে।
1: হ্যাঁ, এখন লঙ্কার দামটা ভালো আছে।
0: কত করে বিক্রি করছেন
1: এখন? আপনার 60 টাকা কিলো পাচ্ছে।
0: 60 টাকা কিলো পাইকারি?
1: পাইকারি
0: বিক্রি করছেন?
1: হ্যাঁ।
0: আচ্ছা, এখন কি উঠছে লঙ্কা?
1: এই ওঠা শুরু হলো,
0: ওঠা শুরু হলো। এটা কতদিন দেবে?
1: এটা আপনার কার্তিক মাস পর্যন্ত হবে।
0: কার্তিক মাস দিয়ে তারপরে তো আবার রায় চলে যাবে?
1: হ্যাঁ, কার্তিক মাস পর থেকে রায় চলে যাব,
0: উঠিয়ে তুলে ফেলে দিয়ে রায়, রায় লাগাবেন। আচ্ছা, বেগুনটা?
1: বেগুনটা আপনার ওই আশ্বিন কার্তিক মাস পর্যন্ত হবে।
0: আশ্বিন কার্তিক মাস পর্যন্ত?
1: পর্যন্ত।
0: আচ্ছা, তো কি জাতের বেগুন?
1: এটা হচ্ছে আপনার ওই ওই যে চাইনা বেগুন।
0: চাইনা মানে একটু সাদা সাদা,
1: সাদা সাদা,
0: গোল গোল, একদম
1: বিচি কম হয়, নরম বেগুন।
0: হ্যাঁ, একদম তুলোর মতন, তো
1: তুলোর মতন,
0: তুলোর মতন ভাজলে একদম মানে তুলোর মতন,
1: খেতেও খুব সুন্দর,
0: খেতেও ভালো। এটা বাজারে কি একটু চাহিদা বেশি?
1: একটু চাহিদা বেশি
0: অন্যান্য বেগুনের থেকে?
1: হ্যাঁ, অন্যান্য বেগুন হচ্ছে চাইনা বেগুনটা চাহিদাটা বেশি।
0: একটা বেগুন আছে একটু লম্বা লম্বা বেগুন হয়, একটু
1: সবুজ, খেতে ভালো,
0: খেতে ভালো।
1: হ্যাঁ, আবার চাহিদাতে বিক্রি হয়,
0: আবার চাহিদাও আছে।

0: চাহিদাও আছে।
1: চাহিদাও আছে। আর একটা যে এটা বেগুন আমরা শুনি কাঁটা বেগুন যেটা, ওটাও তো একটু টেস্ট ভালো,
0: ফলনটা কম,
1: কি মাকড়া বেগুন না কি
0: আমবেগুন বলে, ওটা
1: আমবেগুন বলে, ওটাও তো ভালো মনে হয় নাকি?
0: ভালো কিন্তু ফলনটা কম,
1: ফলনটা কম। আর চাইনা বেগুনের
0: ফলনটা বেশি
1: বেশি। আচ্ছা, তো জমিতে সার কি ব্যবহার করে?
0: সার আপনার ওই জৈব সার বেশি আমরা করি।
1: বাড়িতে কি গরু টরু আছে নাকি?
0: হ্যাঁ, গরু আছে, ছাগল আছে, দু চারটি। ওইতে থেকে যা হয় জমিতে দিই, ওতে থেকেই মানে রাসায়নিক সারটা কম লাগে, ওই জন্য খরচাটা কম হয়ে যায়।
1: এখন তো সরকার থেকে বলছে যে জমিকে বাঁচানোর জন্য জৈব সার ব্যবহার,
0: জৈব সার বেশি
1: ব্যবহার করতে হবে, কারণ এত আমরা রাসায়নিক সার যথেচ্ছভাবে ব্যবহার করেছি, তাতে মাটির স্বাস্থ্য, মাটির সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন বলছে রাসায়নিক সার খুব কম, যতটা প্রয়োজন ততটাই দিতে হবে, বাদবাকি সব আপনাকে জৈব সারটা দিতে হবে, কারণ মাটির স্বাস্থ্যটাকে একটু ভালো করতে হবে। আর এই যে কি সার লাগবে আপনার, জৈব সার তো আপনি চাষের সময় দিচ্ছেন, তারপরে তারপরে যে রাসায়নিক সার, যে রাসায়নিক সার ব্যবহার করছেন সেটা আদৌ আপনার জমিতে দরকার কিনা সেটা জানার জন্য কিন্তু মাটিটাও একটু পরীক্ষা করতে হবে।
0: হ্যাঁ, পরীক্ষা করা দরকার,
1: মাটিটা পরীক্ষা করার দরকার। সেই মাটিটা একটু আপনার ব্লকে নিয়ে গিয়ে পরীক্ষা করালেন, এমনি কি এর আগে করিয়েছেন কখনো?
0: না, মাটি পরীক্ষা করেনি, কিন্তু আমাদের ওদিকে সেরকম লোক নাই, আমাদের জানাশোনা নাই, জানাশোনা থাকলে হয়তো মাটিটা পরীক্ষা করা হতো।
1: একটু যোগাযোগ করতে হবে, একটু ব্লক অফিসে গিয়ে, ব্লকে যে কৃষি আধিকারিক দপ্তর যেখানে আছে সেখানে গিয়ে আপনাকে একটু যোগাযোগ করতে হবে, যে কবে মাটিটা পরীক্ষা করাতে চাই আমরা, আমার জমিতে ভালো ফলনটা হচ্ছে না, তো মাটিটা পরীক্ষা করাতে চাই, বা কী ধরনের সার ব্যবহার করতে হবে, এগুলো যদি একটু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যদি চাষ করেন, আমার মনে হয় আপনার যে ফলন সেই ফলনের থেকে কিন্তু অনেক বেশি ফলন,
0: লাভবানটা বেশি হবে,
1: লাভবানটা বেশি হবেন। আর সার, কীটনাশক কিছু ব্যবহার করেন? কীটনাশক তো ব্যবহার করতেই হবে, চাষবাস করতে গেলে কীটনাশক লাগবে, ব্যবহার করতে হবে। তো কি ধরনের কীটনাশক ব্যবহার করেন?
0: কীটনাশক আপনার এখন এই যে 303
1: রাসায়নিক, রাসায়নিক কি ব্যবহার করেন?
0: হ্যাঁ,
1: এখন তো করতেই হবে, আস্তে আস্তে কিন্তু রাসায়নিক থেকে আপনাকে সরে আসতে হবে, জৈব কীটনাশক ব্যবহার করতে হবে, কিংবা প্রাকৃতিক চাষের মাধ্যমে আপনার যে বিভিন্ন ওই কীটনাশক তৈরি করা যায় ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে, তো সেইভাবে আপনাকে কীটনাশক তৈরি করে কিন্তু ব্যবহার করতে হবে, কারণ এত কীটনাশক ব্যবহার করে যে ফল খাচ্ছি আমরা, খেয়ে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু অসুখ ঢুকে গেছে, বিভিন্ন ধরনের অসুখ ঢুকে গেছে,
0: কীটনাশক বেশি দিয়ে দেওয়াতে মানে একটু ইয়ে হয়ে গেছে।
1: অনেকে তো সচেতনভাবে মানে সেই সবজিগুলোকে ধুয়ে বা ইয়ে করে তো খাওয়া হয় না, সেই কারণে আমাদের একটু সতর্ক থাকতে হবে, প্রত্যেককেই সতর্ক থাকতে হবে, যে যারা খাবো তাদেরকেও সতর্ক থাকতে হবে, এবং যারা আমরা চাষ করছি, যারা আমরা ফসল ফলাচ্ছি, কীটনাশকটা আমরা কম ব্যবহার করব যাতে আমাদের রোগ পোকার আক্রমণটা কম হয়। বীজ শোধনটা করতে হবে, বীজ শোধন যদি আমরা করি তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই রোগের হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো, রোগ বা কীটনাশক পোকামাকড়ের হাত থেকে কিন্তু অনেকটাই আমরা রেহাই পেতে পারি, যদি আমরা ঠিকঠাক মতন বীজটাকে শোধন করে লাগাই।
0: আপনার কিছু আছে দেখেন, নিম পাতা,
1: নিম পাতা
0: ফুটিয়ে,
1: ঠিক বলেছেন,
0: তারপরে ভ্যাটের পাতা, এগুলা ফুটিয়ে একটু
1: ব্যবহার করেন, এগুলো
0: কিছু মাঝে মাঝে আমরা ব্যবহার করি এগুলা।
1: হ্যাঁ, বা এগুলোই করবেন, এগুলোই দেখবেন করে তো কিছু ফল পান,
0: অবশ্যই অবশ্যই
1: পাওয়া যায় তো। আর এছাড়া এই চাষবাস করে কিছু করতে পেরেছেন?
0: হ্যাঁ, বাড়িঘর
1: করতে পেরেছেন, সংসারটা তো
0: ভালোই চলছে।
1: আর কে কে আছে সংসারে আপনার?
0: এক ছেলে দুই মেয়ে, আর আমরা স্বামী স্ত্রী,
1: চারজন,
0: পাঁচজন,
1: পাঁচজনের সংসার, সবটাই তো চাষের উপরই, চাষের উপরই নির্ভর। ঠিক আছে, হোসেন শেখ, আপনার যে চাষবাস সেই চাষবাসের কথা আমরা শুনলাম, এরপরে আমরা শুনবো মিনারুল শেখ, মিনারুল শেখও রয়েছে আমাদের সঙ্গে, কিভাবে মিনারুল শেখ চাষবাস করে সে কথা এবার আমরা শুনবো। নমস্কার মিনারুলদা। মিনারুলদার বয়স কত হলো?
2: আমার বয়স ওই 56-57।
1: 56-57, কে কে আছে?
2: বাড়িতে আমার সংসারে দুই ছেলে, দুই বউমা আছে, বিশাদি হয়ে গেছে,
1: সবাই একসঙ্গে থাকে,
2: একসঙ্গে আছে,
1: তার মানে বড় ফ্যামিলি, তো
2: বড় ফ্যামিলি হয়ে গেছে, এখন ছটা লোক লাতিপুতি হয়ে গেছে।
1: বাড়ি কোথায় আপনার? ভবানীপুরি,
2: ভবানীপুর,
1: ভবানীপুরেই, ওই একই গ্রামে বাড়ি,
2: একই গ্রামে বাড়ি।
1: আচ্ছা, আপনার অসুখ বিসুখ হলে আপনারা কোথায় যান দেখাতে?
2: দেখাতে সে বহরমপুর আসতে হয়।
1: বহরমপুর রাস্তায় কাছাকাছি কোনো হসপিটাল?
2: কাছাকাছিও আছে, হসপিটাল আছে। কাছাকাছি
1: কোথায় আছে?
2: খুব বড় ধরনের রোগ হলে বহরমপুর আসতে হয়, ছোট কাটালে আমরা হরিয়ারপাড়ে আসি।
1: হঠাৎ করে যদি কিছু অসুস্থ হয় গ্রামে কি চিকিৎসা পাওয়া যায়?
2: চিকিৎসা পাওয়া যায়, ডাক্তার সাধারণত থাকে, আমি তো রাত
1: থাকে
2: ডাক্তার, হ্যাঁ 9টা 10টা পর্যন্ত ডাক্তার থাকে, তারপর তো আর থাকে না, তখন বন্ধ করে তখন হসপিটাল আসতে হয় ছুটি আমাদেরকে,
1: তখন ছুটে মানে রাত বিরেতে যদি হয়,
2: হ্যাঁ খুব যদি খুব এমার্জেন্সি হলে পারে তখন হসপিটাল থেকে লিখে দিলে যে মেডিকেল চলে যাবে, মেডিকেলে আসতে হয়।
1: তো রাস্তাঘাট কেমন?
2: রাস্তাঘাট এখন এখন ভালোই আছে, এখন রাস্তাঘাট খুব খারাপ নয়, ভালোই আছে।
1: ভালো মানে
2: ভালো আছে,
1: আপনার পাকা রাস্তা?
2: হ্যাঁ পাকা পিচ রাস্তা,
1: একদম ঢালাই করা রাস্তা,
2: পিচ পিচ রাস্তা।
1: আগে যেমন মানে বৃষ্টি হলে জল জমতো
2: না,
1: আর সেই জিনিসটা
2: নেই
1: এখন, প্রত্যেকটা
2: গ্রামে থেকে সব ঢালাই হয়ে গেছে, গ্রামে সব ঢালাই, আর প্রতাপপুজিরা হয়েছে ওখান থেকে সব পিচ রাস্তা, আমাদের গ্রামটা কল ওই পিচও আছে ঢালাই।
1: স্কুল কলেজ আছে? স্কুল আর কলেজ আছে?
2: না স্কুল আছে, কলেজ নাই, কলেজ আমাদের রুকুনপুর,
1: রুকুনপুরে কলেজ। আচ্ছা কত দূর রুকুনপুর?
2: ও আমরা 3 কিলোমিটার,
1: 3 কিলোমিটার, 3-4 কিলোমিটার রুকুনপুর। তো ওখানেই মোটামুটি গ্রামে সবাই পড়াশোনা করতে যায়?
2: সব পড়াশোনা করে
1: বড়। তো আপনার চাষের উপরই তো নির্ভর নাকি?
2: চাষের উপরে নির্ভর, আমরা কোনো জমি জায়গা বলতে বেশি কোনো নয়, বিঘে দুয়েক মতন আছে, পরে কন্ট্রাক্ট ফন্ট্রাক্ট করি।
1: সেচ ব্যবস্থা আছে? কি কি চাষ করেন সারা বছর ধরে?
2: পাটটা করি,
1: পাট করেন,
2: পাট করি, মরিচ করি।
1: কি করেন? মরিচ,
2: মরিচটা আর পটল,
1: লঙ্কা, পটল,
2: পটল আছে।
1: তো সবগুলোই তো মানে অনেক দিনের ফসল, দীর্ঘমেয়াদী ফসল সব?
2: হ্যাঁ অনেক দিনের ফসল।
1: আচ্ছা পাট এবার কেমন হয়েছে?
2: পাট এবার মোটামুটি ফলনটা ভালো হয়েছে, দামটা ভালো পেয়েছি
1: গত বছরের,
2: দামটা ভালো পেয়েছি। এবছরটা কি হবে কত বার নতুন
1: রেখে দিয়েছিলেন কি না?
2: রেখে কিছু থুয়েছিলাম, 3-9 হাজার টাকা কি বেচলাম, তারপরে আবার 17-18 করে বিক্রি হয়েছে বল,
1: 17-18 করে তো দাম উঠেছিল,
2: উঠেছিল।
1: তখন কি বিক্রি করেছেন?
2: তখন বুঝতে পারিনি, আমার আগে ছোট সংসার হতেই বড় সংসার থোয়া যায় পাটটাকে,
1: সেই মানে রাখতে পারেন
2: না, রাখতে পারেন,
1: যাওয়ার দাম বাড়বে না,
2: দাম বাড়লে কিবা কমে যেতে পারে, তখন একবারে আমি চলে যাব। 9 হাজার টাকা হলো,
1: 9 হাজার টাকা তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দাম নাকি? লাভটা তো
2: ভালো লাগছে,
1: ভালো লাভ হয়েছে,
2: করতে ভালো লাগছে। এবার আবার কিরকম হবে বলে আছেন, নতুন সরকার হলে কিরকম দাম দিবে না দিবে।
1: তো পাট দেখে কেমন মনে হচ্ছে?
2: পাট খুব ভালো আছে, পাটে পাটে
1: ভালো আছে,
2: পাটের খুব তেজ আছে, বাতালটাও খুব ভালো দিচ্ছে।
1: কবে লাগিয়েছিলেন পাট?
2: মোটামুটি 2 মাস হয়ে গেল,
1: মানে চৈত মাসের দিকে লাগিয়েছিলেন?
2: হ্যাঁ চৈত মাসের দিকে বলেছি,
1: মানে ঠিক টাইমে পাট লাগিয়েছিলেন,
2: টাইমে পেয়েছে, আর ছাসটাও ভালো পেয়ে গেছি, বৃষ্টিটা
1: হচ্ছে, বৃষ্টিটাও মাঝে মাঝে পাওয়া গেছে, বৈশাখ মাসে বৃষ্টিটাও পাওয়া গেছে।
2: আমাদের যে ছাসটা দিই সেই ছাসটা দিতে হয়নি, পুরো বৃষ্টি থেকেই হয়ে গেছে,
1: হয়ে গেছে। এবার মানে
2: লঙ্কাটা তাও দিতে হয়েছে, সময় ওকে বেশি জল দিতে হবে,
1: লঙ্কাটাতে একটু বেশি লাগে, একটু সেচটা বেশি লাগে। আচ্ছা আর এমনি রোগ পোকার কোনো আক্রমণ নেই?
2: না রোগ
1: এতে। আর লঙ্কাটা কি
2: পাটটায় তাও একটু পোকা খুব ধরেছে, সেই লাদা পোকা না কি বিচ,
1: লাদা পোকা,
2: ওই পোকা না তো বিষটা সব দিচ্ছি।
1: হ্যাঁ তাতে তো চলে যাচ্ছে, চলে যাবে, মানে একটু ভালো করে খেয়াল রাখতে হবে যাতে বেশি না লাগে, অল্প 2-4 লেগেছে সেই সময় বিষটা যদি দেওয়া
2: যায়, তো লেগে ধরেছে একটু বিষটা দিয়েছি তো,
1: হ্যাঁ তাহলে খুব ভালো, মানে তাহলে অল্পতেই হয়ে যাবে, নাহলে তো আবার খরচ বেড়ে যেতে পারে। এই পাটটা উঠবে কবে আপনার?
2: মোটামুটি এই তো মাস দুয়েক পর দিয়ে উঠে যাবে,
1: মাস দুয়েকের মধ্যেই উঠে যাবে,
2: 2 মাস পর
1: উঠে যাবে। তো
2: দিওয়ার থেকে আবার কেটে আবার ধান চাষ করতে হবে,
1: পাট কেটে ধান করবেন। আর এই যে পাটটা কাটছেন কেটে জাগ দেওয়ার কোনো অসুবিধা নেই?
2: না অসুবিধা নেই, আমাদের খাল আছে,
1: খাল আছে, ওখানে জল থাকে সবসময়?
2: সবসময় থাকে না, বৃষ্টি হলে পরে বালটা দিয়ে আটকে দিই, না হলে পরে বাঁধ দিয়ে আবার ওই,
1: ওটা কি নদী নাকি?
2: হ্যাঁ নদী,
1: নদী,
2: নদী,
1: তার মানে জলটা সবসময় চলছে,
2: ওই লোড করতে হয়, এখন যখন বর্ষা হলে পরে লোড হয়ে যায়, তখন আর কোনো অসুবিধা না, যে লোড বৃষ্টিতে না হয় তাহলে বান টান দিয়ে ওই আমরা ওই ডিপটিকল থেকে
1: জল ভর্তি করতে হয়, সেখানে
2: ভর্তি করে দিই।
1: তার মানে পাটটা জাগ দেওয়ার কোনো অসুবিধা?
2: অসুবিধা নেই, আমাদের যে কোনো খাদ ঘাট পেয়ে কোনো মাঠে জাগ দিতে হবে, ওইটা কোনো টেনশন হয় না আমাদের, চারিদিকেই আমাদের বিল আছে।
1: আর লঙ্কাটা কি জাতের করেন?
2: লঙ্কাটা মোটা জাতের, খুব মোটাও না কিছু করে না, মাঝারি সাইজের লম্বা টাইপের হয়, কালো কালো।
1: ফলন কেমন?
2: হ্যাঁ, ফলনটা ভালো, খুব ভালোটা ভালো। রোজনটা ভালো, মোটা আসা এক ভাবে তো লিটনটা হয়ে যায়, হেভি ঝালও আছে।
1: ঝালও আছে,
2: ঝালও আছে,
1: ফলনও খুব ভালো,
2: খুব ফলনও ভালো।
1: কতদিন অন্তর তোলেন লঙ্কা?
2: মোটামুটি 15-10 দিন।
1: 15-10 দিন যখন তোলেন গোটা ক্ষেতের একসঙ্গে তোলেন না
2: অর্ধেক? একসঙ্গে
1: তোলা যায় না। কতটা লাগিয়েছেন? 10 কাঠা?
2: ওই 12-13 কাঠা মতো।
1: 12-13 কাঠা,
2: দুবার তুলতে হবে,
1: দুবারে মানে 5-6 কাঠা করে।
2: লোক সংখ্যারও ব্যাপার আছে, লোকে তো লাগবে, তো তুলতে তো লোক লাগে, এসব লোককে দেখতে হয়। এবার কাউ দুইটি পালো, কেউ তিনটি পালো, সবাই সব ভাগাভাগি করে লে আয়।
1: এটা কি লঙ্কা উঠছে এখন?
2: হ্যাঁ, উঠতে শুরু করেছে,
1: শুরু করেছে গোটা।
2: আর মোটামুটি 20 কিলো 25 কিলো উঠছে এবার থেকে, তারপর সব একবার উঠতে হবে।
1: আর একটু বৃষ্টি বৃষ্টি হলে?
2: হ্যাঁ, বৃষ্টি হয়েছিল, খুব ভালো হয়,
1: খুব ভালো হয়, আরও বেশি করে লঙ্কা তখন ধরতে শুরু করবে। তার মানে এটা বর্ষাতে একটা লঙ্কা বলে সেই জাতটা নাকি? বর্ষার লঙ্কা,
2: বর্ষা হলে অবস্থা ভালো হয়।
1: হ্যাঁ, বর্ষা হলে ওই লঙ্কাটা একটু ঝালটা ভালো হয়,
2: ঝালটা ভালো হয়
1: বর্ষার লঙ্কার,
2: ঝালটা ভালো হয়।
1: তো এই করেই মোটামুটি চলছে?
2: হ্যাঁ চলছে, এখানে সংসার চলছে।
1: হ্যাঁ, আর এমনি সারটার কি ব্যবহার করেন?
2: সার বলতে গেলে ওই যে আমাদের এখন সেই গোবরের সার যেটা বলছে, ওটা যখন লাগালের আগে পাট বোনার আগে তখন তুলি দিয়ে দিই, দিয়ে দুই দিন থাকে, দিয়ে তারপরে লেবার দিয়ে আবার ছড়াতে হয়, মাঠে খাট ছড়িয়ে দিলাম।
1: গোবর সার ব্যবহার করেন? গোবর সার,
2: হ্যাঁ, দিয়ে ওটা পাট পাট বুনে দিলাম, বুনে তারপর তখন
1: রাসায়নিক
2: যখন লিয়ান পান করে দিই, তখন আবার তখন ওই রাসায়নিক সারটা দিয়ে দিই, 10-26 কোটি এইসব ওনাকে দিই।
1: তাদের এমনি চাষে কোনো অসুবিধা?
2: অসুবিধা কোনো অসুবিধা হয় না।
1: চাষ করে মোটামুটি কেমন আছেন?
2: চাষ করে খুব ভালো আছে এখন,
1: ভালো আছে, কিছু করতে পেরেছেন?
2: 6-7টা সংসার আমি পুষছি।
1: হ্যাঁ, তাই তো, ছেলেমেয়ের বিয়েও তো দিয়েছে।
2: হ্যাঁ, ছেলেমেয়ের বিয়ে দিয়েছি, সংসার দিন দিন বাড়ছে।
1: তাই তো। বেশ, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা হোসেন শেখ এবং মিনারুল শেখের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जनसेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করি আনা অনুষ্ঠান
4: এখন আমরা উপস্থিত আছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর ডাঙ্গাপাড়া গ্রামে আর এখানে এসে আমরা পেয়েছি দুজন গোপালককে একজন মহিলা গোপালক এবং একজন পুরুষ গোপালক তাদের গোপালনের যে অভিজ্ঞতা সেসব কথাই আমরা এখন শুনব আসুন তার আগে একটু আমরা পরিচয় করে নিই কি নাম আপনার
5: আমার নাম রবি কর্মকার
4: রবি কর্মকার আপনার নাম কি
6: রীতিশা মণ্ডল
4: রীতিশা মণ্ডল তো তোমাদের কতগুলো গরু আছে
6: আমাদের বাড়িতে 5টা গরু আছে এমনি বড় গরু আর 2টো গরুর গাভিন বাচ্চা হবে
4: ছায়মায়ে কতগুলো
6: তাহলে ছায়মায়ে এখন 5টায় আছে
4: ছায়মায়ে 5টা আছে আপনার কটা আছে
5: আমার 4টা আছে বড় গরু আর 2টো বাচ্চা
4: আচ্ছা কি জাতের গরু
5: আমার 2টো জার্সি আছে আর 2টো হলস্টেন আছে
4: 2টো জার্সি
5: আর 2টো হলস্টেন বাড়িতে
4: হলস্টেন 5টা তো কি জাতের গরু গরুগুলো কি
6: 2টো জার্সি গরু ও 2টো দুধ দেয় আর এমনি গরু আছে অতটা বড় নয় বাচ্চা মতন
4: সবই কি জার্সি নাকি সবই জার্সি তার মধ্যে 2টোতে দুধ দেয় কত করে দুধ দেয়
6: এক একবার 8 কেজি করে দুধ দেয় 2টোতে
4: দুবেলা দুধ দেয় নাকি
6: হ্যাঁ দুবেলাতেই দুধ দেয়
4: দুবেলাতে কত করে দুধ দেয়
6: সেই সকালবেলায় মনে করুন 16 কেজি দিল হয়তো 2টোতে মিলিয়া আর বিকেলবেলায় যখন দুধ দেয় সন্ধ্যাবেলার দিকে একটু কম হয় তার থেকে
4: কি করো সেই দুধগুলো
6: সে দুধগুলো হয়তো ঘরে কিছু রেখে 1 কেজি 1.5 কেজি রেখে মানে ঘোষকে দিয়ে দিই বিক্রি করে দিই
4: মানে বাড়ি থেকে এসে নিয়ে যায়
6: হ্যাঁ আমাদের বাড়িতে এমনি ঘোষ গায়ে দোয়াতে আসে দিয়ে হয়তো ঘরে খাওয়ার জন্য আমার বাচ্চা ছেলে আছে তার জন্য রেখে 1 কেজি 1.5 কেজি রেখে দিয়ে ও ঘোষকে দিয়ে দিই
4: কত করে দেয় দাম
6: ওরা দেয় 25 টাকা 28 টাকা এরকম দেয়
4: 25 টাকা 28 টাকা কিলো আপনার কতটা হয় কটা দুধ দিচ্ছে আপনার
5: 2টো গরু গাভিন আছে 9 মাস আর 2টো গরুই দুধ দেয় একটাই আপনার সকালের দিকে 11 কেজি দেয় একটা 8 কেজি দেয় আর ও বেলায় একটা 4 কেজি দেয় একটা 5 কেজি দেয়
4: এই যে গরুগুলো গাভিন আছে যেগুলো সেগুলো কি দুধ দিচ্ছে এখন
5: না
4: বন্ধ করে দিয়ে
5: দিচ্ছে না
4: এখন 9 মাসে মোটামুটি
5: এখন 9 মাস চলছে এবার বাচ্চা দেবে
4: তার মানে কতদিন দুধ দেয়
5: দুধ আপনার ওই
4: কবে ছেড়েছে
5: দুধ ছেড়েছি আমি 8 মাসে ছেড়েছি মানে 2.5 মাস মতন ছাড়া হয়েছে দুটো
4: দুটোই দিচ্ছে মানে মানে অনেকদিনই তো দুধ দিয়েছেন নাকি
5: হ্যাঁ অনেকদিন এটা খাওয়ার পরিমাণে চাপে হয় খাবারটা যদি ভালো দেয় হয় সবজি কাঁচা খাবার তাহলে দুধটা একটু ভালো হয় মানে বেশি দিন দেয়
4: তো খাবারটা কি ব্যবহার করেন আপনারা
5: খাবারটা আমি মাঠে আপনার কাটা ধরনে ভুট্টো গামা এসব কিনে নিয়ে আসি তারপরে বাজার থেকে খোল তারপরে ভুট্টোর আটা এসব দিই খুদের ভাত এগুলো দিই তাহলে শরীরটাও ভালো থাকে আবার দুধটাও একটু ভালো পাওয়া যায়
4: বেশ আপনাদের গোপালন সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে ধন্যবাদ নমস্কার
3: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান
7: এখন কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এবং সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শুনলেন আবহাওয়ার খবর

এর সঙ্গে শেষ হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, শ্রোতা বন্ধুরা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে অনুষ্ঠানের বিষয় খেলার ছড়া। আপনারা আসবেন আমাদের এই ফোন নাম্বারে 9434921300 এবং 03482259648। ঘোষণাটি শুনলেন।

অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। শ্রোতা বন্ধুরা, আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তরের আসর সুজনের সু। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের মতামত লিখে পাঠান আমাদের দপ্তরে। ঠিকানা সুজনের সু, প্রযত্নে কেন্দ্রীয় অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। এছাড়াও ইমেলে পাঠাতে পারেন। আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত লোকগীতি। আজকের শিল্পীরা ছিলেন আব্বাস উদ্দিন আহমেদ, কৃষ্ণা চক্রবর্তী, অমর পাল, সহজ মা এবং উৎপলেন্দু চৌধুরী। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

এখন জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সন্ধ্যে 6:30 কর্মখালী সংক্রান্ত ঘোষণা জীবিকার জন্য। সন্ধ্যে 6:40 ভক্তিগীতির অনুষ্ঠান, 7:10 অনুষ্ঠান আজ সন্ধ্যায়। রাত 8:40 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে, বিষয় খেলার ছড়া। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর সন্ধ্যে 7:35, স্থানীয় সংবাদ শোনা যাবে সন্ধ্যে 7:50, গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 এবং দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ শুনবেন রাত 9:00। বিজ্ঞাপনী অনুষ্ঠান থাকবে সন্ধ্যে 7:30, রাত 8:10 এবং রাত 8:25। রাত 9:15 শুনবেন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। অধিবেশনের সমাপ্তি রাত 11:00। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গেই জেলার ওপর দিয়ে 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জীবিকার জন্য অনুষ্ঠানে শুনবেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ স্কিম 2026 অনুসারে মুর্শিদাবাদ সহ অন্যান্য সন্নিহিত জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, 1 জুন থেকে 12 জুন 2026 অনলাইন কমন এন্ট্রান্স টেস্টের জন্য অগ্নিপথ স্কিমের রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোল শহরে। আবেদনকারীরা তাদের অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। www.goinindianarmy.nic.in। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা বহরমপুর মুর্শিদাবাদের আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারবেন। অন্য কোনো তথ্যের জন্য নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার আবেদনকারীরা বহরমপুরের আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আবারও জানাই, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে 12 জুন 2026 তারিখ পর্যন্ত। এতক্ষণ জীবিকার জন্য অনুষ্ঠানে শুনছিলেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথাও গানে অনুষ্ঠানের বিষয় খেলার ছড়া। আপনারা আসবেন আমাদের এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণার অভিযোগ উঠেছে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় একটি জমি খুঁড়ে প্রচুর পরিমাণ ওষুধ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর্থমুহার দিয়ে মাটি খুঁড়তে বিভিন্ন রকমের ওষুধ উঠে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। মগরাহাট পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে ওষুধ কালোবাজারির অভিযোগ তুলেছে বিজেপি। এইসব ওষুধ সেবাশ্রয় প্রকল্পে ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে তাদের দায়ী। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় গতরাতেও প্রবল বৃষ্টি হয়। কোচবিহারের মাথাভাঙায় সবথেকে বেশি 161 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এছাড়াও দার্জিলিংয়ের সেবকে বৃষ্টি হয়েছে 113 মিলিমিটারেরও বেশি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজও বৃষ্টির সম্ভাবনা। দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং হুগলি জেলার দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলো সতর্কতা রয়েছে। কলকাতা ও আশেপাশে জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী 2-3 ঘন্টায় কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া ও বীরভূমে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কোচবিহারের শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের 174 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় বর্মন বাড়ি তৈরির জন্য নেওয়া কাটমানির প্রায় 2,90,000 টাকা ফিরিয়ে দিয়েছেন। 88 জনকে গতকাল এই টাকা ফেরত দেওয়া হয়। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্যের বাড়ি ঘেরাও করে আজ বিক্ষোভ দেখান স্থানীয়রা। জানা গেছে, বিশ্বজিৎ শিকদার নামে ওই ব্যক্তি সরকারি আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয়দের কাছ থেকে টাকা নিয়েছিল। রেশনে পোকা ধরা, গম এবং নিম্নমানের সামগ্রী বিতরণের অভিযোগ তুলে জলপাইগুড়ির মাল ব্লকের ওদলাবাড়িতে আজ বিক্ষোভ দেখিয়েছেন গ্রাহকেরা। কোচবিহারে আকরার হাটে ভয়াবহ বাস দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে, মাথাভাঙা থেকে কোচবিহার গ্রামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তটের ওপর উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। টোটোর যাত্রী দশম শ্রেণীর ওই ছাত্রীটির ঘটনাস্থলে মৃত্যু হয়। পশ্চিম বর্ধমানের আসানসোলের ধেমোমেন এলাকায় বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। গতরাতে দলীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় ওর কর্মীদের ওপর 25-30 জনের একটি দল চড়াও হয়। গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতা ভিকি যাদব ও বাবলু যাদবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসের আগে বাঁকুড়া সদর শহরে আজ বিশেষ যোগাভ্যাস কর্মসূচি পালন করা হয়। জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও প্রশাসনের কর্তা ব্যক্তিরা ওই কর্মসূচিতে যোগদান। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের যোগাভ্যাস ও প্রাণায়াম অনুশীলন করানো হয়। গ্রামীণ সংবাদ এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সন্ধে 7:35।
1: অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গান। প্রথম গানে হেমন্ত মুখোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত ভক্তিমূলক গান, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই আজ
1: সন্ধ্যায় 139 রেল লাইন সরণি কলকাতা 13।

আপনাদের চিঠি পড়ার আগে জুন মাসের আজ সন্ধ্যার বিষয়। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথের প্রিয় ঋতু হল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা পাই বর্ষার বহু গান কবিতা। তার উপন্যাস ছোট গল্পে পায় বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বার বার। আমাদের এই বাংলার শিল্পী, কবি, সাহিত্যিক বৃন্দের অনেকেরই প্রিয় বর্ষা। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ অনেক মানুষও আছেন যারা রিমঝিম বর্ষার দিনে উদগ্রীব থাকেন খিচুড়ি আর পাঁপড় ভাজার জন্য। সন্ধ্যাবেলা ঝিঝির ডাক আর একটানা বৃষ্টিতে চা, পেঁয়াজি, মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়েই আসর মাতান। এভাবেই বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আর আপনার কাছে বর্ষা কি আনন্দের, না বিরক্তিকর? গোটা জুন মাস আজ সন্ধ্যার আসরে আমরা শুনব, আমরা পড়ব আপনার, আপনাদের অনুভবে বর্ষার।

যায় আপনাদের পাঠানো চিঠিতে। চিঠি পাঠিয়েছেন অনুপ কুমার প্রামাণিক, মহিলা রামকৃষ্ণ মিশন আশ্রমপাড়া থেকে লিখেছেন। লিখেছেন, গ্রীষ্মের উষ্ণ শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিষয় চর্চা, আমার অনুভবে বর্ষা। বাংলা ঋতু বৈচিত্র্যের দ্বিতীয় ঋতু বর্ষা, যা মূলত উপলব্ধ হয় আষাঢ় এবং শ্রাবণ মাসে, আর ইংরাজি জুন জুলাই মাসে। বাংলার বর্ষাকে অনেকেই আখ্যা দিয়েছেন বর্ষা রানী, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই বাংলার নির্ভরতার অনেকটাই বর্ষা। আমরা জানি বর্ষা কম হলে চাষের ক্ষতি, ঠিক হলে যা কিছুই বলা বাহুল্য, আর বেশি হলে আবার বন্যা। বন্যায় যেমন একটা ফসলের ক্ষতি, জমির উর্বরতা বৃদ্ধি, পরবর্তী ফসলের বারতা বা বার্তা। মৎস্যরাজ ইলিশের সমুদ্রে নোনা জল ছেড়ে মিষ্টি জলে গঙ্গা পদ্মায় স্রোতের বিপরীতে আগমন এবং ডিম পাড়া এবং জুন জুলাইয়ের পর ফিরে যাওয়া একটি প্রাকৃতিক বৈচিত্র্য। গ্রীষ্মের দাবদাহ এবং উষ্ণতার প্রখরতার পর হঠাৎ কালো মেঘে চতুর্দিকে ছড়িয়ে পড়ার পর এক পশলা বৃষ্টি যেন অমৃত সুধা বাড়ি। সূর্যের তাপ, প্রখরতা এবং সামাজিক বিভিন্ন কারণে যে পরিমাণ জল বাষ্পীভূত হয় সবটাই তার বৃষ্টি হয়ে পড়ে মেঘ থেকে, আর এটা একটা চক্র বা সাইকেল। তবে এখানকার জল এখানেই হবে এমন নয়, হাওয়ার টানের কারণে পার্শ্ববর্তী কোনো জেলায় হবে। এখানে হয়তো খরা, তাপ ও চাপের কারণে। এভাবেই তার বর্ষার অনুভবের কথা পাঠিয়েছেন আমাদের পত্রবন্ধু অনুপ কুমার প্রামাণিক, মহুলা রামকৃষ্ণ মিশন আশ্রম পাড়া থেকে।

0: 10 লাখের লটারি জিতেছি আমি। ওয়াও,
1: পূর্ণ ফাঁদে।
2: জাল অফিস থেকে সাবধান।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

পরে চিঠি পাঠিয়েছেন আরতি মজুমদার, 144/33 বিএসসি রোড, ইন্দ্রপ্রস্থ, খাগড়া, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। লিখেছেন প্রিয় আজ সন্ধ্যায়, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে বলি অনুভবে বর্ষা, সে তো কবিকুলের খুব আদরের। ওই এক পশলা বৃষ্টি আমাদের মনের সুখ হয়ে কেবলই কবিতা রেখে। শুধু কি কবিতা, নানা রকমের ফুল আর ফলও আমাদের মনের আরাম। ঘরে বসে জানালার বাইরে হাত বাড়াই, ঝিরঝিরে ওই বৃষ্টিতে মনে হয় একটু গাও ভেজাই, কিন্তু বয়স যে বাধা দেয়। এখনো ভিজলেই অসুখ, তাই মনের অসুখে ছোটবেলায় ফিরে যায়। অনুভবে মিশে যায় বর্ষা সুন্দরীর সঙ্গে, তোমার প্রীতি অনুরাগ ঝরে ঝরে পড়ে। ভালোবাসি বৃষ্টি, তুমি কত মিষ্টি, কিন্তু তোমার ভয়াল রূপটাও যে মনে ভয় ধরায়। করাত করাত বাজির সঙ্গে কত মানুষের প্রাণহানি, বন্যা সেও তো শুধুই ভয় ধরিয়ে দেয়। তবু সবুজে সবুজ তুমি শ্যামল শ্যামলিমা, মন প্রাণ সব জুড়িয়ে যায়। অনুভবে বর্ষা তুমি বড় আদরের, অনুভবেই তোমার প্রতি অনুরাগ ঝরে ঝরে পড়ে। এইভাবেই আমার অনুভবেই মিশে যায় সুন্দরী এবং ভয়ঙ্করী বর্ষা। তাই তো বলতে ইচ্ছে করে এসো শ্যামল ও সুন্দর বর্ষা। ভালো থেকো সকলে, শুভেচ্ছায় আরতি মুখোপাধ্যায়, 144/33 বিএসসি রোড, ইন্দ্রপ্রস্থ, খাগড়া, মুর্শিদাবাদ থেকে।

অনুভবে বর্ষা, 150 শব্দে আপনার বর্ষা অনুভবের কথা আমাদের লিখে পাঠান আজ সন্ধ্যার দপ্তরে। হ্যাঁ, গোটা জুন মাস জুড়ে আজ সন্ধ্যায় অনুষ্ঠানে বিষয় অনুভবে বর্ষা। আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। লিখতে পারেন এই ইমেল মাধ্যমেও, আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। আবারও বলি, জুন মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় অনুভবে বর্ষা।

0: এইভাবেই মন থেকে নয়ন বেয়ে বর্ষা জুড়ে থাক আমাদের অন্তর জুড়ে। গগনের কৃষ্ণমেঘে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবণের ঘন মেঘে নচিকেতা চক্রবর্তীর গানের সাথে যাদের পত্র আজ সন্ধ্যার বর্ষার অনুভবকে তুলে ধরেছিলেন
1: তারা হলেন অনুপ কুমার প্রামাণিক, বহুলা রামকৃষ্ণ মিশন আশ্রমপাড়া থেকে, এবং আরতি মজুমদার 144/33 বিএসসি রোড ইন্দ্রপ্রস্থ খাগড়া মুর্শিদাবাদ থেকে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আজ সন্ধ্যার আসর।

0: 7250।
1: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আইকেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন, বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আইকেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস? আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120/80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগীর একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্সই হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ তো কী করে বুঝবে গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ির থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ির বাবার গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমিয়াপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমিয়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাব না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোক আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়লো মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি বাড়ি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
4: শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ।
5: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে

0: গেল ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করতে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করায় ভারতের UPI এবং নেপালের NPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালীর কাজ হিসেবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের PV সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক।
1: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman in which unfortunately we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরও জানান যে আজ ওমানের সিনাস বন্দরের কাছে গিনি বিসাওয়ের পতাকাবাহী বিটুমিন ট্যাঙ্কার MT জালবির নিরাপত্তা সংক্রান্ত ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে 20 জন ভারতীয় নাবিক ছিলেন, তারা সবাই নিরাপদ বলে জানা গেছে এবং বর্তমানে তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম সভায় অংশ নেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, নীতি আয়োগ হল ভারতকে শক্তিশালী করার জন্য একটি প্রধান সংস্থা। তিনি আরও বলেন, ভারত কেবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তা নয়, বিশ্বের প্রধান অর্থনীতিগুলির সঙ্গে একই স্থানে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং ভিশান মহাসাগর এর ক্ষেত্রে মালদ্বীপ একটি বিশেষ স্থান অধিকার করে আছে। সংকটকালে দ্রুত সাড়া প্রদানকারী এক বিশ্বস্ত সহযোগী হিসেবে এবং দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা ও অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলি এগিয়ে নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের NPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবেন। UPI ও NPI এর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। মন্ত্রক জানিয়েছে, সহজলভ্য, নিরাপদ ও সাশ্রয়ী আন্তঃসীমান্ত লেনদেনের লক্ষ্যের সঙ্গে এই উদ্যোগটি সামঞ্জস্যপূর্ণ। এটি দুই দেশের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এই ডিজিটাল পেমেন্ট করিডোরটি দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা পদ্ধতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করবে। এই উদ্যোগটি পর্যটকদের সুবিধা বাড়াবে, স্থানীয় ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে সহায়তা করবে এবং সামগ্রিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করবে। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের উপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই 4টি গ্রেডের জ্বালানির উপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায় বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থলের কাজ হিসেবে নির্ধারণ করলে চলবে না, তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারুল এবং এন কটিশ্বর সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লিখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। উল্লেখ্য, 2001 সালে পাঞ্জাবে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু সঙ্গে সম্পর্কিত মামলা প্রসঙ্গে বিচারপতিদের এই অভিমত। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কাশ্মীর থেকে কাছ পর্যন্ত দেশের সীমান্ত এলাকায় আকাশবাণী এবং দূরদর্শনের সম্প্রচার বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্থানের জয়পুর আকাশবাণী ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে জয়সলমীরের রামগড়ে একটি 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, প্রযুক্তির এই যুগে রেডিওর প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য ডিজিটাল ফার্স্ট চিন্তাভাবনার উপর জোর দিতে হবে।
2: हम एक नए तरीके से सोचे आकाशवाणी के बारे में। हम आज के समय के हिसाब से आकाशवाणी को डिजिटल फर्स्ट और हाइपर लोकल, इन दो सूत्रों में बांधे। जो भी डिजिटल प्लेटफॉर्म हमारे पास आज अवेलेबल है, अपना खुद का वेव्स OTT है, उस प्लेटफॉर्म को यूज करें। लोकल आर्ट, लोकल संस्कृति, लोकल खान पान को आगे लाने का एक बहुत बड़ा प्लेटफॉर्म बनाए। अगले 1000 दिनों में एक मास्टर प्लान बना के आकाशवाणी और दूरदर्शन का पूरा ट्रांसफॉर्मेशन करें। आपको पूरा फ्रीडम है, जो आप कहोगे वो पॉलिसी बनेगी। पॉलिसी बनाने वाले आप, इम्प्लीमेंट करने वाले आप।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14-18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15-17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনে ভারতের 13তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর 7ম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব CB জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। সইজালকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে CID ডাকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। সন্ধ্যা 6টার মধ্যে তাকে হাজিরা দিতে হাইকোর্ট নির্দেশ দেয়। যদিও আগামী 21 দিন তার বিরুদ্ধে CID কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না বলেও আদালত জানিয়েছে। এই সময়কালে তদন্তে সহযোগিতা করলে অভিষেককে গ্রেপ্তারও করতে পারবে না CID। 2 সপ্তাহ পর হাইকোর্টে মামলার রিপোর্ট দেবে তারা, সেদিনই মামলার পরবর্তী শুনানি। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের PV সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ঈশারাণী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালভিকা বানসোদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষদের ডাবলসে AMR অর্জুন ও হরিহরন আমসা কারুনান এই জুটি নিউজিল্যান্ডের মিখাইল আওয়েন ও ডাইলান সোয়েদ জাসা জুটিকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায় আজ রাতে শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচে। গ্রুপের লড়াই আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত আটটায় অনুরোধের আসর, সাড়ে আটটায় অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, এরপর জলাভূমি কেন প্রয়োজন, এই বিষয়ে বলবেন তপন সাহা। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন হাওয়াইন গিটার শিল্পী স্বপন মজুমদার। 9:30 নাটক চোখে আঙুল দাদা, রচনা প্রমথনাথ বিশি, বেতার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বসু। রাত 10:00 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, প্রথমে স্বেচ্ছায় রক্তদান, এরপর ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে প্রসঙ্গে, সংকলন ও সম্পাদনা রূপময় কোলে। 10:30 নজরুল গীতি জয়া ভট্টাচার্যর কণ্ঠে, 10:45 রজনীকান্তের গান শিল্পী অনিতা দত্ত মৃধা, রাত 11:00 লোকগীতি শিল্পী দেবলীনা সাহা চৌধুরী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুরজিৎ সাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, রাত 11:10 হিন্দি ছবির গান। গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে শুনলেন।

রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বিজ্ঞাপন, তারপর স্থানীয় সংবাদ।
1: সত্যি কথা বলি,
2: এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রাক বাজেট এক বিশেষ পরামর্শ বৈঠকে যোগ দিয়েছেন তিনি। রাজ্য সরকার কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে

0: দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে কংগ্রেস। বিধানসভায় সইজাল কাণ্ডে হাইকোর্টের নির্দেশে আজ ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় আজও ঝড় বৃষ্টির খবর মিলেছে। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের উপরেখা তৈরি করতে আজ শিলিগুড়ির উত্তরকোণায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তর প্রথম প্রশাসনিক বৈঠক। এদিনের বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং অর্থ দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পপতি এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও ওই বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের অভাব অভিযোগ এবং মতামত জানতেই সরকারের এই উদ্যোগ। বৈঠকে উঠে আসা সমস্ত দাবি দাওয়া এবং প্রস্তাব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। তিনি কটাক্ষ করে বলেন, আগের সরকারের আমলে বাজেট তৈরি হতো ট্রেডমিলে।
1: আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম আগে আগে বাজেট তৈরি হতো ট্রেডমিলে, ক্যাজুয়াল ভাবে জিনিসটাকে দেখছি না। 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে। আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কথাও সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন, সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাবো সামনের দিনে, তার একটা উদাহরণ পাবেন।
0: এদিনের আলোচনায় মূলত উত্তরবঙ্গের অর্থনীতির উন্নয়নে চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং পর্যটন শিল্পের পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আরও একটি প্রশাসনিক বৈঠকে বসবেন। আগামীকাল দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রস্তাবিত ওই বৈঠক হওয়ার কথা। মালদা ছাড়াও 2 দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য সরকার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আজ জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বীমা প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় পরিবর্তন করা হবে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার তালিকায় অনেক ভুয়ো নাম থাকার সম্ভাবনার প্রেক্ষিতে সেই তালিকা পুনরায় যাচাই করা হবে বলেও তিনি জানিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় থাকা উপভোক্তাদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে হলে পুনরায় আবেদন করতে হবে। রাজ্যজুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলায় সদর দপ্তর এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া আছে। রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং আইনসভায় গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মকে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। এদিকে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি বিধাননগরের ঐকতান সভাগৃহে 20 জুন বিকেল 4টে নাগাদ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এতে সহযোগিতা করছে। জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়ার জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ। আজ দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও তৃণমূল কংগ্রেসের সংক্রান্ত কোনো বিষয় আলোচ্য সূচিতে ছিল না বলে দুই নেতাই জানিয়েছেন। সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের পর তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ শিখ বড়াই কাজ ইস্তফা দিয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে তিনি নিজের ইস্তফার কথা জানিয়ে দেন। পদত্যাগপত্র পেশের পর প্রকাশ চিক বড়াইক সাংবাদিকদের বলেন, রাজ্যের মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছেন, সেই বিপুল জনাদেশকে মান্যতা দিতেই তার এই সিদ্ধান্ত।
2: पश्चिम बंगाल में जो मैंडेट बीजेपी को मिला, भारतीय जनता पार्टी को मिला, ऑब्वियसली इस राय को देखते हुए, क्योंकि गणतांत्रिक देश का गणदेवता पब्लिक है, पब्लिक अगर वोट दिया बीजेपी को, इस राय को देखते हुए मैं भी अपना पद से इस्तीफा दिया।
0: উল্লেখ্য, এই নিয়ে গত চার দিনে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে হল ১০। বিধানসভায় বিরোধী দল নেতার স্বীকৃতির বিষয়ে স্পিকারের সিদ্ধান্তে আপাতত কোন স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দল নেতা হিসেবে স্বীকৃতি দেবার বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলায় অধ্যক্ষ আগামী ১৬ জুন নিজের বক্তব্য আদালতকে জানানোর কথা বলেছেন। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও মামলাটিকে ওই দিন শুনানির জন্য নির্দিষ্ট করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য বিধানসভাকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জনমুখী করে তুলতে একগুচ্ছ উদ্যোগের কথা ঘোষণা করেছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। বিধানসভায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী ১০০ দিনের মধ্যে বিধানসভাকে সম্পূর্ণ কাগজবিহীন প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
3: আমরা এই বিধানসভাকে ই বিধানসভাতে রূপান্তরিত করব, অর্থাৎ পেপারলেস বিধানসভা হবে। এই ৩২টা জায়গায় হয়ে আছে, আমরা ৩৩টা করে সেই নোট সাইন করেছি। আগামী ১০০ দিনের মধ্যে আমরা টার্গেট করেছি কমপ্লিট করব, অর্থাৎ এখানে কোনো পেপারের কাজ হবে না। সাধারণ লোকের সুবিধা হবে, তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো প্লেস করতে পারবেন, তারা এমএলএদেরকে সাজেশন দিতে পারবেন। বিরাট একটা এরিয়া খুলে যাবে মানুষের কাছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরো ব্যাপকভাবে হবে।
0: নবনির্বাচিত বিধায়কদের দক্ষতা বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অধ্যক্ষ বলেন, ২০০ জনের বেশি নতুন বিধায়ক প্রথমবার বিধানসভায় এসেছেন, তাদের জন্য বাজেট অধিবেশনের পর দুদিনের একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন। কলকাতা হাইকোর্ট আজ সন্ধ্যে ৬টার মধ্যে অভিষেককে ভবানী ভবনে যাওয়ার নির্দেশ দেয়। এর আগে ৩বার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। এদিন বিকেল ৪:৩০ নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাকে দেখে চোর স্লোগান দেওয়া হয়। সুরক্ষা বলয় তৈরি করে গাড়িতে তুলে দেওয়া হয় অভিষেককে। এরপর কালীঘাট রোডে নিজের বাড়িতে যান তিনি, সেখান থেকেই ভবানী ভবনে পৌঁছয় অভিষেকের গাড়ি। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ২১ দিন রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ২ সপ্তাহ পর। এদিকে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলে শীর্ষান্ন অভিষেকের মামলাগুলি থেকে সরে দাঁড়িয়েছেন। এদিন আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন অন্য আইনজীবী।
4: ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে সেটা যদি না বোঝে তাহলে কিছু করার নেই। দিদি অভিষেককে নিয়ে চলো, অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি আমি দিদির পাশে আছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে, ও সবাইকে ধরে নিয়েছে, ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, হবে না এসব, আমি পারবো না। আমি
0: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণার অভিযোগ উঠেছে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় একটি জমি খুঁড়ে প্রচুর পরিমাণ ওষুধ উদ্ধার হয় চাঞ্চল্য ছড়ায়। আত্মমুভাত দিয়ে মাটি খুঁড়তেই বিভিন্ন রকমের ওষুধ উঠে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এইসব ওষুধ সেবাশ্রয় প্রকল্পে ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে দাবি বিজেপির। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর মিলেছে। বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। আগামীকাল উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০ জুন যথাযোগ্য মর্যাদায় রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। নিবেদনের মনোবিক্ষণ, রানীবাগান, বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ু ও যৌন রোগের চিকিৎসাতে। এছাড়াও এখন এখানে বিভিন্ন অন্যান্য বিষয়ের ডাক্তারবাবুরাও বসছেন এক ছাদের তলাতে মনোবিক্ষণ পলিক্লিনিকে। মনোবিক্ষণ প্যাথোলজি এতদ অঞ্চলের বৃহৎ ল্যাবরেটরিগুলোর অন্যতম, যা NABL, CMC ভেলোর এবং এইমস নিউ দিল্লি দ্বারা গুণমান নিয়ন্ত্রিত এবং স্বীকৃত। মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রত্যেক এপিসোডে আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে, বিভিন্ন অসুখ নিয়ে এবং তার প্রতিকার নিয়ে জনমনে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।
0: মনোবিক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
1: আজকে এরকমই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। আজকের বিষয় কোনো অসুখ নিয়ে নয়, রাদার কয়েকটা ভুল ধারণা বা ভুল ডায়াগনোসিস নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। সেই ভুল ডায়াগনোসিস বা ভুল ধারণা এবং সঠিক সেক্ষেত্রে কি হয় বা না হয় সেইটা নিয়ে, এক কথায় বলা যেতে পারে আজকের আলোচনা কিছু ভুল ধারণা নিয়ে। শ্রোতা বন্ধুরা, যখন এই কথাটি বলছি আজকের এই বিষয়টি নির্বাচন করবার সময়, আসলে মনে পড়ছে বিগত দিনে বহু এরকম রোগীর কথা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বিভিন্ন সমস্যা, বিভিন্ন লক্ষণ নিয়ে, এবং তারা বিভিন্ন জায়গাতে চিকিৎসা করে সেরকম সুরাহা না পেয়ে যখন আমাদের কাছে আসছেন, আসার পর যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি যে ঠিক কী সমস্যা, তখন তারা বলছেন দুটো কথার যে কোনো একটা বা দুটোই কারো কারো ক্ষেত্রে। সেটা হচ্ছে এক, যে টাইফয়েড হয়েছে, টাইফয়েডে ভুগছি, আর একটা হচ্ছে ফ্যাটি লিভার হয়েছে বা লিভারে চর্বি জমেছে। প্রচুর মানুষ তারা ধারণা করেন যে তাদের যা কিছু সমস্যা তা এই ফ্যাটি লিভার বা এই টাইফয়েড, এই দুটোর একটার জন্য মূলত হচ্ছে বা তার জন্য দায়ী। মজার কথা, এই টাইফয়েডের দীর্ঘদিন ধরে চিকিৎসা করেও এদের কোনো সুরাহা হয় না। ফ্যাটি লিভারের জন্য দীর্ঘদিন তারা ওষুধ খাচ্ছেন, খেয়ে চলেছেন, কিন্তু মূল সমস্যা যেটা নিয়ে তারা প্রথম ডাক্তারবাবুর কাছে গেছিলেন, সেটা গ্রামের কোয়াক ডাক্তারবাবুই হন বা অন্য কোনো জেনারেল ফিজিশিয়ানই হন, মোদ্দা কথা সেই লক্ষণগুলো, সেই প্রাথমিক লক্ষণগুলো, সেগুলো কোনোটাই কিন্তু নিরাময় এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। টিপিক্যালি এই ধরনের মানুষদের জিজ্ঞাসা করলে পরে তারা যে উত্তর যেগুলো তারা দেন সেগুলো হচ্ছে যে একটা দীর্ঘকালীন অবসাদ, গা ম্যাচম্যাচে ভাব, জ্বর জ্বর ভাব, হালকা জ্বর জ্বর, আমাদের এই জেলার বা পার্শ্ববর্তী জেলার ভাষায় বা বিশেষ ভাষায় অন্তরে জ্বর, বাইরে বোঝা যাচ্ছে না, বোঝা যায় না, থার্মোমিটারে জ্বর ওঠে না, গ্যাস, অম্বল, বদহজম, পেটে ব্যথা ইত্যাদি নানান রকম অস্পষ্ট বা আমরা বলি ভেগ সিমটমস। এদের জিজ্ঞাসা করলে জানা যায় যে এদেরকে কেউ একজন বা একাধিকজন বলেছেন যে এনারা টাইফয়েডে ভুগছেন বা এনারা ফ্যাটি লিভারে ভুগছেন। আসলে এরা কিসে ভুগছেন সেটাতে যাওয়ার আগে শ্রোতা বন্ধুরা আসুন এই দুটো জিনিস সম্বন্ধে একটু জানি। টাইফয়েড মূলত একটি জলবাহিত রোগ। টাইফয়েডের লক্ষণ হচ্ছে অত্যন্ত তীব্র মাত্রায় জ্বর, মানে রীতিমতন 103-104 এরকম জ্বর উঠে যাবে, তীব্র জ্বর, ইন্টেন্স ফিভার হবে, এবং তার সঙ্গে আরও যা যা বিভিন্ন রকম লক্ষণ, যেমন নাকি কনস্টিপেশন বা প্রচণ্ড রকম শারীরিক দুর্বলতা, এগুলো থাকবে। মূলত যেটা হবে সেটা হচ্ছে খুব বেশি মাত্রায় জ্বর। এই জ্বর কখনোই ঘুষঘুষে জ্বর, অন্তরে জ্বর, থার্মোমিটারে ধরা পড়ে না এমন জ্বর, গায়ে হাত দিয়ে তেমন লাগে না, খুব সামান্য জ্বর, এরকম কখনোই হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই সব মানুষদের টাইফয়েডের ভুগছেন এই কথাটা বলেন সেই সব গ্রামীণ ডাক্তারবাবুরা বা অন্যরা যাদের হয়তো টাইফয়েড সম্বন্ধে বিশেষ সেরকম ধারণা নেই।
0: মনোবিক্ষণে আসতে ফোন করুন 7477799516। 9 9 5 1 9, আবার বলছি 7 4 7 7 9 9 5 1 9, এই নাম্বারে।
1: এনারা একটা পরীক্ষা করেন, যে পরীক্ষাটাকে বিডাল পরীক্ষা বলে, অনেকে উচ্চারণ ভুল করে এটাকে ওয়াইডাল পরীক্ষাও বলে, WIDAL, কিন্তু উচ্চারণটা ভিডাল টেস্ট। তো ভিডাল টেস্টে কত এই আমরা বেসিক্যালি দেখা হয় যে অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ার যে টাইটার, সেই টাইটার দেখা হয়। একটা নির্দিষ্ট টাইটারের ওপরে গেলে তবে টাইফয়েডের সম্ভাবনা পজিটিভ বলে ধরা হয়। তাও আরও অনেক অন্যান্য অসুখ আছে যাতে করে এরকম ভিডাল টেস্ট ফলস পজিটিভ হয়, সেটা মাথায় রাখার পরই ভিডাল টেস্ট থেকে বলা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা এরকম টাইফয়েড আছে বা টাইফয়েডের চিকিৎসা করছেন বলে আমাদের কাছে আসেন, তাদের কাছে আমরা দেখি তারা একটি কোনো জায়গা থেকে করা একটি ভিডাল টেস্টের রিপোর্ট বার করেন, এবং যে রিপোর্টে হয়তো খুবই 1.40 বা 1:80 ডাইলিউশনে তাদের ভিডাল পজিটিভ এরকম একটা দেখানো যায়, মানে যেটা একদমই একটা নর্মাল রিপোর্ট। মুশকিল হচ্ছে যে গ্রামীণ ডাক্তার বন্ধু সেটি দেখছেন, বা যে ওষুধের দোকানদার সেটি দেখছেন, বা যে কোয়াক প্র্যাকটিশনার সেটি দেখছেন, তিনি জাস্ট একটা পজিটিভ দেখেই তিনি তার ডায়াগনোসিস করে দিচ্ছেন যে ভিডাল টেস্ট পজিটিভ হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই নয়, এক্ষেত্রে ভিডাল টেস্ট একেবারেই পজিটিভ নয়, সে মানুষটি একদমই টাইফয়েডে ভুগছেন না। দ্বিতীয় কথা হচ্ছে, টাইফয়েড অসুখ কখনো ওইরকম সারা বছর ধরে ঘুষঘুষে জ্বর নিয়ে হয় না, তীব্র জ্বর, এবং সেটা কিছুদিনের জন্য। যদি টাইফয়েড ঠিক করে চিকিৎসা না করা হয়, টাইফয়েড থেকে মানুষ মারাও যেতে পারেন। আর যদি ঠিক করে চিকিৎসা করা হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যে টাইফয়েড পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন ঘুষঘুষ করে জ্বর কখনো টাইফয়েডে থাকে না। টাইফয়েডের টিপিক্যাল ডায়াগনোসিস বা টাইফয়েডের কনফার্মেটরি ডায়াগনোসিস করা হয় ব্লাড কালচার করে, অর্থাৎ সোজা কথায় রক্ত নিয়ে একটা জায়গাতে, একটা আগার আমরা বলি, তাতে চাষ করে, রক্তে চাষ করে তার মধ্যে জীবাণু আছে কিনা সেটা মাইক্রোস্কোপের তলায় দেখে, এবং সেই জীবাণু যদি থেকে থাকে তাহলে কোন অ্যান্টিবায়োটিক দিলে সেটা মরবে সেটাকেও সেই মাইক্রোস্কোপের তলায় পরিলক্ষিত করে আমরা বলি ব্লাড কালচার সেন্সিটিভিটি টেস্ট। এই ব্লাড কালচার সেন্সিটিভিটি টেস্ট খুব ভালো ল্যাবরেটরি ছাড়া হয় না, এবং আমরা প্রায় প্রতিটি ক্ষেত্রেই, প্রায় 100% ক্ষেত্রেই আমরা দেখি যারা যারা এরকম দীর্ঘকালীন টাইফয়েডে ভুগছেন বলে এসে দাবি করেন, তাদের কারোরই ব্লাড কালচার রিপোর্ট করা হয়নি, বা করলেও তাদের কিছু পাওয়া যায়নি, অথচ তারা টাইফয়েড টাইফয়েড টাইফয়েড বলে তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, এবং তারা বিভিন্ন দরে দরে ঘুরছেন, কপাল ঘুরে মরছেন, কারণ তাদের কোনো রকম কোনো উন্নতি হচ্ছে না। একই কথা সেই পেটে চর্বি জমা, বা এই জেলার ভাষাতে পেটে চরব জমা, বা ফ্যাটি লিভারের ক্ষেত্রে প্রযোজ্য। ফ্যাটি লিভার খুব সাধারণ একটা অসুখ, খাদ্যাভ্যাসের একটু ভুলভাল বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য পেটে লিভারে চর্বি জমা হয়, এবং তার একমাত্র চিকিৎসা হচ্ছে তৈলজাতীয় খাবার বা স্নেহজাত পদার্থ জাতীয় খাবার না খাওয়া। একটু ঠিকঠাক খাদ্যাভ্যাস করলেই, একটু ব্যায়াম ট্যায়াম করলেই ফ্যাটি লিভার একদম ঠিক হয়ে যায়। সেইভাবে ফ্যাটি লিভারের যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলোর একটাও কোনো প্রুভেন ওষুধ নয়, বা এক কথায় বলা যেতে পারে ফ্যাটি লিভারের কোনো ওষুধই নেই। ওষুধ নিয়ে বা যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তার প্লাসেবো এফেক্ট হয়, অর্থাৎ খেলেও যেমন না খেলেও তা, এইরকম একটা ব্যাপার ঘটে। অথচ দেখুন, এগুলো না জানার ফলে এক বিরাট সংখ্যক মানুষ অন্য একটি অসুখ, সেই অসুখের লক্ষণ বয়ে নিয়ে বেড়ান, তাতে ভুগতে থাকেন, তাতে কষ্ট পান, এবং তাদের কোনো ছুড়া হয় না, কারণ তারা নিজেরা ভাবেন বা তাদেরকে ভাবানো হয় যে তারা ফ্যাটি লিভারে ভুগছেন, বা তাদের লিভারে চর্বি জমেছে, বা তারা টাইফয়েডের শিকার। আসলে ঘটনাটা কি ঘটছে?
0: মনোবিক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7 4 7 7 9 9 5 1 6, আবার বলছি 7 4 7 7 9 9 5 1 6, এই নাম্বারে।
1: আসলে শ্রোতা বন্ধুরা, এই সমস্ত মানুষরা যারা দীর্ঘদিন ধরে অবসাদ রোগ, অনিদ্রা, কোনো কিছু করতে ইচ্ছে করে না, খাবারে অরুচি, শরীরে ঘুষঘুষে একটা জ্বরের মতন একটা অনুভূতি, এইসব নিয়ে যারা ভুগছেন, তারা আসলে প্রত্যেকেই অবসাদ বা ডিপ্রেশন রোগের শিকার, যেটা একটা ব্রেনের রোগ, ডিপ্রেশন বা অবসাদ রোগে একদম এই প্রত্যেকটা সিমটম হয়, অর্থাৎ শরীরে একটা মেজমেজে ভাব, শরীরে দুর্বলতা, কাজকর্ম করবার ইচ্ছার অভাব, কোনো কথা শুনে ভুলে যাওয়া, ঘুম না হওয়া বা ঘুম হলেও উঠে তরতাজা বোধ না থাকা, খিদে না হওয়া, পেট ভার ভার লাগা, এই সমস্ত যা কিছু সিমটম আমরা তথাকথিত পেটে চর্বি বা ফ্যাটি লিভার বা টাইফয়েডের জন্য ভেবে থাকি, এই সমস্ত কিছু কিন্তু এই ডিপ্রেশন বা অবসাদ রোগ দিয়ে এক্সপ্লেইন করা সম্ভব। মানে এই প্রত্যেকটি মানুষই হয়তো ডিপ্রেশন বা তার কোনো একটা ভ্যারিয়েশনে ভুগছেন, কেউ বাইপোলার ডিপ্রেশনে, কেউ নিউপোলার ডিপ্রেশনে, মোদ্দা কথায় এনারা প্রত্যেকেই ব্রেনের অসুখে ভুগছেন। কিন্তু যে ডাক্তারবাবুকে তারা দেখাতে গেছেন, ব্রেনের অসুখ সম্বন্ধে তার যেহেতু সম্যক ধারণা নেই, সেই জন্য তিনি ব্যাপারটি ধরতে পারেননি। অতএব শ্রোতা বন্ধুরা, একটাই কথা, যে বা যারা আপনার আশপাশে, আপনার পরিবারে, বন্ধু স্বজনের মধ্যে, পরিচিত জনের মধ্যে যদি কেউ এমন দেখেন যিনি বলছেন আমি দীর্ঘদিন ধরে টাইফয়েডে ভুগছি, দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারে ভুগছি, দীর্ঘদিন ধরে আমার লিভারে চর্বি জমা হয়েছে, একদম সরাসরি তাকে ধরে মনোবীক্ষণে নিয়ে আসুন। খুব সম্ভবত সেই মানুষটি ব্রেনের অসুখের শিকার এবং দীর্ঘদিন ধরে তার কোনো চিকিৎসা হচ্ছে না, আস্তে আস্তে অসুখটা একটা দুরারোগ্য রোগের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন রানীবাগানে মনোবীক্ষণে আমরা আছি আপনাদের জন্য। সুতরাং আজ থেকে আর এই রকম ভুলভাল ডায়াগনোসিসের শিকার আমরা হব না, হতেও দেব না। এই অঙ্গীকার নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি। সঙ্গে ছিলাম মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। নমস্কার।
0: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরো বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান মুক্তধারা। নিবেদনে একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275, 9434640048, ওয়েবসাইট www.akakemicalspvtltd.com।
3: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগী ও মূর্ছায় দুফোঁটা তুলোই ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং 5 ফোঁটা করে দিনে 2 বার খান।
2: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে 2 ফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
3: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় 1 চামচ ঠান্ডা জলে 2 ফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে 5 ফোঁটা করে দিনে 2 বার সেবন করুন।
2: মুক্তধারা, চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জনিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে 2 বার করে 8 ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর বুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
3: মুক্তধারা দন্তশূল, মাড়ি ফোলা, দাঁত নড়া, ক্ষত বা দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত কনকনে, শিরশির করা, টক বা আঠা আঠা ভাব, মুখগহ্বরের যাবতীয় অসুখ ও মুখের দুর্গন্ধে 3 ফোঁটা মুক্তধারা দিনে 2 বার ঈষৎ উষ্ণ গরম জলে দিয়ে কুলকুচি করুন। এছাড়া দাঁত তোলার পর ক্ষতস্থানে দিনে 2 বার 2-3 ফোঁটা দিলে দ্রুত দাঁত তোলার ঘা শুকিয়ে যায় এবং ফোলা, ব্যথা, রক্ত পড়ার কোনো সমস্যা থাকে না, এবং রাত্রে শোয়ার আগে 2-3 ফোঁটা মুক্তধারা 1 কাপ জলে দিয়ে কুলকুচি করলে কোনো প্রকার ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটতে দেয় না। নিয়মিত ব্যবহারে দাঁতের এনামেল ভালো থাকে, দাঁত শক্তিশালী হয় ও মুখে সুগন্ধ থাকে। এছাড়াও গৃহপালিত প্রাণী, পশু পাখির ক্ষেত্রে মুক্তধারা সমান কার্যকরী এক আশ্চর্য ঔষধ। আরও অন্যান্য বহুবিধি রোগে মুক্তধারা ব্যবহারে সুফল পাওয়া যায়। পরীক্ষা প্রার্থনীয়।
4: শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সকলে? বেশ গরমের মাঝখানে মাঝখানে একটু আধটু হালকা করে ঝড়, হালকা করে আবহাওয়াটা বেশ একটু ঠান্ডা হয়ে যাওয়া মনটাকে কিন্তু দারুণ ভালো করে দেয়। এই আজকেই ধরুন না, যখন দুপুরবেলা একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে ফিরছি, তো রোদ্দুরটা নেমে গেল, দিয়ে হঠাৎ করে একদম কালো মেঘ এসে আর বেশ একটা ঝড় হয়ে গিয়ে আবহাওয়াটা এত ভালো করে দিল, মনটাই ভালো হয়ে গেল। এইরকম ভাবে হচ্ছে কি, মাঝে মধ্যে সেই একটু কখনো মেঘ হচ্ছে, কখনো দারুণ একেবারে ঝলমলে রোদ, যে রোদ একেবারে আমাদেরকে কাবু করে দিচ্ছে। তো এইসব নিয়েই চলা এবং চলছি এবং ভালো থাকছি, কি করে বলুন তো।
3: ইউনানির অবদান, মুক্তধারা। নানান রোগে ভোগেন যারা, সঙ্গে রাখুন হার্বাল ড্রপ মুক্তধারা। একাধিক রোগের প্রাথমিক চিকিৎসায় ফলদায়ক ঔষধ মুক্তধারা। নির্মাতা একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড।
5: আমরা পেয়েছি আমাদের প্রিয় বন্ধু হাকিম আবুল কালাম আজাদকে।
6: আমরা মোটামুটি একটা জায়গায় এখন পর্যন্ত এসে গেছি। আমাদের যে সাংবাদিক হাতিমুল ইসলাম, ওনার অনেক প্রচেষ্টায় আমাদের এই ক্ষুদ্র কোম্পানি উনি ভালোবাসেন এবং আমাদের প্রোডাক্ট নিয়ে উনিও ভাবেন অনেক কিছু। তো যাই হোক, আমরা সাধারণ মানুষের মধ্যে এটাই বলতে চাইছি যে আমাদের তো কাজের শেষ নাই, তো রোগ ছাড়বে কখন? নানান রকম রোগে আমরা জর্জরিত, বাড়ি যাচ্ছে ও দেখা যাচ্ছে যে অ্যালার্জি ফর্ম করেছে, করে তার কষ্ট হচ্ছে, কারো কাশি, কারো ব্যথা, হ্যাঁ, কারো লেগে গেছে, ছিঁড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি আপনাদের এই সবগুলোর আকস্মিক যে অসুখগুলো হয়ে থাকে, ফার্স্ট এড বক্স হিসাবে আমাদের এটা আপনারা রাখুন। আজকে আমরা ঈদুজ্জোহায় চলে এসেছি, ঈদুজ্জোহা আমাদের হচ্ছে বা হলো বা হবে দিনের পর দিন, আমরা কিন্তু ওই শেষ নাই, আমরা সারা বছরই আপনাদের পাশে আছি। এই ক্ষেত্রে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের কোরবানি মানে একটা মাংস খাওয়ার প্রবণতা থাকে, তো এইখানে যদি আমাদের পেটে কোনো গোলমাল হয় বা অস্বস্তি হয় তাহলে কষ্টকর ব্যাপার। তাই এই জায়গাতে আজকে বলবো, আপনি একটা ছোটো ফাইল 110 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে মাঝারিটা নিয়ে রাখুন, খাওয়ান আপনি যা খুশি, কিন্তু আপনি 5 ফোঁটা মুক্ত দ্বারা কেস হবেন, আপনার কোনো ডিস্টার্ব নাই পেটের, সব ভালো যাবে। মুক্তধারা পেট সম্পর্কে যত রকম অসুখ আছে না কেন, আপনার আলাদা আলাদা করে আমাদের আয়ুর্বেদিক বা ইউনানি বা অ্যালোপ্যাথিক যাই বলেন না কেন দিতে হয়। এটা পেট ডাকার জন্য আলাদা দিতে হবে, পাতলা পায়খানার জন্য আলাদা দিতে হবে, শক্ত পায়খানার জন্য আলাদা দিতে হবে, কিন্তু ওই সব না, আমাদের একটা দিলেই যথেষ্ট। মুক্তধারা 5 ফোঁটা খাওয়ান, আপনার সেই রোগগুলো আপনার আপনি থেকে পালিয়ে যাবে। তা আজকের আমাদের যে কাজটা এসেছে, যে ঠান্ডা কিছুটা গরম, এতে আমাদের সর্দি কাশি, হ্যাঁ, গলা খুশখুশ করা, নিমদে এগুলো যেন হয়েই আসছে, তো এগুলোর জন্য আমরা কষ্ট করে একটা মুক্তধারা বাড়িতে রাখি। কাটা ছিঁড়া পোড়া মাথা ধরা, হ্যাঁ, তেল পুড়ে পুড়ে গেল, আপনার জ্বলন করছে, আপনি ওখানে একটু লাগিয়ে দেন, ফুসকা নেবে না, জ্বালা থাকবে না, ভালো যাবে। এরে এত কাছের বন্ধু আপনি কোথায় পাবেন? আপনি যেখানে যান না কেন, ওদের আলাদা দিক, সেভাবে তারা ব্যবহার করবে। আর আমরা বলবো এটা আপনি ফার্স্ট এড বক্স হিসাবে আপনি এটা ব্যবহার করুন। আমরা কাটা ছিঁড়া হলে কী করতাম, কেচকোচের ডাঁটা ছিলে ওখানে একটু রসটা দিয়ে দিতাম বা দুবড়া খাঁচে দিতাম, এটা তো আমরা খোবরাজি করেছি, আর এখন তো আমাদের এটা সরকার স্বীকৃত বাড়ানো ওষুধ, তাহলে এই জায়গাটাতে আমরা পিছিয়ে থাকবো কেন? শতরোগের কাজ করে, নানান রোগে ভোগেন যারা ব্যবহার করবেন মুক্তধারা। আপনার এক থেকে দুবার লাগালে যথেষ্ট, আবার আপনি খাওয়ার ব্যাপারটা পাত্রটা বললাম যদিও, এবার লাগানো ব্যাপারটা হলো 1 ফোঁটা 2 ফোঁটা, আর কোনো রোগ নাই, আপনি কাজের মানুষ, ভালো মানুষ, বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করলেন, বিছানায় শুয়ে আপনি 2 ফোঁটা জিভে দিয়ে গিলে নেন, দিয়ে শুয়ে যান, আপনার শ্বাস প্রশ্বাস ভালো চলবে, আপনার কোনো চিন্তা থাকবে না, শরীরে যে আপনার ক্লান্ত ভাব সেটাও কেটে যাবে, এর এত পাওয়ার আছে। তাই আপনি এইসব মেডিসিন সবসময় পাওয়া যায় না, আজকে আমার 100টা প্রোডাক্ট আছে বলেই এই মেডিসিনটা আমি বের করতে পেরেছি, কারণ এই মেডিসিনটা ওইভাবে বের করা যাবে না, এসব সব আপনার দারুচিনি, এলাচ, লবঙ্গ এসবের তেল আছে হিসাব করা, এইসব তেলে প্রচুর দাম, যাই আপনারা অল্প ছোটোখাটো কোম্পানি নিয়ে করতে পারবেন। আপনি একটা ব্যবহার করুন, দেখবেন যে আপনার বাড়ি ছাড়ছে না। মুক্তধারা এমনই জিনিস, আমাদের পাড়ার যত বাচ্চা কাচ্চা আছে কথা ফুটে নেই, তারা বলবে মুক্তধারা আছে গো।
7: ঠিক,
6: তো এই জায়গাটাতে আপনার বাড়ি তো তৈরি হয়ে যাবে তিন দিনের মধ্যে। আপনি একটা বাড়িতে রাখুন, দেখবেন আপনার ছেলে হোক মেয়ে হোক ভালো থাকুন, কিন্তু ওই আপনার মুক্তধারা আপনাকে চাইবে আমার ওখানে মুক্তধারা লাগিয়ে দাও। হ্যাঁ, আলতো আলতো কথা ভালো লাগছে খুব। তো আমরা বরাবরই দেখে আসছি।

0: দাড়ি কাটলেন, আপনারা এক ফোঁটা হাতে নিয়ে একটু জল দিয়ে হাতটাকে মুড়িয়ে আপনি গালে লাগিয়ে দিন, আপনার সেফটি হবে না, ব্যথা থাকবে না। আপনার আমাদের যেগুলো এখন বর্তমান খাদ্য, সে খাওয়ার আমরা তো বাড়ির কম খাই, বাজারের কেনা খাওয়ার খাই, রুটি বলুন আর বিরিয়ানি বলুন আর যাই বলুন, তো এইগুলো মুখরোচক না হলে তো ওরা বাজার করতে পারবে না। আর মুখরোচক আমি সহ্য করতে পারবো কি সেটা আমাকে ভাবতে হবে। তো সেই জায়গাটা আপনি যদি মনে করেন খান যা খুশি, আপনি পাঁচ ফোঁটা মুক্তিধারা খেয়ে নেবেন, আপনার সবটাই এনজয় হয়ে যাবে। অতএব মুক্তিধারা বাড়িতে না, ব্যাগে না, পকেটে রাখার জিনিস। আপনারা একটা ব্যবহার করুন, বেলা পয়সা খরচা করেছেন, আরও করবেন যতদিন বাঁচবেন, শরীর তো কাউকে অসুখ বলে আসবে না, আর কার কাছে ভালো হবে তাও বলা যাবে না, আর আপনিও চুপ করে বসে থাকতে পারবেন না। তো তার মধ্যে দিয়ে একটা মুক্তধারা পাকেটে রাখুন, নিয়মগুলো পড়ুন, সেই নিয়ম অনুসারে ব্যবহার করুন, তারপরে আপনার সাথে আমার কথা হবে। তবে আমি আর আজকে বেশি বাড়াচ্ছি না, আমি ওই আপনার নাম্বারটা একটু লিখে নেন তাহলে সুবিধে হয়, 9609977275, দেখুন মিলিয়ে নেন, 9609977275, এই নাম্বারে আপনি অনুষ্ঠান চলাকালীন ফোনটা করবেন না, তারপরে করবেন বা তার পরের দিন করবেন, সারাদিনই খোলা থাকে। আমাদের পুরনো নতুন যত চিকিৎসা হয় সব আমাদের এই হরিহরপাড়া চেম্বার থেকেই হয়। আমাদের ওষুধের মধ্যে সব রকমই ওষুধ আছে, চিকিৎসা পুরনো রোগের নতুন রোগের চিকিৎসা করা হয়। আপনারা সুবিধা মতো ফোনে যোগাযোগ করে নেবেন, নিয়ে আসবেন, দেখবেন, তাহলে আপনার আস্তে আস্তে একটা সাহস চলে আসবে যে এক এক কেমিক্যালসের এক মুক্ত ধারা সমস্ত রকম কাজ করে, আর আমাদের অন্য কিছু দরকার নেই। তাই আমরা মুক্ত ধারা সবসময়ের জন্য মুক্ত মনে আমরা একটা কাছে রাখি। আর আজকে এই পর্যন্তই রাখলাম, আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকুন। আমাদের ওষুধপত্র আপনারা একটু একটু করে ব্যবহার করে এর গুণগত মানটা বুঝিয়ে দেন। আজকের মতো এখানেই শেষ, খোদা হাফেজ।
1: বন্ধুরা, বকরিদ যাওয়ার পরে সামনে মহরম, এই মাসটা জুড়ে যে শোকের আবহ থাকে তাকে সঙ্গে নিয়ে চলা এবং আরও সকল মানুষের যাতে ভালো হয়, অন্যের দুঃখে যেন আমরা কাতর হতে পারি, কারো দুঃখে কাতর হওয়া, এইটাই তো হচ্ছে মানবতার আসল পরিচয়, তাই না? সেইভাবেই আমি আপনি আমরা সবাই মিলে চলতে থাকি যেন, এইভাবেই হাতে হাত রেখে।
2: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগী ও মূর্ছায় দুফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং পাঁচ ফোঁটা করে দিনে দুবার খান।
3: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে দুফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
2: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় এক চামচ ঠান্ডা জলে দু ফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে পাঁচ ফোঁটা করে দিনে দুবার সেবন করুন।
3: মুক্তধারা, চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জনিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে দুবার করে আধ ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর বুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
4: শুনলেন অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনে এ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275,
5: 9434640048,
4: ওয়েবসাইট www.akechemicalspvt.ltd.com, উপস্থাপনা সাদাফুন নাজনীন, প্রযোজনা হাতিমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জী।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই শ্রোতা বন্ধুরা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে অনুষ্ঠানের বিষয় খেলার ছড়া। আপনারা আসবেন আমাদের এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968।

আগামীকাল সকাল 8টায় লাইফ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা। থাকবেন অর্চিতা ঘোষ।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথাও গানে অনুষ্ঠানের বিষয় খেলার ছড়া। আপনারা আসবেন আমাদের এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968। ঘোষণাটি শুনে নিন।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ রাত 10:10 মিনিটে লাইভ ফোন ইন কথাও গানে অনুষ্ঠানের বিষয় খেলার ছড়া।

আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225964 এ। ঘোষণাটি শুনলেন।

আগামীকাল সকাল 8টায় লাইফ অন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা। উপস্থাপনা অর্চিতা ঘোষ।

শ্রোতা বন্ধুদের পাঠানো চিঠিপত্রের উত্তরের আসর সুজনের সুর। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের মতামত লিখে পাঠাবেন এই ঠিকানায়। সুজনেশু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ। সূচক সংখ্যা 742101। এছাড়াও ইমেলে পাঠাতে পারেন, আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। ঘোষণাটি শুনলেন।

আগামীকাল রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিশ। এই অনুষ্ঠানে বিষয় রয়েছে ফুটবলের গান, থাকবেন ফেরদৌস আরা বেগম।

আর আগামী শনিবার 13 জুন রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে প্রকৃতির গান নিয়ে আসবেন আপনাদের গানের সখা কথার বন্ধু মুক্তি হক। অনুষ্ঠানে কথা বলার নম্বর 9434921300 এবং 0348225964। ঘোষণাটি শুনলেন।

যারা মেহফিল মজলিশ কথা ও কানে জলসাঘর এবং শুভ সকাল অনুষ্ঠানে ফোনে আসতে পারছেন না, তারা অনুষ্ঠানের বিষয় এবং তারিখ নির্দিষ্ট করে চিঠি লিখে পাঠিয়ে দিতে পারেন এই ঠিকানায়। নাবলাবাণী প্রযত্নের কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ সূচক 742101। এছাড়াও আপনারা মেল করতে পারেন আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে শ্রবণে স্বাস্থ্য।

0: নমস্কার বন্ধুরা, শ্রবণের স্বাস্থ্যের আসরে আপনাদের স্বাগত জানাই। এই শ্রবণের স্বাস্থ্যে আমরা কথা বলি বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা এবং তার প্রতিকার ও প্রতিরোধ সম্বন্ধে। আমাদের সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, থাকে তাঁদের সুচিন্তিত পরামর্শ।
1: উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের একাদশতম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্য

0: মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিউফিও রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকে 15,000 কোটি টাকারও বেশি সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
1: से ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
0: ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধি জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স কে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের উপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে 20,000 ডোজ হোমের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবে। ইউপিআই ও এনপিআই এর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায় বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালীর কাজ হিসেবে নির্ধারণ করলে চলবে না। তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং এম কাটিসার সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লিখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। বিধানসভায় সই জালকাণ্ডে কলকাতার ভবনে ভবনে সিআইডি সদর দপ্তরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের নির্দেশে আজ সন্ধে 6টা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। সই জালিয়াতি মামলায় ভবনে ভবনে তার বয়ান রেকর্ড করা হবে বলে মনে করা হচ্ছে। এদিন ভবনে ভবন চত্বর মুড়ে ফেলা হয় কড়া পুলিশি নিরাপত্তায়। ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান অভিষেক। সেখান থেকে কালীঘাটের বাড়ি হয়ে ভবনে ভবনে যান তিনি। এর আগে 3 বার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 21 দিন রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পরে। এদিকে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের এক সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের নির্দেশে আজ সন্ধে 6টা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। সই জালিয়াতি মামলায় ভবনে ভবনে তার বয়ান রেকর্ড করা হবে বলে মনে করা হচ্ছে। এদিন ভবনে ভবন চত্বর মুড়ে ফেলা হয় কড়া পুলিশি নিরাপত্তায়। ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান অভিষেক। সেখান থেকে কালীঘাটের বাড়ি হয়ে ভবনে ভবনে যান তিনি। এর আগে তিনবার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালে অভিষেক তা এড়িয়ে যান। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 21 দিন রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পরে। এদিকে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। সেই সব অভিযোগের ভিডিও লিঙ্ক সংগ্রহ করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে তুলে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14 থেকে 18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15 থেকে 17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনের ভারতের 13তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর 7তম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলোতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রে প্রধান কেন্দ্রগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা আজ রাতেই ইরানের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের দখল নেবে। তেল টার্মিনাল সহ সমগ্র ইরানের তেল ও গ্যাসের বাজার মার্কিন নিয়ন্ত্রণে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে যেভাবে বন্দী করে দেশটির তেল ক্ষেত্র আমেরিকা দখল করেছিল, ইরানের ক্ষেত্রেও তেমনটাই করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ইরান জানিয়েছে, তারা কুয়েত, বাহরিন এবং জর্ডানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। নতুন করে এই সংঘাতের ফলে পুরো পশ্চিম এশিয়া জুড়ে বড়সড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। একটি প্রতিবেদন।
2: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজস্ব যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক 48টি দেশ 12টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড 32-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 3টি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। 3 দেশের 16টি স্টেডিয়ামে হবে মোট 104টি ম্যাচ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে 8টি দেশ কাপ জয় করেছে। এখনও পর্যন্ত ব্রাজিল সর্বাধিক 5 বার, ইতালি ও জার্মানি 4 বার, আর্জেন্টিনা 3 বার, ফ্রান্স ও উরুগুয়ে 2 বার করে, ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 19 জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে 2 বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভীর শর্মা মালবিকা বানসোদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষদের ডাবলসে এম আর অর্জুন ও হরিহরন আমসা কারুনান এর জুটি নিউজিল্যান্ডের মিখাইল আউয়েন ও ডাইলান সোয়েজাসা জুটিকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছেন। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। এজবাস্টনের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রার দিকে এগিয়ে চলেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই লাইভ ফোন ইন কথা ও গানে।
4: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

যিনি যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের কথাও কানে অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। আপনাদের সঙ্গে কথা বলার নাম্বারটা আগে ভাগে জানিয়ে দিই, 9434921300 এবং 0348225964। আজকের বিষয় খেলাচ্ছড়া।

যেন একটা ধূসর অ্যালবামের পাতা উল্টে দেখছি। সে একটা সময় যখন ঘর জুড়ে, উঠোন জুড়ে, বাইরে বাগান জুড়ে আর মাঠ জুড়ে অথবা গাছতলায় কখনো বসে, কখনো ছুটে, কখনো গোল হয়ে ঘুরে ঘুরে চলছে খেলা, আর তার সরঞ্জাম নাম মাত্র চোর, আউট, আপুলিশ, ধাপ্পা অথবা বুড়ি ছোঁয়া, এই শব্দগুলো ঘুরঘুর করছে মুখে মুখে, কখনো উচ্ছ্বাসে, কখনো উল্লাসে, আর চিহ্নিত হয়ে থাকছে কাল পর্ব। তখন কেবল ভূগোল বইয়ের পৃষ্ঠায় আমাদের পৃথিবী পরিচয়, তথ্যের বিস্ফোরণ অকল্পনীয়। টিভি আসার কয়েক বছর আগে, সেই প্রাক ডিজিটাল সময় থেকেই জুড়ে থাকে সেই সব খেলারা, আর সেই সব খেলা আমাদের নেই উপকরণের ছেলেবেলা ভরেছিল প্রতিদিন। এখন কেবল স্মৃতি বিস্মৃতির টানের মাঝখানে, তবে সেই সব খেলা শুধু খেলা কি? মোটেই নয়। সেই সব খেলা শুধু খেলা নয়, যেন সেই সময়ের বাল্য যাপনের একটা ধরন।

0: 0348225968। নমস্কার। নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই
0: স্বাগত।
1: হ্যাঁ দিদি ভাই, শুক্রবার
0: কোন খেলা, কোন খেলা মনে পড়ছে, কোন খেলা ছড়া মনে পড়ছে?
1: হ্যাঁ দিদি ভাই, আইলো আমরা সবাই আইলো গাই, এইটা দিদি ভাই কিছুটা মনে আছে। আর আমরা সেই কুচুরি খেলতাম শীতকালে, ওই যে ধান ঝাড়া হয়ে যেত, পলকুটুরি থাকতো, সেই পলকুটুরির ভেতরে লুকিয়ে আর মায়ের কাছে কি মার সোয়েটারে সেই পলকুটুরি ধরে নিত, আর এসে মায়ের কাছে মার দিদি ভাই বলতো যে কোথায় এই বলগাদাই ছিলি। হ্যাঁ এই জিনিসগুলো আজ কিন্তু বিলুপ্তর পথে দিদি ভাই।
0: আচ্ছা একটা কথা জানতে চাইবো, একটা কথা যে সেই সময় মার পিটুনি না মাঠের সেই খেলা কোনটা বেশি মজার?
1: না খেলাটা তো খুব মজার, মায়ের মাঠটা তো সেটা তো মায়ের আশীর্বাদ আর কি, সেই মাঠটা তো মনে থাকলে হবে না, তাহলে খেলাটা আর হতো না দিদি ভাই প্রত্যেকদিন। তারপরে যে কাদা মেখে ফুটবল খেলা হতো, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে সেই সময় বৃষ্টিতে ভিজে ভিজে হ্যাঁ মাঠে ফুটবল খেলছি, আর কাদা মাদা মেখে জামায় পরে এসছি, সে আপনি মায়ের সে ধোয়ানো, আর একে তো জলে ভিজেছি তার উপরে আবার জল দিয়ে ভিজিয়ে সে ধোয়ানো, সে মনে হচ্ছে নাকে মুখে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মা বলছে যে এবার মজা লাগছে তো দেখ তাহলে। সেই জিনিসগুলো
0: সত্যি, সেই সব দিনগুলো যেন সুখস্মৃতি তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, এবং এটাই ভালো ছিল, এখন মনে হয় যে সব জিনিসগুলো মানে সত্যি করে মানে ফ্রেমে বানানো হয়ে গেছে দিদি ভাই।
0: একদম একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, কেমন সঙ্গে থাকুন।

0: 0348225968, এছাড়াও 9434921300 ফোনে যাই। নমস্কার।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় খেলার ছড়া।
1: খেলা খেলা কত খেলা, ঘর ও বাইরে, মোবাইলে কত খেলা, ভালো না খেললে। খেলার মাঠে খেললে পরে শরীর মনে ফুর্তি আনে, বিকেল হলে মাঠে গেলে কত মানুষ সেটা খেলে, শিশু বৃদ্ধ কত মানুষ গল্প করে ঘাসের পরে, কত খেলা হারায় কালে, কত খেলা ভাসে মনে। নমস্কার।
0: ভালো থাকবেন, কেমন সুস্থ থাকুন, এটাই চাই।

0: নকশি কাঁথা আলপনার মতো ছেলে ভোলানোর ছড়াও প্রধানত মেয়েদেরই তৈরি। মা ঠাকুমারা ছেলে ভোলানোর জন্য কথার পিঠে কথা বসিয়ে ছন্দ মিলিয়ে এগুলো তৈরি করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আধুনিককালের সুভাষ মুখোপাধ্যায় অনেকেই ছড়া লিখেছেন, আবার কখনো ছোট ছোট ছেলে মেয়েদের খেলার অঙ্গ হিসেবে রচনা হয়েছে ছড়া। এই যেমন শুনলেন ইল্যাটিং বিল্যাটিং শৈল, কিসের খবর আইলো ইত্যাদি। সাহিত্য চর্চার মতো ভেবে চিন্তে কথা বসানো নয়, শব্দের চলন এখানে নিঃশ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত। এমনকি কোনো ইতিহাস লেখার জন্য ভেবেচিন্তে কিছু করা হয়নি, তবু ছড়াগুলো রয়ে গেছে নানান সাময়িক ঘটনার প্রভাব। আমরা যাব আপনাদের টেলিফোনে 0348225968। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: কার সঙ্গে কথা বলছি?
1: হ্যাঁ, আমি বাহিরে বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: ইলাটিং বিলাটিং শৈল,
1: কিসের খবর কইল,
0: রাজামশাই একটি বালিকা চাইল,
1: তারপর আর মনে নেই, ভুলে গেছি।
0: বেশ, একটু বেশ মজা করা গেল, তাই না?

0: সেই শৈশবের খেলাগুলো আমাদের মনে পড়ছে আজকে। তা আপনার কোন খেলার কথা মনে পড়ছে অম্বিকাদি?
1: আমার দেখুন রান্না বাটি পুতুল খেলা তো এগুলো তো খেলতামই, হ্যাঁ এগুলো তো মেয়েদের খেলায় সম্ভবত, বা প্রত্যেক মেয়েরা এই খেলাগুলোই ছোটবেলা থেকে খেলতে খেলতে বড় হয়ে ওঠা। এছাড়াও আমরা অনেক খেলাই খেলেছি, চুকি কিপ, নুনদানি, তারপর আপনার ওই টিপ দেখাদি, তারপরে গাছে চেপে ঝা আপনার ওই ঝাল ঝাপাটি, খেলতাম অনেক কিছুই খেলা খেলেছি। তো সত্যিই তাই এখনকার ছেলে মেয়েরা এইসব খেলার নামই জানে না। হ্যাঁ আমরা যেসব খেলা খেলেছি এখনকার ছেলে মেয়েরা মানে জানেও না, হ্যাঁ খেলা তো এখন করেই না, এখন মাঠ মানে ছেলে মেয়েরা ভুলে গেছে,
0: বাচ্চাদের জীবন থেকে মাঠটাই হারিয়ে গেল, তাই না?
1: হারিয়ে গেল একদম। কিন্তু এটা আমাদের আবার মা বাবাদেরকে কিন্তু এটা আবার চেষ্টা করতে হবে। এবং আসলে কি জানেন তো, হ্যাঁ শুধু পড়াশুনো যে করাচ্ছেন তা নয়, পড়াশুনোর সঙ্গে কত নাচ গান আঁকা কত রকমের চাপ দায়িত্ব একটা বাচ্চার কাঁধে যে চাপিয়ে দেওয়া হচ্ছে মানে কল্পনার বাইরে।
0: এবার
1: মা বাবারই ইচ্ছা বা তাদের যে স্বপ্ন এটা যে মানে কি বলবো, এটা প্রত্যেক মা বাবাই চায় তার ছেলে মেয়েকে নিয়ে গর্ব করতে, তো সেটাও তাদের ভুল নয়। কিন্তু তার মধ্যেও চেষ্টা করতে হবে যাতে তারা মাঠমুখী হয় এবং একটু খেলাধুলা করে। খেলাধুলো করলে হয় কি শারীরিক মানসিক সব দিক থেকেই ভালো থাকে। হ্যাঁ
0: একদম,
1: আমি বললাম ভালো থাকবেন,
0: ভালো থাকবেন, আপনিও কেমন সঙ্গে থাকুন। নমস্কার
2: নমস্কার, আমি
0: স্বাগত মিন্টু দা আজকের অনুষ্ঠানে।
2: খেলাধুলা দিবস
0: একদম একদম, আজকে আমরা সেই ছোট্টবেলার মিন্টু দাকে খুঁজব।
2: হ্যাঁ সেই ছোট্টবেলায় আপনার সেই ডান্ডাগুলি থেকে টিপটি খেলা, টিপটি খেলা থেকে লাট্টু খেলা, লাট্টু খেলা থেকে আপনার হ্যাঁ, তারপরে আমরা বুড়ি বুড়ি বসন্ত, তারপরে আইরে তোকে টিপ দিয়ে দেয়া, হ্যাঁ এইসব খেলা কিন্তু খুব আনন্দ ছিল। এখনো এইসব খেলা ছেলেপেলে খেলে না এখন। তারপরে কিছু কিতকিত, তারপরে কবাডি, আপনার কবাডি খেলা এখন আর দেখতেই পাওয়া যায় না, যেটাকে আমরা হাডুডু বলি, আমাদের কিছু জাতীয় খেলা কবাডি খেলা মানে হাডুডু,
0: এখন আর দেখাই যায় না তাই না? কি মনে হয় যে এখনকার ছেলে মেয়েরা কি খেলতে চাই না, তারা সময় পায় না, না তাদের খেলতেই চায় না, তারা মোবাইল নিয়ে ব্যস্ত,
2: মোবাইল খেলাতেই ব্যস্ত। তারপরে একটা কি বলেন, মা বাবাও ভাবতো যে ছেলে মেয়েরা খালি ডাক্তার মাস্টার মশাই এইসব হবে, কিন্তু খেলাধুলাও যে একটা মাধ্যম, খেলাধুলা মানে বহুদূর পর্যন্ত
0: স্বাস্থ্যই তো সম্পদ তাই না? খেলাধুলা করলে শরীরটাও তো আমাদের ভালো হবে, পড়াশোনাটাও একটু ভালোই হবে।
2: আর একটা কথা বলি, খেলাধুলা যদি করা যায় ভালোভাবে তাহলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, খেলাতে অনেক কিছু হয়, আমাদের দেশের নাম উজ্জ্বল হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে করে ধরেন আমাদের রাজ্যে, যেমন আমাদের যেমন মেরি কম, তারপর আপনার হচ্ছে এই ঝুলন গোস্বামী কত ভালো প্লেয়ার, কত বিশ্বের নাম আছে বলেন দেখি। তাহলে প্রত্যেকে তো খেলাধুলা শিখে, ছেলে মেয়ে প্রত্যেকেই, এইটুকুই বললাম, নমস্কার।
0: ভালো থাকবেন মিন্টু দা, কেমন সঙ্গে থাকুন,
2: ঠিক আছে,
0: খেলাধুলার সঙ্গেই থাকুন। নমস্কার
3: নমস্কার,
0: কার সঙ্গে কথা হচ্ছে?
3: আমি পূর্ব বর্ধমান জেলার গলসি থানা অন্তর্গত বাইঘরনা থেকে শেখ আতিয়ার রহমান বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে, কোন খেলা ছড়ার কথা মনে হচ্ছে?
3: হ্যাঁ ছড়া তো শুনছি, আসলে আমরা ছেলেবেলায় যে খেলা দিয়ে শুরু করেছি, প্রথমে সেই দোকানদানি সেই গুঁড়ো করে মশলা বানানো।

0: যে শুরু, তারপরে গুলি, লাঠিং, তারপরে লাল লাঠি, তারপর লুকোচুরি, তারপর লবণ চুরি, এইসব যে খেলাগুলো ছিল, শেষে হাডুডু, কাবাডি, ফুটবল, ক্রিকেটটা
1: একটু বড় বেলার খেলা, তাই না?
0: এই এই সমস্ত খেলাই কিন্তু খেলেছি, শুধু ক্রিকেটটা বাদ দিয়ে। তখন ক্রিকেট আমাদের এত চল থাকে, কিন্তু বর্তমান বাচ্চাদের দেখলে বড় করুণা হয় যে আমরা যেখানে মানে খেলা কিন্তু শিক্ষার অঙ্গ, কিন্তু দেখছি ছোট্ট ছেলেরা যেন বন্দী দশা, তারা গাড়িতে যাচ্ছে বন্দী দশা, ফিরছে আবার, ফিরে অনেক রকম কাজ, মোবাইলটা থাকছে, মোবাইলে ভিডিও
1: মানে যেন মোবাইলটাই খাদ্য
0: ইত্যাদি ইত্যাদি, তাদের কাঁধে যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। সবাই ভাবছি, আমরা অভিভাবকরা সবাই ভাবছি যে আমার মেয়েকে, আমার ছেলেকে ফার্স্ট হতে হবে। আমরা একবারও ভাবছি না যে আমার মেয়েকে রিচা ঘোষ হতে হবে, চুলন গোস্বামী হতে হবে, একবারও ভাবছি না। আমার ছেলেকে সৌরভ গাঙ্গুলি হতে হবে, আমার ছেলেকে মুষ্টি যোদ্ধা হতে হবে, তো আমরা এগুলো ভাবছি না। আমাদের ভাবতে হয়েছে, সময় আর বেশি নেই, খেলার মাঠগুলো ক্রমশ কমে যাচ্ছে, তবুও স্বল্প পরিসরে যেটুকু জায়গা আছে, যদি ছেলেদের একটু খেলাধুলার সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় মানসিক বিকাশ এবং এই বন্ধুত্বপূর্ণ মন, আত্মীয়তা, পরস্পর প্রতি বন্ধুত্ব, সহমর্মিতা, এই গুণগুলো কিন্তু
1: খুব ভালো। সঙ্গে থাকুন, কেমন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নমস্কার,
2: যদি আমি 5 গ্রাম খড়ি কাটা হাতে বলছি,
1: স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় খেলার ছড়া।
2: খেলাধুলা বলতে গেলে আমাদের ছোট মোটামুটি ধরেন 10 বছরে একটা খেলাধুলা, ধরেন একটা জিমন্যাস্টিক, তারপরে আমি হয়ে খেলতে আমার স্কুল হয়ে খেলতে গেছিলাম, ধরেন উচ্চ হাইলংপুর, আমার বন্ধুরা অনেক গিয়েছিল, তারপরে আর একটা বন্ধু গিয়েছিল, আপনার ধরেন ওই জিমন্যাস্টিক করতে গিয়ে ধরেন প্যান্টটা একদম ফুলে গেছিল, আর মাস্টার মশাই ছিল, সবাই ছিল একদম অবাক খেলতে গিয়ে, বুঝলেন?
1: আসলে আজকে আমরা কথা বলছি খেলার সঙ্গে কিছু কিছু ছড়া কিন্তু মিশে রয়েছে, একদম ছোটবেলায় যে ছড়াগুলো আমরা শুনতাম এবং এই ছড়াগুলোকে সঙ্গী করেই আমরা খেলাধুলো করতাম, তেমনই একটি ছড়ার কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে আপনাদের সঙ্গে শেয়ার করি।
2: কেমন ছেলেটা মারা গেছে, বুঝলেন?
1: আচ্ছা,
2: আমাদের ক্লাস ফ্রেন্ড ছিল কাবিল বলে নাম, তো মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না দিদি, এই বলে নমস্কার,
1: সঙ্গে থাকুন।

দিল দিদি একটা কথা, কি কথা? ব্যাঙের মাথা কি ব্যাঙ, সরু ব্যাঙ কি সরু, বামন গরু কি বামন ভার।

0: 0348225964 8। নমস্কার।
1: নমস্কার দীপা, শুভ সন্ধ্যা।
0: কার সঙ্গে কথা বলছি?
1: মধুমঙ্গল পাল।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে। মধুদা শুনবো সেই ছোট্ট বেলার ছড়া যার সঙ্গে আপনি খেলা করতেন।
1: কিন্তু এখন একটু আগে যেগুলো বললেন এখন সব ছেড়ে দিলে না, মোবাইলেই ব্যস্ত দিদি।
0: আচ্ছা, তার জন্য আমরা দায়ী কাকে করব বলুন তো? এই যে আমরা শুনছি বাচ্চারা খেলার মাঠে যায় না, বাচ্চারা ওই গাড়িতে বসে ঘোরাঘুরি করে, তারা পড়তে যায়, পড়ে আসে, আমরা তাদেরকে হাঁটতে দিই না, তাদেরকে আমরা সাইকেল চালাতে দিই না, তাহলে তাদের শরীরটা কি করে ভালো থাকবে, তাই না?
1: তার জন্য দায়ী কিন্তু আমরা।
0: সেটাই তো বলছি, আমরাই তাদের কাছ থেকে কেড়ে নিয়েছি, তাদের সময়গুলো কেড়ে নিয়েছি, মাঠটা কেড়ে নিয়েছি, তাই না?
1: তবে কিন্তু আমার দাদু ভাই কিন্তু আপনার বৌদিকে শুনছে না। ওই সকালবেলায় হচ্ছে আমার বেড়ু করতে চলো, বেড়ু করতে চলো, কারণ তো এখন বাচ্চা দিদি, এখন মানে বেশ, ও কিন্তু বেশ মানে মাঠে বলুন ওই যে যে খাবারটা দেয়, ঠাম্মা আমি যাব, ঠাম্মা আমি যাব, এই যে ওর একটা আকর্ষণ এত সুন্দর, ঠাম্মার সাথে যাই দিদি। মানে আমার নাতি কিন্তু একটু অন্য টাইপের, দেখলাম মাঠ মুখো যায়, সারা মাঠ ঘুরি ঘুরি বেড়ায়, এত সুন্দর ভাবে দৌড়ি বেড়ায়, সবাই নাম করে।
0: ভালো থাকবেন, কেমন?
1: হ্যাঁ দিদি, ভালো থাকবেন,
0: সঙ্গে থাকবেন। নমস্কার।
2: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
2: আব্দুল মেলায় পড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে।
0: স্বাগত হাদি সাহেব আজকের অনুষ্ঠানে।
2: আজকে খেল দিবস।
0: হ্যাঁ,
2: সমস্ত খেলোয়াড়দের জানায় সশ্রদ্ধ নমস্কার এবং শ্রদ্ধা। খেলা মানুষের জীবনের একটা উন্নয়নের পথ এনে দেয়। খেলা শুধু খেলা নয়, খেলায় আছে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, খেলায় আছে ভ্রাতৃত্ববোধ, খেলায় আছে দেশাত্মবোধ, খেলায় আছে মানুষের সঙ্গে মেলামেশা করার সুযোগ। আর সেই খেলাকেই আমরা

0: আজ যথা সর্বস্ব নিয়ম মেনে যদি জীবনটাকে চালাতে পারি, তাহলে আমাদের জীবনে নেমে আসবে এক নিয়মানুবর্তিতার আবাস। আর সেই সঙ্গে আমরা আমাদের জীবনকে, আমাদের সাম্প্রদায়িকতার মনোভাবকে দূরীভূত করে এক সৌহার্দ্যপূর্ণ অবস্থার অবস্থান করতে পারবো আমরা এই খেলার মধ্যে। খেলাটাই আমাদের জীবনের একমাত্র মূল উৎস যদিও নয়, তাহলে কিন্তু অনেকটা অংশগ্রহণ, অনেকটা অংশ নিয়েই আছে খেলা। খেলাতে মানুষকে দেয় ভ্রাতৃত্ববোধ, মানুষকে দেয় প্রেম প্রীতি ভালোবাসা, এবং খেলার মধ্যে দিয়েই আমরা দেশ বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারি।
1: একদম একদম।
0: আজ বিশ্ব ফুটবল যে শুরু হবে, আমি সাফল্যমণ্ডিত হওয়ার কামনা করি। ধন্যবাদ,
1: সঙ্গে থাকবেন, কেমন ভালো থাকবেন। নমস্কার, স্বাগত রফিকুল ভাই। আজকের অনুষ্ঠান খেলার ছড়া। আজ আমরা ছোটবেলাকার সেই খেলার সঙ্গে যে ছড়াগুলো আমাদের জীবনে আজও জড়ে রয়েছে, সেই সব খেলা এবং ছড়ার কথা নিয়ে কথা বলি।
2: চল কোদাল চালে মানের বেলায়, যত গাজির বেলায় বলে পালাই পালা।
1: কোদাল আমরা ধরি কি এখন? আমরা কি শিশুদের হাতে দিই যে চলো একটু কঠোর পরিশ্রম করো, এই কথাটা কি আমরা বলি, নাকি সব সময় আমরা সেই তাদের আদরে মানুষ করছি?
2: এটাই বলতে চাইছিলাম যে বর্তমান যারা শিশু পালন করছে, শিশুদেরকে লালন পালন, এদের বাড়তি দায়িত্ব, বাড়তি চাপ একটা শরীরের মধ্যে দিয়ে দিচ্ছে। ভোরবেলায় 5টা সাড়ে 5টার সময় স্কুলের ব্যাগ 4-5 কিলো ওজন, স্কুল থেকে বাড়ি আসছে, বাড়ি আসার পর আবার টিউশন, খেলাধুলার সুযোগ নিজের গার্জেনেরাই ছেলে পেলে তার থেকে হারিয়ে দিচ্ছে।
1: একদম। কিন্তু তার ফলে তাদের যেটা ক্ষতি হচ্ছে এখন হয়তো তারা বুঝতে পারছে না, আবার অনেকে বুঝতেও পারছে, অনেক বাচ্চারা ওবেসিটির শিকার হচ্ছে, তারা মোটা হয়ে যাচ্ছে, এবং সত্যি কথা বলতে শুধু তার জন্যই নয়, ওদের খাদ্যাভ্যাসটাও পরিবর্তন করা প্রয়োজন, তাই না? বাইরের খাবার তারা এতটাই আসক্ত হয়ে পড়ে যে ঘরের খাবার তাদের মুখেই লাগে না। আর আমরা মায়েরাও একটু নিশ্চিন্তে থাকি, যাক আমাকে তো করতে হলো না। একদম একদম। সঙ্গে থাকুন, কেমন ভালো থাকুন। ঘরের ভিতরে সময় কাটানোর জন্য ছোটদের খুব জনপ্রিয় একটা খেলা হলো ইকির মিকির। বৃষ্টি বাদলা ঝড় বাদলের সময় যখন বাড়ির বাইরে যাওয়া হতো না, সেই সব দিনগুলোতে এই ধরনের খেলার জুড়ি ছিল ভার। তারই মধ্যে একটা খেলার কথা এখন খুব মনে পড়ছে। তার আগে খেলার সঙ্গে জুড়ে থাকা সেই গানটা আমরা শুনে নি, কেমন?

0: 0348225968। নমস্কার, কার সঙ্গে কথা বলছি? স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় খেলার ছড়া।
1: আমাদের আশেপাশে কিন্তু খেলা হয় বুঝলেন, আর আমরা প্রথম থেকে আমরা সব খেলা খেলেছি, কিন্তু পারদর্শী প্লেয়ার হতে পারিনি, খেলার নেশাটাকে ধরে রেখেছি।
0: আচ্ছা, আপনার যে এই যে নেশাটা বাড়ির সন্তানদের মধ্যে কিভাবে সেটা ছড়িয়েছে, আপনি পেরেছেন তাদের মধ্যে?
1: না না না না দিদি, পারছি না বলতে, আমার সন্তান বলতে পুত্র সন্তান নেই, আমার কন্যা সন্তান আছে, কন্যা সন্তান বিয়ে হয়েছে, একটা নাতনি আমার কাছে থাকে। তো তারা এমন ভাবে অতঃপ্রোত ভাবে জড়িত, প্রাইভেট স্কুলে পড়াশোনা করে, তাদের মানে কি বলবো, খেলাধুলার সময়ই নেই, একটার পর একটা ব্যস্ততার মধ্যে রাখা হয়।
0: আচ্ছা, তার জন্য কখনো অনুশোচনা হয় না আপনার?
1: অবশ্যই, কিন্তু সেই অনুশোচনা আমাদের ক্ষেত্রে কার্যকরী না, মানে বাস্তবটা ঠিক এই জায়গায় পৌঁছে গেছে। মানে কি জানেন তো, কম্পিটিশন চলছে, আমার ছেলে অনেক বড় হবে, অনেক বেশি পড়াশোনা করবে, এই যে মানসিকতা, মানে কতটা সময় এনগেজ রাখা যায় বাচ্চাটাকে, এরকম মানসিকতা নিয়ে সব এখন মারা হাঁটছে আর কি। একটা করে সন্তান, সকাল তো সারাদিন সেই সন্তানটাকে নিয়ে কি খাওয়াবো, খাবে না, গুজে গুজে খাওয়াবে।
0: এটা আপনি খুব সত্যি কথা বলেছেন, বাচ্চাদের যতটুকু প্রয়োজন তার থেকে যেন বেশি খেলেই বেশি ভালো হবে, এরকম একটা অবুঝপনা মানুষের মধ্যে দেখা যায়।
1: মাদের ইচ্ছা যে মাকে, আমার বাচ্চাকে কত বেশি ভালো খাবার খাওয়াতে পারি, বেশি কত ওটা খাওয়াতে পারি। হ্যাঁ, আর সেই সঙ্গে এখন তো মানে তরকারি ফরকারি লাগে না, এখন মোবাইলটা দিলেই কাজ হয়।
0: এটা তো একদম সত্যি কথা, এবং সেটা যদি হাতে থাকে আমার মনে হয় খাবার পরিমাণটাও বেড়ে যায়।
1: হ্যাঁ অবশ্যই,
0: বাচ্চারা হাতে একটা মোবাইল ফোন নিয়ে যদি খেতে বসে, আমি এমনও শুনেছি, আমার মাস্টার মশাই রয়েছেন যিনি রাগ করে খেতে বসার সময় বাচ্চা মোবাইল দেখছিলেন বলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন খাবার থালাটা, এবং তারপর থেকে আমরা সেই শাসনটা করতে পারি না, আমরা যেন কেমন দুর্বল হয়ে যাই, তাই না? সেই কঠোরতা আমাদের প্রয়োজন আছে।
1: এখন পর্যন্ত খেলাটা ধরে রাখতে পেরেছি কেমন জানেন, আমি দর্শক হিসাবে খেলাটা এখন ধরে রেখেছি, এখন পর্যন্ত 20-25 কিলোমিটার বাইক নিয়ে ফুটবল খেলা দেখতে যাই।
0: নেশা?
1: হ্যাঁ নেশা, হ্যাঁ নেশা, খুব ভালো লাগে। আর মাঠে জানেন তো, মাঠে যে কি বলবো, মাঠের যে আনন্দ সেটা ভাষায় ব্যক্ত করার মতো নয়।
0: আপনার সঙ্গে সহমত,
1: একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক, হ্যাঁ, খেলার মাঠে বন্ধু তৈরি হচ্ছে। হ্যাঁ, কি এসো, আজকে কাল কি ব্যাপার, এলে না, কাজ ছিল নাকি, এই যে আমাদের আদার প্রদান, এটা নিয়ে অনেক আনন্দ পাই বুঝলেন।
0: অবশ্যই, আর আমরা বাচ্চাদের শুধু যে পড়াশোনার ভারটাই দিয়ে দিই তা না, একটু যদি তাদের স্পেস দেওয়া হয় যে চলো খেলার মাঠে চলো, একটু দৌড়ঝাঁপ করো, আমার তো মনে হয় তাদের পড়াশোনার প্রতি একাগ্রতা আসবেই।
1: হ্যাঁ, একাগ্রতা আসবে বা মানসিকতা চেঞ্জ আসবে, মানসিকতা একটু মানে এ হবে। এমনকি জানো তো, এক একটা বাচ্চা দেখবেন মানে মানে এমন ভাবে আছে, মনে যেন অন্য মানুষ হয়ে আছে, মানে ও পড়াশোনা ছাড়া কিছু মানে করতে পারে না, পৃথিবীটাকে ভুলে যাচ্ছে।
0: সত্যি একদম

0: 9434921300। নমস্কার।
1: হ্যাঁ দিদিভাই নমস্কার।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: আমি দিদিভাই পলাশ সরকার, বহরমপুর মধুপুর। খুব ভালো লাগছে দিদিভাই আজকে প্রোগ্রামটা। দিদিভাই আপনি ছোটবেলার কথা মনে করে দিলেন। আমি যখন বহরমপুর জে এন একাডেমিতে পড়তাম না দিদিভাই, তখন আপনার না সেকশন অনুযায়ী না খেলা হতো দিদিভাই ফুটবল। আমার বিটি কলেজের মাঠে না ভিজে ভিজে খেলতে যেতাম দিদিভাই, এত সুন্দর লাগতো। আমি কোনো এক টাইমে দিদিভাই বহরমপুর জে এন একাডেমিতে না টিফিনের সময় পালিয়ে যেতাম দিদি। বাবা যখন বিবেকানন্দ ব্যায়াম সমিতিতে আমাদেরকে ভর্তি করে দিচ্ছেন দিদিভাই, খেলার এতই নেশা ছিল দিদিভাই। আমি দিদিভাই খেলার অনেক কিছু জানি, আমি ড্রাম বাজাতে পারি জানি দিদি, আমি মানে কোঅর্ডিনেশন ড্রিল, মার্চ, পিটিএজি, আসন টাসন আমি অনেক কিছু জানি দিদিভাই। তাই দিদিভাই খেলাধুলা করলে না শরীরে রোগ বেরি জন্মায় না দিদিভাই।
0: সেটা কজন বোঝে বলুন তো? আজকের বাচ্চারা বোঝে?
1: না, কোনোদিনও বোঝে না দিদিভাই। ওই জন্য শরীরে রোগ বেরি বেশি। এখন একটা ছেলে পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, কিছুদিন পর দেখি চোখের চশমা উঠে যাচ্ছে, কি করে হয় বলুন তো দিদিভাই? একটা ছেলে ভূমিষ্ঠ হচ্ছে, মাথায় কত পাকা চুল হয়ে যাচ্ছে, কিটা কি হয়? আগেকার দিনে তো ছেলেটা জন্মগ্রহণ করেছে দিদিভাই, বলুন তো কত হৃষ্টপুষ্ট, রোদে ভিজেছে, বৃষ্টিতে ভিজেছে,
0: কিছুই হয়নি। এবং শুধু তাই নয়, এমনও দেখেছি যে এখনো তারা বড় হয়ে গেছেন কিন্তু বৃষ্টিতে ভিজতে ভয় পাচ্ছেন। অথচ এমনও মানুষ রয়েছেন যারা বৃষ্টি দেখলে আনন্দে একদম অঝোর ধারায় ভালো করে মনে হয় যেন অপগ্রহণ করছেন। কিছুই হচ্ছে না তার।
1: আমরা পিট্টু খেলেছি, পিট্টু ছটা সাতটা গুটি বাজে মাছ করে ওটা বল ক্রিকেটের যে বলটা হয় না, বল দিয়ে টেনিস বল দিয়ে আমরা ক্রিকেট খেলেছি দিদিভাই, পিট্টু খেলেছি দিদিভাই। আজকালকার কোন পাড়ায় আমি গিয়ে দেখি না কে পিট্টু খেলছে দিদিভাই। হ্যাঁ,
0: আসলে খেলাগুলো কেমন উধাও হয়ে যাচ্ছে তাই না? এই যে আগে আমরা মাঠে গিয়ে যে কানামাছি ভুমভু খেলতাম, রুমাল চুরি খেলতাম তাই না, লন্ডন লন্ডন খেলতাম, সেই খেলাগুলো এখন বাচ্চাদের মধ্যে আর দেখা যায় না।
1: তাহলে দিদিভাই তাও একটু মাঝে মধ্যে দিদিভাই একটু চোখে পড়ে ওই মেয়েরা একটু খেট খেট খেলছে, লাফিয়ে লাফিয়ে এই যে ঘর যেটা হয় আগে যেটা মেয়েরা সেই একটু চোখে পড়ে, আর দেখা যায় না দিদিভাই। কোথায় যেন সব উদাহরণ হয়ে গেল, খুব দুঃখ লাগে দিদিভাই। আমরা মাঠে বিবেকানন্দ মাঠে বসে ভিজে ফুটবল খেলেছি, ড্রাম বাইছি, কি করি না দিদিভাই। শরীরে খেলাধুলা না করে শরীরে রোগ জন্মে যাবে। আমি বলবো বাচ্চাদের কি সব মাঠে ছেড়ে দিন, মাঠে ছাড়ুন, ওরা দৌড়ে পড়ুক পড়ুক উঠুক, তাহলে তো সেটা বুঝবে। আজকালকার মা বাবারা বৃষ্টি ভিজতেই যায় না, খেলতেই যায় না, শুধু মোবাইলটা নেই, এটা এগুলো কি দিদিভাই? এগুলো ঠিক পছন্দ না দিদিভাই। ছেলে সুস্থ থাকবে মা বাবার মন প্রাণ হয়ে যাবে, ছেলে অসুস্থ থাকবে মা বাবার চিন্তা এটা এ হলো ওটা ও ছিল। ছেলেবেলাকে মাঠে ছাড়তে হবে দিদিভাই,
0: অবশ্যই অবশ্যই মাঠটা চিনতে হবে তাই না?
1: তাহলে দিদিভাই ঘাসের মধ্যে হাঁটা, ঘাসের মধ্যে দৌড়ঝাঁপ করে, ঘাসের যে নিয়তটা কত উপকার বলুন তো দিদিভাই শরীরে তাই না? আরো দিদিভাই অনেক শ্রোতা বলবে, আমি
0: সঙ্গে থাকবো, ভালো থাকবেন, কেমন?
1: হ্যাঁ ভালো থাকবেন দিদিভাই। হ্যাঁ দিদিভাই আপনি ভালো থাকবেন।
0: 03482259648 নমস্কার।
2: নমস্কার জয়িতাদি,
0: স্বাগত। কার সঙ্গে কথা বলছি?
2: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মানিকনগর বেলডাঙ্গা থেকে। দিদি
0: স্বাগত আজকের অনুষ্ঠানে, খেলার ছড়া শুনবো।
2: আসলে দেখুন, কানামাছি কানামাছি ভোভো যাকে তো ওই থাকে, এটা তো আমার ছিলই। তারপর অনেকেই বলছেন সেগুলো সবই মোটামুটি ভাবে মনে পড়ছে আপনি যখন বিষয়টা দেখেছেন। আসলে দেখুন দিদি, ছোটবেলাকার সেই খেলাধুলার অতীত প্রীতির অনেকটা মানে অন্তর্জগতে ছড়ে গেলে খুব মনে পড়ে যায় যে আমাদের তাই তখন ওই ধানের সমস্ত যে এ আসত আর কি, পালা হতো, ধানের পালা দেওয়া হতো স্থানীয় ভাষায়। তো সেখানে ধানের পালার পাশে আমরা সুন্দর করে ওখানে ওই চিলমিলি বল জড়িয়ে জড়িয়ে জড়িয়ে জড়িয়ে ভালো করে সেলাই করে তালের ডেগরি দিয়ে ব্যাট করে আর ঢোলকম্বির উইকেট করে আমি পিঙ্কু আর সবাই ছিল অনেকেই, সব পঙ্কজ সুজয় এরা সুন্দর করে বল ব্যাট খেলতাম, ব্যাট বল খেলতাম আর কি।

0: আরো একটু আগে আপনি যে সময়টার কথা বলছেন তারও একটু পিছন দিকে যদি আমরা সরে যাই, সেই সময়টা
1: তখন যদি আপনি আরো আগে চলে যান, তখন সেই সময়টাই অনেক মানে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়, মানে হালকা হালকা মানে মনে আসে আর কি। তখন ওই কি বলবো, মানে ঠাকুমার ঢাল ঠাকুমার কোলে, আমার মনে পড়ে না, ওই ক্যাঁচ পাখি বলে কিছু একটা পাখি ছিল মনে বলেছিলাম, ওই ক্যাঁচ পাখিতে করে ওই পাখির সঙ্গে ক্যাঁচ ক্যাঁচ করতো কি একটা পাখি আমাকে খুব বলতো।
0: আচ্ছা, ছোটবেলায় বন্ধুদের সঙ্গে ঝগড়া হতো আপনার?
1: ভীষণ ঝগড়া মানে কি, সে তো সুজয়ের সঙ্গে একবার ঝগড়া হয়ে তো কয়েক মাস কথাই ছিল না।
0: ওরে বাপরে।
1: তারপর যাই হোক, ওর বাবা তো, আমার বাবা খুব ভালো বন্ধু ছিল, সঙ্গে সঙ্গে এসে আবার দুজনে মিলে মিলে মানে ঝগড়া করার পর যে আনন্দ খেলা নিয়ে,
0: এইটাই এটাই বলতে চাইছি যে খেলা নিয়ে ঝগড়া হতো, আবার খেলা নিয়ে সেটার মিটমাট হয়ে যেত।
1: মানে মনে মানে কি মনের অবকাশে অনেকটা মরাট পড়ে গেছে তো ধূসর, তো ওই ক্যানভাস গুলোকে মাঝে মাঝে সরাতে হচ্ছে আর কি। আসলে ওই মানে মনে পড়তো, মানে ওই মানে মারামারি মারামারি বলতে গেলে মানে মন কষাকষি হতো আর কি। ওই আঙুল আঙুলে আড়ি আড়ি হতো না, আড়ি আড়ি
0: আড়ি ভাব হতো একদম,
1: আড়ি তো স্টেশন আড়ি নিয়ে নিলাম
0: বেশ,
1: এই ব্যাপারটা কিন্তু হতো খেলা নিয়ে
0: একদম,
1: আবার নতুন করে মিল হতো। তো এরকম ভাবে অনেক খেলা মনে পড়ে, এখন খেলা দেখি যেহেতু, হ্যাঁ আজকে একটা ছোট করে বলে যাই যেটা বলার খুব দরকার, আজকে মনে খেলা দিবস উপলক্ষে আছে, তো আমি খেলার সঙ্গে ওতপ্রোত ভাবে এখনো জড়িত আছি জানেন তো,
0: মানে
1: আমি গ্রামীণ যে ধারাভাষ্যকার যেগুলো হয় মানে কমান্ডিটর আর কি, সেগুলো দিয়ে থাকি ধারাভাষ্য, মানে শখের ধারাভাষ্যকার, এবং তার পাশাপাশি ভলি ভলি খেলাটাও এখনো পর্যন্ত করি, যার কারণে ভলি খেলাটা আমি এখনো পর্যন্ত করি এবং নতুন প্রজন্মকেও আমি অনুপ্রেরণা দিয়ে থাকি। আজ এটুকু বলা দরকার বলে আমি বললাম দিদি। নমস্কার, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও।

এই অবসরে জানিয়ে দিই, আগামীকাল সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় শিশু শ্রম প্রতিরোধ সচেতনতা। থাকবেন আপনাদের বন্ধু অর্চিতা ঘোষ। আগামীকাল রাত 10:10 লাইভ ফোন ইন মজলিশ অনুষ্ঠানের বিষয় থাকছে ফুটবলের গান। থাকবেন আপনাদের বন্ধু ফেতু সারা বেগম।

বন্ধুরা, কথা তো ছিল অনেক, সম্পূর্ণ হলো না আজকের বিষয়। তবু এটুকুই বলবো, গ্রাম বাংলার আনাচে কানাচে এমন অনেক অজস্র ছড়া লুকিয়ে আছে। তা শুধু ছড়া নয়, সে ছড়াগুলোর গুরুত্বও রয়েছে আমাদের জীবনে। মানুষের জীবনে মাঠ, খেলাধুলা এগুলোর প্রয়োজন আছে। শিশুদের অবশ্যই মাঠে নিয়ে যাবেন। আজকের মতো সময় তো শেষ। নতুন ভাবনার আলো ছড়িয়ে পড়ুক সকলের অন্তরে। সকলে খুব ভালো থাকবেন, নতুন ভাবনার আলো ছড়িয়ে পড়বে সকলের অন্তরে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা সরকার। শুভরাত্রি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

এখন জানিয়ে দেব আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। অধিবেশনের শুরু 5:50, তারপর অমৃতবাণী, তারপর শুনবেন ভক্তিমূলক গান। 6:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 7:50 নজরুল গীতি, 7:45 থাকবে নির্বাচিত বাংলা ছায়াছবির গান, 8:00 লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠান, বিষয় শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা, থাকবেন অর্চিতা ঘোষ। আগামীকাল রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানের বিষয় ফুটবলের গান, থাকবেন ফেরদৌস আরা বেগম। শুনলেন আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আর এই সঙ্গে শেষ হলো আমাদের আজকের অধিবেশন। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। জয় হিন্দ।